আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, 7 আষাঢ় 1948 শকাব্দ, 28 জুন 2026 খ্রিস্টাব্দ, 13 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপে।

তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। অমৃতবাণীতে আজ শুনলেন পবিত্র বাইবেল থেকে পাঠ। শুরু হচ্ছে বন্দনা।

বন্দনায়। আজ শুনলেন হৈমন্তী শুক্লার গাওয়া গান বন্দনা। আজ এই পর্যন্তই, আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর রয়েছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ভারী থেকে খুব ভারী বর্ষণের সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ঝড় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সর্বত্র একটি দুটি স্থানে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের একটি দুটি স্থানে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। ফসল ডললে খোটসানি, অর্থাৎ লঙ্কার ক্ষেত্রে পর্যায় চারাগাছের বৃদ্ধি, অঙ্গজ বৃদ্ধি, মাটিতে অতিরিক্ত আর্দ্রতা, নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং উচ্চ আর্দ্রতার কারণে ড্যাম্পিং অফ রোগ বা চারা ধসা রোগ, মূল পচা এবং কলার রুট রোগের প্রকোপ দেখা দিতে পারে। জমিতে কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না। জমে থাকা জল বা বৃষ্টির জল দ্রুত বের করে দেওয়ার জন্য প্রতি 1 মিটার পরপর পরিধির দিকে 10 থেকে 15 সেন্টিমিটার গভীরতার ভি আকৃতির নিকাশি নালা তৈরি করতে হবে। রোগাক্রান্ত বা সংক্রমিত গাছপালা অবিলম্বে উপড়ে ফেলে নষ্ট করে দিতে হবে। টমেটোর ক্ষেত্রে চারাগাছের বৃদ্ধি এবং অঙ্গজ বৃদ্ধি, ভারী বৃষ্টিপাত বা দুর্বল জল নিষ্কাশনের কারণে মাটি অতিরিক্ত জল সম্পৃক্ত হয়ে পড়লে ডাম্পিং অফ বা চারা ধসা রোগ এবং ব্যাকটেরিয়াল উইল্ট, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়। জমিতে কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না। জল জমে থাকা বা বৃষ্টির জল দ্রুত বের করে দেওয়ার জন্য প্রতি 1 মিটার পরপর পরিধি থেকে 10 থেকে 15 সেন্টিমিটার গভীরতার ভি আকৃতির নিকাশি নালা তৈরি করতে হবে। একইভাবে রোগাক্রান্ত বা সংক্রমিত গাছপালা অবিলম্বে উপড়ে ফেলে নষ্ট করতে হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন। কিছুক্ষণের মধ্যেই চাষবাসের টুকিটাকি।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয়
1: ছাগলের রোগ ও তার প্রতিকার নিয়ে কিছু কথা বলছেন ডক্টর রাকেশ রায়, সিনিয়র সায়েন্টিস্ট, কেভিকে, মালদা।
2: ছাগলের মারাত্মক কিছু ভাইরাল রোগ, যেটা থেকে ছাগলের মৃত্যুদর অনেক বেশি বা কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন, তার নাম হচ্ছে হলো পিপিআর বা পেস্টিডেস পেটিটস রুমিনেন্ট, যার প্রধান লক্ষণ হলো অনেক জ্বর,

0: মুখ ও নাক দিয়ে লালা পড়া, পাতলা পায়খানা, কাশি ও শ্বাসকষ্ট, যাতে কিনা দ্রুত মৃত্যুর হার বাড়বে বা মৃত্যু হতে পারে। এর প্রধান প্রতিকার হলো পিপিআর ভ্যাকসিন দেওয়া, যেটা 3 মাস বয়সের পরে দেওয়া যেতে পারে। এই পিপিআর ভ্যাকসিন একবার দিলে সাধারণত দেখা গেছে যে 3 বছর আর পিপিআর ভ্যাকসিন দিতে হয় না। আমরা মূলত যেহেতু মাংসের জন্য যেসব ছাগল পালন করি সেটাতে 1.5 থেকে 2 বছর, বেশি হলে 2.5 বছর অবধি করি, তো সেখানে তার 3 বছরের পরিধিটার মধ্যেই যেহেতু ছাগল পালন করা হচ্ছে এটা, তো আর তাকে ভ্যাকসিনেশন করার দরকার হয় না। কিন্তু আমরা ছাগল যদি বাচ্চার জন্য করে থাকি, মেয়ে ছাগলের, তাহলে তাকে আরও একবার ভ্যাকসিন 2.5-3 বছরের মাথায় করলে ভালো। পরজীবী জনিত কিছু রোগ বা আমরা কৃমি জনিত কিছু রোগ আমরা বলতে পারি, যেটা ছাগলের বা অন্য পশুরও খুব হয়ে থাকতে পারে। ছাগলের মূলত হলে দেখা যায় যে ওজন কমে যাওয়া, লোম রুক্ষ হয়ে যাওয়া, পায়খানা পাতলা হওয়া, এগুলো হতে পারে, এবং খাওয়া কমে যাওয়া। তার প্রতিকার হিসেবে আমরা জানি যে নিয়মিত ওষুধ বা কৃমিনাশক ওষুধ দেওয়া যেতে পারে। তো আমরা বলতে পারি যে ছাগলে মিনিমাম 3 থেকে 4 বার ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ দেওয়া উচিত, বা কেউ যদি এই তরাই অঞ্চলের দিকে থাকে তাহলে 4 থেকে 5 বার কৃমিনাশক ওষুধ দিলে ভালো। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একই ফার্মে কিছু ছাগলকে যদি কৃমিনাশক ওষুধ নিয়মিত দেওয়া হয়েছে এবং কিছুতে দেওয়া হয়নি, তো দেখা গেছে যাদের কৃমিনাশক ওষুধ দেওয়া হয়েছে তার ওজনটা অনেকটা বেড়েছে এবং যেটাতে দেওয়া হয়নি তাতে বাড়েনি। তো আমরা খুব সহজে বলতে পারি নিয়মিত শুধু কৃমিনাশক ওষুধ দিয়েই চাষি ভাইরা তাদের ছাগল থেকে মাংসের জন্য যে চাষবাস করছেন যে ছাগল, তার থেকে তার ফলনটা বা উৎপাদনটা অনেক বেশি পেতে পারেন।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আজ আমরা হেপাটাইটিস নিয়ে প্রয়োজনীয় আলোচনা করব স্টুডিওয় উপস্থিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঔষধবিদ এবং অধ্যাপিকা মুনমুন মুখার্জির সাথে।
2: আমাদের শরীরে যখন কোনো ফরেন বডি প্রবেশ করে অথবা আমাদের শরীরে যখন কোনো ইঞ্জুরি হয়, তখন আমাদের শরীর চেষ্টা করে তার এগেনস্টে ফাইট করার। আমাদের ইমিউন সিস্টেম জেগে ওঠে, এর ফলে আমাদের শরীর থেকে কিছু কেমিক্যাল বের হয়, তার ফলে শরীরের ওই অংশ ফুলে ওঠে, লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ব্যথা অনুভব হয়। এই রিয়াকশনকে ইনফ্লামেশন বলে। তেমনই হেপাটাইটিসে ভাইরাল ইনফেকশনের জন্য অথবা কোনো ঔষধের জন্য লিভারে ইনফ্লামেশন হয়, যার ফলে লিভারের নর্মাল টিস্যু নষ্ট হয়ে যেতে পারে। সবথেকে কমন যে কারণ হলো সেটা ভাইরাল ইনফেকশন। এছাড়া অ্যালকোহলিক হেপাটাইটিস হয়, যারা অত্যধিক অ্যালকোহল পান করে। এছাড়া আছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। কিছু কিছু ওষুধ আছে যা লিভারের টিস্যুকে নষ্ট করে। এছাড়া আছে অটো ইমিউন হেপাটাইটিস। আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভুল করে লিভার সেলকে অ্যাটাক করে। ভাইরাল হেপাটাইটিস অনেক ধরনের হয়, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এছাড়া কিছু লেস কমন ভাইরাস দিয়ে হয়, যেমন সাইটোমেগালো ভাইরাস, এপস্টিনবার্গ ভাইরাস এবং রেয়ার কেসে হারপেস সিমপ্লেক্স ভাইরাস এবং ইয়েলো ফিভার ভাইরাস। অ্যাকর্ডিং টু WHO 2022 সালে 1.3 মিলিয়ন মানুষ ক্রনিক হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিতে মারা গেছে। গোটা পৃথিবীতে 254 মিলিয়ন মানুষের হেপাটাইটিস বি এবং 50 মিলিয়ন

0: মানুষের হেপাটাইটিস সি আছে। প্রতিদিন প্রায় 6,000 মানুষ নতুন করে ভাইরাল হেপাটাইটিস দ্বারা ইনফেক্টেড হচ্ছে। অনেক দেশে অনেক মানুষের ডায়াগনোসিস হচ্ছে না এবং অনেক সংখ্যক মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না বা ট্রিটমেন্ট নিচ্ছে না। সাধারণত হেপাটাইটিস পেশেন্ট প্রেজেন্ট করে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, খিদে চলে যাওয়া, বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, ডায়েরিয়া হওয়া, জন্ডিস ডেভেলপ করে এবং ইউরিনের কালারটা ডার্ক হয়ে যায়, পায়খানার কালারটাও ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনো লক্ষণই থাকলো না, কোনো কারণে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা গেল লিভারের এনজাইমগুলো নর্মালের থেকে বেশি এসেছে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণ নেই, অনেক দিন পরে হেপাটাইটিসের কমপ্লিকেশন নিয়ে চলে আসে। বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস বি এবং ক্রনিক হেপাটাইটিস সি এর ক্ষেত্রে এরকম দেখা যায়। ক্রনিক হেপাটাইটিস অনেক সময় লিভারের ক্যান্সার পর্যন্ত করতে পারে। প্রথমেই আসি হেপাটাইটিস এ এর কথা। দু ধরনের হেপাটাইটিস এ ভ্যাকসিন আছে, একটা ফর্মালডিহাইড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, আদার লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন 1 বছর বয়সের পর থেকে দেওয়া যায় এবং মোট 2 ডোজ দেওয়া হয়। লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন পাওয়া যায় সেটা সিঙ্গেল সাবকিউটেনিয়াস ডোজ দিলেই হয়, মানে
1: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনলেন হেপাটাইটিস নিয়ে বললেন ডক্টর মুনমুন মুখোপাধ্যায়। আরোগ্য আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী তিলক চাঁদ বর্মণ।

এতক্ষণ ভাওয়াইয়া শুনলেন তিলকচাঁদ বর্মনের কণ্ঠে। শিল্পীর সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন ঢোলে ভুবন রায়, দোতারায় কেশবচন্দ্র বীর এবং বাঁশিতে দীপঙ্কর রায় ডাকুয়া। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রাবণী সেন।

শ্রাবণী সেনের কণ্ঠে শুনছেন রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গান। শিল্পীকণ্ঠে এবারে শুনবেন এমনও দিনে তারে বলা যায়।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শিল্পী ছিলেন শ্রাবণী সেন। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।

সুপ্রভাত। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে, সখী, সই, মিতা, স্যাঙাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা, ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশেই। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলি। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। মিসাইলম্যান, ভারতরত্ন, প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে। একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। এই কথাগুলো শুনতে শুনতে যদি আপনার মনেও এই বন্ধুত্ব নিয়ে দু চার কথা উঁকি মারে, তাহলে আর দেরি কেন, কাগজ কলম নিয়ে বসে পড়ুন। আগামী মাস জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। জুন মাসের বিষয় মা বাবার ঋণকে শোধ করা যায় নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত লিখছেন জলপাইগুড়ির বানারহাট থেকে কাকলি পাল। প্রিয় প্রত্যুষা, মা বাবা সন্তানের জীবনের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এই ধরাধামে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একজন সন্তানকে মানুষ করে তোলার জন্য মা বাবা সীমাহীন ত্যাগ স্বীকার করেন। সন্তানের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যতের জন্য তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন। অনেক সময় নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েও সন্তানের চাহিদা পূরণ করেন। তাই প্রশ্ন জাগে, মা বাবা ঋণ কি শোধ করা যায়? প্রকৃতপক্ষে তাঁদের ঋণ কোনো দিনই শোধ করা সম্ভব নয়, কারণ তাঁদের ভালোবাসা ও ত্যাগের কোনো আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না। উদাহরণস্বরূপ, একজন মা অসুস্থ সন্তানের পাশে রাতের পর রাত জেগে থাকেন, আর একজন বাবা নিজের কষ্টের কথা ভুলে সন্তানের পড়াশোনার খরচ জোগাড় করেন। অনেক দরিদ্র পরিবারে দেখা যায় বাবা মা নিজেরা কম খেয়ে সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন। এসব ত্যাগের তুলনা কোনো কিছুর সঙ্গেই করা যায় না। প্রাচীনকাল থেকে ইতিহাসেও মা বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা ও কর্তব্যের অনেক উদাহরণ রয়েছে। অনেক সফল ব্যক্তি তাদের সাফল্যের পেছনে মা বাবার অবদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ মা বাবার উৎসাহ, শিক্ষা ও ত্যাগই তাঁদের জীবনে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। যদিও মা বাবার ঋণ পুরোপুরি শোধ করা যায় না, তবে তাঁদের প্রতি সম্মান, ভালোবাসা ও সেবার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। বার্ধক্যে তাঁদের পাশে থাকা, তাঁদের চাহিদার প্রতি যত্নশীল হওয়া এবং তাঁদের সুখী রাখার চেষ্টা করাই একজন সন্তানের প্রধান দায়িত্ব। তাই বলা যায়, মা বাবার ঋণ শোধ করা সম্ভব নয়, কিন্তু তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও সেবার মাধ্যমে সেই ঋণের মর্যাদা রক্ষা করা যায়। সকলের সুস্থতা কামনায় কাকলি পাল, বানারহাট, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন জয়দীপ চক্রবর্তী কর্ণজোড়া উত্তর দিনাজপুর থেকে। প্রিয় প্রত্যুষা, মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পর প্রথম যে দুজন মানুষের উপরে আমরা বেশি নির্ভরশীল তারা হলেন মা বাবা। তাদের অনুপস্থিতি শৈশবকে অনাথ করে দেয়। সন্তানের জন্য ত্যাগ, শ্রম, ভালোবাসা এবং দায়িত্বের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। তাই যুগে যুগে একটি প্রশ্ন মানুষের মনে দানা বাঁধে, মা বাবার ঋণ কি শোধ করা যায়? প্রকৃত অর্থে বলবো না, একজন মা সন্তানের জন্মের আগেই সীমাহীন কষ্ট সহ্য করে মাতৃগর্ভে শিশুর জন্ম দেন। তারপর রাতের পর রাত জেগে লালন পালন, অসুস্থতায় সেবা, শিক্ষা ও চরিত্র গঠনের তাঁর অবদান অপরিসীম। অন্যদিকে বাবা পরিবারের নিরাপত্তা ও ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করতে জীবনের বড় অংশ সংগ্রাম করে কাটিয়ে দেন। অনেক সময় নিজের ইচ্ছা, স্বপ্ন, আরাম বিসর্জন দিয়ে সন্তানের উন্নতির পথ প্রশস্ত করেন। বর্তমান সময়ে প্রযুক্তি, ব্যস্ততা ও ব্যক্তিকেন্দ্রিক জীবনের কারণে পারিবারিক সম্পর্কে বড় পরিবর্তন ঘটেছে।
অতীতে দেখেছি যৌথ পরিবারে বড় হওয়া ছেলেমেয়েদের বাবা মার প্রতি নিয়মিত যোগাযোগ, মানসিক বন্ধন, শ্রদ্ধা ও দায়বদ্ধতা ছিল। বর্তমান সময়ে যৌথ পরিবার ভেঙে অনুপরিবার হওয়াতে সন্তানদের মনের প্রসারতা অনেকটাই কমে গেছে। এখন কর্মব্যস্ততা, বিদেশে চাকরি বা পড়াশোনা এবং সামাজিক যোগাযোগ নির্ভর জীবনে অনেক পরিবারের দূরত্ব বেড়েই চলেছে। আধুনিক যুগে দাঁড়িয়ে দেখতে পাই বৃদ্ধ বাবা মা একাকিত্বে ভোগেন। কারো কারো ক্ষেত্রে বাবা মার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। প্রকৃত অর্থে বাবা মার ঋণ পুরোপুরি শোধ করা অসম্ভব, কারণ ওনাদের অবদান কোনো হিসাবের খাতায় লেখা থাকে না। পরিশেষে বলি, একজন সন্তানের প্রকৃত দায়িত্ব হওয়া উচিত পিতামাতাকে যোগ্য সম্মান দেওয়া, প্রয়োজনে পাশে দাঁড়ানো, বার্ধক্যে যত্ন নেওয়া, মানসিক দিকটার ওপর নজর দেওয়া, তাদের স্বপ্ন ও অনুভূতির মূল্য দেওয়া। নমস্কার, আন্তে জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন হাওড়ার ঝিকিরা থেকে অমিত কুমার রায়। প্রিয় বন্ধু প্রত্যুষা, না বন্ধু না, মা বাবার যত্ন, স্নেহ, মায়া, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, শিক্ষাদান, বিবেকবোধ, যা কিছু আবেগ, তার কোনো ঋণ শোধ করার চিন্তা মাত্রই বাতুলতা। এই চিরাচরিত ছন্দে ছন্দপতন কীভাবে আসছে? বর্তমান আগ্রাসী বিশ্বায়নে জড়িয়ে পড়েছে ব্যস্তায়ন পর্ব। ছুটন্ত চাহিদা, আরও চাই, আরও চাই। যত অর্থের উগ্র চাহিদা বাড়ছে, কমছে মনের পরিমিতি, বোধের বিকাশ। অর্থের প্রাচুর্যে মানুষ অমানবিক হয়ে উঠছে, মা বাবাকে সংসারে বাড়তি বোঝা মনে করছে, ভুলে যাচ্ছে একদিন মাতৃগর্ভে সে বড় হয়েছে, মায়ের যত্ন, দায়িত্ব, কর্তব্য এবার সেই সন্তানকেই হাসি মাখা মুখে পালন করতে হবে। আগে যে শিশুর শৈশব কৈশোর কেটেছে মা বাবার অধীনে, আজ মা বাবার দ্বিতীয় শৈশবের পূর্ণ দায়িত্ব তার। হ্যাঁ, নইলে নিউটনের তৃতীয় সূত্রের মতো উত্তর প্রজন্মের কাছে নিজেকে ধরাশায়ী হতে হবে। তাই মা বাবাকে যত্ন, শ্রদ্ধা, ভক্তি করলে নিজের শিশুটিও তোমার পথ অবলম্বন করে চলবে। যে গাছ ফুল ফল ছায়া দেয়, তার প্রতি যত্নশীল হতে হবে, যন্ত্রণার আঘাতে নয়। জীবনে বাবা মাকে যারা ভালোবাসেনি, অথচ মৃত্যুর পরে বেনা গাছের গোড়ায় দুধ সন্দেশ দেয়, শতধিক তাদের। সকল বাবা মায়ের প্রতি শ্রদ্ধানত, অমিত কুমার রায়, ঝিকিরি, হাওড়া। এবারের ভাবনা লিখছেন বিশ্বদীপ মুখোপাধ্যায়, ডিইসি পাড়া, চালসা, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? না, কখনো না, কখনো মা বাবার ঋণ শোধ করা যায় না। মা 10 মাস

10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীর আলোর মুখ দেখান। মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো সন্তানই প্রতিষ্ঠিত হতে পারে না। সন্তান অসুস্থ হলে মা সারা রাত জেগে সন্তানকে সুস্থ করার চেষ্টা করেন। সন্তানের সামান্য কষ্টও তারা সহ্য করতে পারেন না এবং সর্বদা তার মঙ্গল কামনা করেন। বাবা মায়ের এই ভালোবাসা ও ত্যাগের মূল্য অর্থ বা কোনো বস্তু দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। একজন সন্তান জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত বাবা মা অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসা দিয়ে তাকে মানুষ করে তোলেন। সন্তানের সুখ, শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য তারা নিজেদের স্বার্থ পর্যন্ত ত্যাগ করেন, তার মঙ্গল কামনা করেন। বাবা মায়ের এই ভালোবাসা ও ত্যাগের মূল্য অর্থ বা কোনো বস্তু দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। তবে সন্তান হিসেবে তাদের প্রতি সম্মান, ভালোবাসা, যত্ন এবং দায়িত্ব পালন করে কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। বার্ধক্যে তাদের পাশে থাকা, তাদের কথা শোনা এবং প্রয়োজনের সময় সহযোগিতা করাই একজন সন্তানের অন্যতম কর্তব্য। তাই বলা যায়, বাবা মায়ের ঋণ কখনো পুরোপুরি শোধ করা যায় না। নমস্কার আন্তে, বিশ্বদীপ মুখোপাধ্যায়, DEC পাড়া, চালসা, জলপাইগুড়ি। এবারে ভাবনা লিখছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর 13 শ্রীনগর পল্লী থেকে জয়া দাস। প্রিয় প্রত্যুষের সাথী প্রত্যুষা, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়েছি তোরে বিশ্ব সাথে, সেই আমি। পিতৃগৃহ থেকে শ্বশুরালয়ে যাত্রাকালে কনকাঞ্জলির একমুঠো চাল মায়ের আঁচলে ছুঁড়ে দিয়ে বলতে পারিনি তোমাদের ঋণ শোধ করলাম। মানতে পারিনি এই রীতি। কোনো জাগতিক মূল্যে এ ঋণ পরিশোধ করা কখনোই সম্ভব নয়। মাতৃজঠরে যেদিন প্রথম অস্তিত্বের স্পন্দন অনুভূত হয়, সেদিন থেকে প্রথম পৃথিবীর আলোকে স্পর্শ করার মধ্যে দিয়ে শুরু হয় মা বাবার কাছে ঋণী হওয়া। পিতামাতা তাঁদের অন্তহীন ত্যাগ, অতিরিক্ত শ্রমের ঘর্মাক্ত শরীরে, স্নেহপূর্ণ সাহচর্যে বিনিদ্র রজনী কাটান আত্মজের মঙ্গল ও সুখের জন্য। জীবনে হতাশা, অনিশ্চয়তা, ভীতিকে দূরে সরিয়ে সৎ পরামর্শ ও দৃঢ়তা দিয়ে শক্তি যোগানো, সন্তানের স্বতন্ত্র ব্যক্তিত্ব গড়তে, জীবনে জয়ী ও সফল হতে। এ ঋণ নয়, সন্তানের সঙ্গে পিতা মাতার আত্মিক চিরন্তন বন্ধনের এক নিঃশর্ত পরম্পরা প্রবাহিত হয়ে চলে অবনত মস্তকে, কৃতজ্ঞ চিত্তে, শ্রদ্ধা, সম্মান, শুশ্রূষা, ভালোবাসা দিয়ে তাঁদের আনন্দে রাখাই আমাদের একমাত্র কর্তব্য। নমস্কার আন্তে, জয়া দাস, শ্রীনগর পল্লী, দুর্গাপুর 13, পশ্চিম বর্ধমান। এবারে ভাবনা লিখছেন মৌসুমী চৌধুরী কর, পান্নাপাড়া, 8 নম্বর গলি, জলপাইগুড়ি। প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় আমার কাছে কেন, প্রত্যেক ছেলেমেয়ের কাছে একটা আবেগিক মনে গেঁথে রাখার বিষয়। মা বাবা ঋণ কখনো শোধ করা যায় না, বরং শেষ বয়সে তাঁদেরকে কাছে রেখে সেবা যত্ন করে ভালোবাসা দেওয়াই সন্তানের একান্ত কর্তব্য এবং দায়িত্ব বলে আমি মনে করি। আজকে আমি অন্য এক সন্তানের কথা বলতে চাই, যেটা আমার নিজের চোখে দেখা। প্রত্যুষাকে আমার অসংখ্য ধন্যবাদ যে এই মাসের বিষয়ে আমি ওই সন্তানের কথা তুলে ধরতে পারছি। শুভ নামে একটি ছেলে, তার বিবেক ও মানসিকতা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, তার কথাই বলবো। শুভকে সবাই ছিছি করেছিল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ তাকে ভালো নজরে দেখেনি। আত্মীয় স্বজনরা সবাই শুভকে ফোনের মাধ্যমে কথাও শুনিয়ে দিয়েছিল, কাজটা ঠিক করলি না। তার মামাও কথা শোনাতে বাকি রাখেনি, বলেছিল মায়ের আত্মা শান্তি পাবে তো, কতটা পাপ কাজ করলি, তোর মা কতটা ভালো মানুষ ছিলেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে কত ভালো সম্পর্ক ছিল, অথচ তুই মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানটা ঠিক করে করলি না, কতই বা খরচ হতো। শুভ তার মামার কথায় রেগে যায়নি, বরং মামাকে বলেছিল বাজে খরচ করার কোনো মানে হয় না। পাড়া প্রতিবেশীরা শুভকে নিচু মনের মানুষ বলে ভেবেছিল, স্বার্থপর ছেলে না হলে মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানটা না করে থাকতে পারে, মানুষটার আত্মা শান্তি পেল না রে।

কে এগিয়ে এসে বলল, আজ আমার মায়ের মৃত্যুদিন রে। প্রত্যেক বছর এই দিনগুলোতে আমি দুস্থ লোকদের পেট ভরে খাওয়াই আর কম্বল দিই। শুভ বলল, জানিস, ঘটা করে শ্রাদ্ধের অনুষ্ঠানে ভুরি ভোজ করে খাওয়ানো আমি একদম মানতে পারি না। আমি দেখেছি বাবার মৃত্যুর পর এত বড় আয়োজন করেও তবুও আমাকে কথা শুনতে হয়েছে এবং নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছিল তখন। জানি না মৃত্যুর উপলক্ষে এই খাওয়ানোটা কতটা যুক্তিযুক্ত। নিজের মনকে অনেকবার প্রশ্ন করেও আমি উত্তর খুঁজে পাইনি। যাদের জন্য আমরা এত সুন্দর পৃথিবীটা দেখতে পেয়েছি তারাই আমাদের কাছে এক মস্ত বড় পৃথিবী। তাই পৃথিবীর কাছে আজীবন আমরা ঋণী। শ্রাদ্ধের অনুষ্ঠান করে ভুরি ভোজ করে কি ঋণ শোধ করা যায়? মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে হয়তো কাউকে না খাওয়ানো আমাকে অনেক কথা শুনতে হয়েছিল, কিন্তু আমি মনে করি শোক শ্রাদ্ধ সবটাই মনের ব্যাপার। তাই প্রতি বছর এইভাবে পিতৃঋণ মাতৃঋণ একটু একটু করে শোধ করছি। বাবা মায়ের ঋণ তো কোনোদিনই শোধ করা যায় না, আর করতেও পারবো না। নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য এই সামান্য একটু কাজ আমি করি। শুভর এই কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল ওকে আমি একটিবার প্রণাম করি। মনে গেঁথে রাখার মতো কাজ ও করেছিল। ধন্যবাদ আন্তে। মৌসুমি চৌধুরী কর, পান্ডাপাড়া, 8 নম্বর গলি, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখছেন পাপিয়া পাটুয়ারি, 52/A ক্রাইপার রোড, কুননগর, হুগলি থেকে। মা বাবা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। জন্মের পর থেকে তারা সন্তানের লালন পালন, শিক্ষা ও সুশিক্ষা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তারা নিজেদের সুখ আনন্দ ত্যাগ করতেও দ্বিধা করেন না। তাই মা বাবার অবদান ও ত্যাগের মূল্য কোনো কিছুর বিনিময়ে পরিশোধ করা সম্ভব নয়। একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন এবং অসীম কষ্ট সহ্য করে সন্তানের জন্ম দেন। অন্যদিকে বাবা পরিবারের দায়িত্ব পালন করতে নিরলস পরিশ্রম করেন। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তারা সব সময় চিন্তা করেন এবং প্রয়োজন হলে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা বিসর্জন দেন। অনেক সময় সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হলে মনে করে যে অর্থ বা উপহার দিয়ে মা বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কারণ মা বাবার ভালোবাসা ত্যাগ ও স্নেহের কোনো আর্থিক মূল্য নেই। তাঁদের ঋণ শোধ করা না গেলেও তাঁদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। মা বাবার বার্ধক্যে তাঁদের পাশে থাকা, তাঁদের সেবা যত্ন করা এবং সম্মান করা প্রত্যেক সন্তানের কর্তব্য। এতে বাবা মা মানসিক শান্তি ও আনন্দ লাভ করেন। পরিশেষে বলা যায়, মা বাবার ঋণ কখনো সম্পূর্ণভাবে শোধ করা যায় না, তবে তাঁদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সেবা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা তাঁদের ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। নমস্কার আন্তে। পাপিয়া পাটুয়ারি, 52/A ক্রাইপার রোড, কুননগর, হুগলি। জুন মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুবল সর্দার, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা থেকে। লিখছেন প্রিয় প্রত্যুষা, মা বাবা মানে আমার গোটা পৃথিবী। মায়ের আঁচল ছিল শৈশবের নিরাপদ আশ্রয়, বাবা মানে বেঁচে থাকার প্রতিশ্রুতি। যে নারীকে প্রথম চোখ মেলে দেখেছিলাম তিনি মা। মা আমার চোখের আলো। যে মানুষটার হাত ধরে প্রথম বাজারে গিয়েছিলাম তিনি বাবা। বাবা নেই, মা নেই, আমি এখন একা, অসহায়, নিরুপায়, নিঃস্ব। বাবার মুখ মনে পড়ে না, শুধু একটা লম্বা কালো শীর্ণ ছায়ার মতো লাগে। বাবার কাছে আবদার করতে ইচ্ছে করে, বাবার হাত ধরে হাঁটতে ইচ্ছে করে। আমি যে শৈশবই পিতৃহারা। ছোটবেলা থেকে বাবা আমার কাছে ঈশ্বর নামে পরিচিত। মাই ছিলেন আমার বাবা, আমার মা দুই। আমাকে নিয়ে মায়ের কত ভাবনা। দুষ্টুমি করলে রেগে বলতেন, মরে গেলে দেখবি তোর কি হয়, তোর জন্য পথের শিয়াল কুকুর কাঁদবে। তখন বুঝতাম না, এখন বুঝি মা আমাকে কতটা ভালোবাসতেন। মা অ আ ক খ শেখাতেন। স্কুলের দিদিমণি যখন পড়াতেন মনে পড়ত মাই শিখিয়েছেন।
শীতের রাতে

0: আমার পা দুটো তাঁর পায়ের মধ্যে চেপে ধরতেন, হাত দুটো বুকের মধ্যে জড়িয়ে রাখতেন। তখন বিছানা বলতে মাটির ঘরের মেঝেতে মাদুর, গায়ে ছেঁড়া আধময়লা কাঁথা। এখন মনে হয় ওটাই স্বর্গ ছিল। সব সুখ ওই ছেঁড়া কাঁথাতেই লুকিয়েছিল। পিঠে হাত বোলাতে বোলাতে মায়ের মতো কে ঘুম পাড়াবে? খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, স্নেহ স্বরে বাবার মতো কেউ তো বলে না, আয় খোকা আয়। পবিত্র গঙ্গার মতো মা বাবার পবিত্র রক্তধারা আমি বহন করে চলেছি সৃষ্টির পথে, ভালোবাসার হাত ধরে আলো বাতাস রূপের জগতে। বাবা মায়ের ঋণ কে শোধ করতে পারে? শুভেচ্ছান্তে সুবল সর্দার, মগরাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন মিনতি দেব দেবভিলা, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, নরসমাজের আদিপর্বে প্রকৃতি সৃষ্টি করলেন আদ্যাশক্তি মাকে। এই শক্তি প্রাণকে জীবলোকে বহন ও পোষণ করে। পৃথিবীতে প্রাণ সাধনার হাত ধরে সৃষ্টিকর্তা নারীর দেহ মনের প্রতিটি রন্ধ্রে জড়িয়ে দিয়েছেন বেদনা ও সমস্ত জীব পালনের প্রবৃত্তি। অন্যদিকে পুরুষ বা বাবা পৃথিবীর নানা বিঘ্ন কাটিয়ে তার আপন বীর্যে ও মহত্বে সংসার পালন ও রক্ষা করে চলেছেন অবিরত। সন্তানের প্রতি মা বাবার এই স্নেহ রসের ধারা সৃষ্টিকাল থেকে স্বভাবতই নিম্নগামী। সৃষ্টিকাল থেকে মা বাবা তাঁদের হৃদয়বৃত্তি দিয়ে সন্তানকে প্রেমে স্নেহে সকরুণ ধৈর্যে বেঁধে চলেছেন সমাজে এই মূল স্তম্ভের বাঁধনটিকে। মা বাবার মমতার বাঁধনে একসময় তৈরি হয়েছে কত সুসন্তান, যাদের গর্বে একজন মা বলতে পেরেছেন, বিদ্যান চরিত্রবান গুণগান সন্তানই আমার শ্রেষ্ঠ অলঙ্কার। আজ মুক্ত সংসারের জগতে ছেলেমেয়েদের মন যখন বিশ্ব সংসারে উত্তীর্ণ হয়েছে, সভ্যতার আলো ও সংকটে মানুষের ভয়ে মানুষ যখন ভীত ও কম্পিত, তখন অবধারিতভাবে পাল্টে যাচ্ছে সমাজ সম্পর্কের রং। আত্মীয় স্বজনহীন একাকী জীবনে সন্তানেরা আজ অনুভূতিহীন, মন নিয়ে ভোগবাদ, অনর্থক লোভ, সীমাহীন চাহিদার পথে ছুটছে মা বাবার হাত ধরে। প্রকৃতি, আত্মীয় স্বজন বা মা বাবার প্রতি টান তৈরি হওয়ার সুযোগ বড় কম আজকের জীবনে। মা বাবার চাহিদা অনুযায়ী চলতে গিয়ে সন্তানদের পাথর চোখ আজ স্থির নিশ্চিত পড়ে থাকে উন্নতির নিশি ডাক পানে। ভালোবাসা, বিনিময়ের সুযোগ, নিজের শিকড়কে জড়িয়ে ধরে বাঁচার সুযোগ তাদের মেলে না। শুধু আরও আরও ওপরে উঠে প্রযুক্তির শুষ্ক আবরণে নিজেকে মুড়ে ফেলা এখন ভবিতব্য। সেখানে মা বাবাও ক্রমশ ব্রাত্য। ধন্যবাদান্তে মিনতি দেব দেবভিলা, বিদ্যাপীঠ রোড, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন, আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। বিভিন্ন শিল্পীকণ্ঠে নজরুলগীতি শুনতে পাবেন 7:45 সকাল 10:55 থেকে মন কি বাতের 135 পর্বে। আজ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী দিল্লি ও কলকাতা কেন্দ্র থেকে, এবং শুনতে পাবেন আমাদের বিবিধ ভারতী প্রচার কেন্দ্র থেকেও। দুপুর 12:30 আজকের নাটক শেষ ফলাফল, কাহিনী, নাটক, আবহ ও নির্দেশনা উত্তরায়ণ দেব, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। দুপুর 1:45 ভাওয়াইয়া শুনবেন তিলক চাঁদ বর্মনের কণ্ঠে। যুব অনুষ্ঠান শোনা যাবে 3:30। আজ শুনবেন ভাওয়াইয়ার গানে গানে। অনুষ্ঠানটির উপস্থাপনা বর্ণা ভট্টাচার্য,

0: ভাওয়াইয়া। পরিবেশন করবেন রিমি বর্মন এবং রাজন্যা পাণ্ডে। গ্রামীগঞ্জে রয়েছে বিকেল চারটায় ক্ষেত বাঁচাও অভিযান, এ নিয়ে বলবেন ডক্টর শঙ্কর সাহা, প্রযোজনা ননীগোপাল সাহা, উপস্থাপনা আইভিদে। ছটা বেজে 30 মিনিটে আইসিসি ওয়ার্ল্ড ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলার ধারাবিবরণী লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে শুনতে পাবেন। ধারাবিবরণী আপনারা শুনতে পাবেন যথাক্রমে হিন্দি এবং ইংরেজিতে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। খেলা শেষ পর্যন্ত অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 62 কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী 6 সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর 4 জওয়ানও প্রাণ হারিয়েছেন। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে 2 গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোস কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। আগেই জানানো হয়েছে, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পাঞ্জাবরাও উগলে এসআইটির নেতৃত্ব দেবেন। পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করার পরই এই পদক্ষেপ নেওয়া হলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজ টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসের ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত ১২ বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আয়োজিত নবম ডক্টর্স ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় ৬২ কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
2: There are several schemes that government of India has rolled out in these 12 years, and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program, which brings in its ambit as many as 62 crore individuals.
1: জম্মু কাশ্মীরে ৫৭ দিনের বার্ষিক অমরনাথ যাত্রা ৩রা জুলাই থেকে শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রীরাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে তখনই সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি অ্যান্টি ড্রোন মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রজেক্ট হক আই এর আওতায় প্রযুক্তি চালিত নজরদারি ব্যবস্থা শুরু করেছে। পুলিশের বিশেষ মহাপরিচালক ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৩০। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিবারগুলির দেওয়া তথ্য অনুযায়ী অন্তত ৬৮,৯০০ মানুষ এখনও নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী ৬ জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর ৪ সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরের পর করাচি শহরে এটি বড় ধরনের আরেকটি জঙ্গি হামলা। তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির একটি জঙ্গি শাখা নিষিদ্ধ ঘোষিত জামাত উল আহরারের সদস্যরা গতরাতে ৮:৩০ সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংস সদর দফতরে হামলা চালায়। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা ৬ জঙ্গিকে হত্যা করে এবং একজন হামলাকারীকে আটক করার পর প্রায় ৯০ মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধের শেষ হয়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও কানসাস সিটি স্টেডিয়ামে অ্যালজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে দুটি খেলাই গোলশূন্য। এই খেলা দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় ম্যাম স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত হয়ে শেষ হয়েছে। অন্য খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের হয়ে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সোমুরদভ। এরপর ইয়োহানে উইসার দুটি ও ফিস্টেন মাইলের একটি গোলে কঙ্গো জিতে যায়। এর ফলে গ্রুপ থেকে কলম্বিয়া ও পর্তুগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করল। তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কঙ্গো পরের রাউন্ডে খেলবে। প্রথমবার নক আউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল এই দেশ। এই নিয়ে 30টি দল নক আউট পর্বে পৌঁছাল। এছাড়াও গত রাতের ম্যাচে ইংল্যান্ড প্যানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপানের ইয়াতসুরিওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাখস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মানচালা আলিসা কুলেশোভা ও ডায়না নেমোনোভাকে 11-5 ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তি রাজ অদিতি 11-10 ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে খড়গপুর আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও আজ ঘটনাস্থলে যাবেন। হাওড়ার বাগনানে বিজেপি কর্মীর হত্যার ঘটনায় 10 জন গ্রেপ্তার এবং 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইএম বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দিয়েও যান চলাচল সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আসি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। আজ সেখানে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা, দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজও দুর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। গতকাল সকালেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হয়। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল সেখানে উপস্থিত ছিল। খোলা হয়েছিল 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্তদের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গতকাল বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, এই ঘটনায় তদন্তের কাজ দ্রুত শেষ করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 10 জন গ্রেপ্তার এবং 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
1: মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। আমি নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও ঘুরে বের করে অ্যারেস্ট করতে হবে। আমি এখানে চার্জশিট দিয়ে দিলে স্পেশাল পিপিও অ্যাপেন্ড করে দেবো, যাতে উইদিন স্টিপুলেটেড টাইম, শর্ট টাইমের মধ্যে তারা বিএনএস এর অন্তর্গত চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে আইও, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব।
0: মুখ্যমন্ত্রী বলেন, সরকার এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য অভিযুক্তদের প্রতি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নিহত বিজেপির কর্মীর কন্যাকে একটি অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল বাগনান থানায় পুলিশের শীর্ষ আধিকারিক ও জেলা শাসককে নিয়েও বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। পূর্ব কলকাতা নিউ টাউনের একটি অভিজাত হোটেলে গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান সহ একাধিক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস গোষ্ঠীর বিধায়কদের উপস্থিতিতে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক হয়। তবে কী কারণে এই বৈঠক তা অবশ্য স্পষ্ট করা হয়নি। বৈঠকে জাভেদ খান, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, দেবাশিস কুমার, অরূপ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারক সিং, দেবলীনা বিশ্বাস সহ কলকাতা পুরসভার বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। পূর্ব কলকাতার ফুলবাগান থানা এলাকায় গতরাতে বাদুড়িয়ার এক ব্যবসায়ীকে অপহরণ করে একদল দুষ্কৃতী। মুক্তিপণ হিসাবে 1 কোটি টাকা দাবি করে তারা। পরে মুক্তিপণ না পাওয়ায় ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ 70,000 টাকা ও সোনার হার নিয়ে তার চম্পট দেয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ী আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত। ফুলবাগানের শপিং মলে তিনি দুই বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছিলেন। সেখান থেকে বেরোনোর সময় কয়েকজন নিজেদের সিআইডি আধিকারিক পরিচয় দিয়ে তাকে অপহরণ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতার ফুলবাগান থানা এলাকায় গত বুধবার এক অটো চালকের হাতে 14 বছরের নাবালিকা নিগৃহীত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যে 6:30 নাগাদ নির্যাতিতা তার ভাইকে পড়তে দিতে গিয়েছিল মানিকতলায়। ফেরার সময় ফুলবাগান ক্রসিংয়ের কাছে অটোয় ওঠে। অটো চালক মেয়েটিকে বিরক্ত করে বলে অভিযোগ। অটো চালকের আচরণে ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। বাড়িতে ফিরে পরিবারকে জানানোর পর পরিবারের তরফে গতকাল অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সেদিনের সিসিটিভি ফুটেজ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়। আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
2: কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 28 তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বাড়বে বা বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 29 তারিখ থেকে পরবর্তী কিছুদিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন বৃষ্টিপাত বেশি থাকবে। বর্তমানে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বৃষ্টিপাত সেটা আরো বাড়বে কিছুটা। 29 তারিখের মধ্যে দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলো কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে।
0: পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধসের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আজ সকাল 6 থেকে সন্ধ্যে 6 পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা ও রালপুল দিয়ে যান চলাচল সোমবার সকাল 8 পর্যন্ত বন্ধ থাকবে। আরও এক দফায় এই সেতু দিয়ে যান চলাচল 3 জুলাই রাত 8 থেকে 6 জুলাই সকাল 8 পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মালদার হবিপুর থানার অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সঙ্গে অন্যান্য শিক্ষক শিক্ষিকার অনুপস্থিতিতে ওই শিক্ষক অশ্লীল আচরণ করতেন বলে অভিযোগ। বিষয়টি প্রথমে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে জানতে পারেন অভিভাবক ও গ্রামবাসীরা। এরপর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাড়ির ভেতর থেকে এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেলডাঙ্গার মহুলা গ্রাম পঞ্চায়েতের হালালপুর গ্রামে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় ওই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে ওই ছাত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, সে সময় তার ওপর আক্রমণ হয় বলে মনে করছে পুলিশ। তবে কী কারণে নৃশংসভাবে খুন করা হয়েছে সেটি খতিয়ে দেখছে। পশ্চিম বর্ধমান জেলার বারাবনির তৃণমূল নেতা অসিত সিং ও তার ভাইদের ঘিরে গতকাল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গৌরাণ্ডি এলাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ও জনসভায় হামলার মামলার তদন্তে গতকাল ধৃত অসিত সিং, তার ভাই বিশ্বজিৎ সিং এবং সহযোগী আকবর আলমকে ঘটনার পুনর্নির্মাণের জন্য গৌরাণ্ডি হারতলায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ধৃতদের দেখামাত্রই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনরোষ। উত্তেজিত

0: জনতা ধৃতদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি চটি ছুটতে শুরু করে। এমনকি পুলিশের কড়া নিরাপত্তা বলয় টোপকে ধৃতদের চড়থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ব্যাপক পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট থেকে বাড়াবনি ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং ও তার ভাইকে এবং জামশেদপুর থেকে আকবর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। আসানসোল আদালত তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ভাড়া বাড়িতে স্ত্রী মনিকা সরকারকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশন লাইনে ঝাঁপ দিয়ে গতকাল আত্মঘাতী হয়েছেন স্বামী দীপঙ্কর সরকার। পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করেছেন দীপঙ্কর। শুক্রবার রাতেই খুনের ঘটনাটি ঘটে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে খড়গপুর আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও আজ ঘটনাস্থলে যাবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 9:15।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন নজরুল গীতি। নজরুল গীতি আপনারা শুনতে পাবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন নজরুল গীতি। প্রথম শিল্পী ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। এবারের গানটি গেয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন নজরুল গীতি। মাধুরী চট্টোপাধ্যায়ের পর এবারের গানটির শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আজকে শিল্পীরা ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, মাধুরী চট্টোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। একটি ঘোষণা, আজ 28 জুন 2026 সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে এবং নিউজ অন এআইআর অ্যাপেও। বিরতির পর ফিরছি লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে।

0: হ্যালো,
1: রাজেশ বাবু থানা থেকে কথা বলছি।
0: আবার
1: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
2: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: স্যার অত কোথায় পাবো?
2: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
0: স্যার 2 লাখ?
3: কি হয়েছে বাবা?
0: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
1: আরে
0: কেটে দিল।
3: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
0: ফ্রড?
3: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
4: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে।
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি স্টুডিওতে। বৃষ্টি ভেজা একটা সুন্দর সকালের শুভেচ্ছা সকলকে। আজ রবিবার, আবার একটা ছুটির দিন, আর এই মুহূর্তে স্টুডিওতে বসেছি শ্রোতাবন্ধুদের সাথে কথা বলবো বলে। এই ঘন বর্ষায় আজ কোন ভাবনার ঘন ঘটা আপনার মনকে আচ্ছন্ন করেছে? স্মৃতি মেদুর কোন দিনের কথা মনে পড়ছে আপনার জানান 9434076705 এই নম্বরে। আর ততক্ষণ শ্রোতা বন্ধুদের জন্য আজকের প্রথম গান।

0: শঙ্কর জয়কিষণের সুরে কানহাইয়া ছবি থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আর এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন তার কথা একটু শুনব। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল। আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, ঠিকঠাক।
1: হ্যাঁ,
0: বলুন, এই বর্ষা তো পড়ে গেল, ঘন বর্ষা, আষাঢ় মাস এবং ঘন
1: হ্যাঁ,
0: বর্ষা।
1: ঘন বর্ষা তো ধরুন, আষাঢ় মাস ঘন বর্ষা, কিন্তু আমাদের এই বছর বৃষ্টি নেই, প্রচণ্ড গরম।
0: আচ্ছা,
1: হুম,
0: ওই দিকটা বৃষ্টি
1: তো
0: হচ্ছে না?
1: না, একদম বৃষ্টি হচ্ছে না, মেঘ আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গুমোট গরম একদম।
0: ওহো, তাহলে তো অবস্থা খুবই খারাপ।
1: হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, এমন বিভ্রান্ত গরম একদম, এত গরম না ঘুম শুনি, মানে প্রচণ্ড গরম, দেখা যাচ্ছে না একদম।
0: এই
1: আর
0: যে আবহাওয়ার একটা মানে পরিবর্তন, এই বৃষ্টি এই সময়টা হওয়ার উচিত, এই সময় ঋতু অনুযায়ী তো বর্ষাকাল, কাজে বৃষ্টি তো হওয়া উচিত, কিন্তু হচ্ছে না।
1: হচ্ছে না, না বৃষ্টি হচ্ছে না, কারণ বৃষ্টি হবে কি করে, চারিদিকে তো বায়ু দূষণ। হ্যাঁ, আমাদের গাছপালা নেই ধরুন, তারপরে ধরুন এই প্লাস্টিক ব্যবহার করছি, মাটির উর্বরতা কমে যাচ্ছে, এই জন্যই বৃষ্টিটা কম হচ্ছে। আর ধরুন খামখেয়ালি, কখনো বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, আবার কখনো একদম খরা হচ্ছে।
0: এই
1: তো সেই,
0: প্রকৃতির এই যে বিপর্যয়, এই বিপর্যয় নেমে আসছে আমাদেরই সচেতনতার অভাবে কিন্তু,
1: হ্যাঁ,
0: এবং
1: আমাদের
0: আমরা,
1: প্রচণ্ড
0: হ্যাঁ,
1: অভাব।
0: যত্নবান হওয়ার সময় এসে গেছে, কারণ প্রকৃতিকে আমরা যা দিই আমরা তাই কিন্তু ফিরে পাই। কাজেই
1: নিশ্চয়ই,
0: আষাঢ়ের এই যে শুরু, শুরুতে যে বৃষ্টি আমরা আশা করেছিলাম এবং আষাঢ়ের যে বর্ষা আমাদের মনে আনন্দ আনে, সেই আনন্দের ছোঁয়া কিন্তু পাওয়া যাচ্ছে না সব জায়গায়। কাজেই
1: না
0: এইটুকুকে নিয়েই কিন্তু আমাদের কিন্তু এখন থেকেই ভাবনার সময় এসে গেছে। ভালো লাগলো।
1: নিশ্চয়ই, আমাদের কিন্তু ভাবনা চিন্তা করতেই হবে, নাই তো ভবিষ্যৎ তো যে প্রজন্ম উঠছে তার তো খুবই খারাপ হবে।
0: হ্যাঁ, অবশ্যই।
1: এখন এখন থেকে যদি আমরা সতর্ক না হই, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে তারা যে কী হবে সেটা বলা যাচ্ছে না। আর বৃষ্টি ধরুন, বর্ষার সময় তো খুবই ভালো লাগে, বৃষ্টি হলে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে।
0: হ্যাঁ, একদমই সেই কথাই জানতে চাইছিলাম।
1: হ্যাঁ
0: আমাদের বর্ষা
1: হ্যাঁ
0: নিয়ে আমাদের প্রত্যেকেই আমরা কিন্তু ভীষণভাবে স্মৃতিমেদুর।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: সেই, আর ধরুন যখন বৃষ্টি হচ্ছিল তখন ধরুন ওই বৃষ্টিতে ভিজে কাগজে নৌকা বানিয়ে আমি
0: হ্যাঁ হ্যাঁ
1: ছাড়তাম,
0: হ্যাঁ
1: তারপরে ধরুন ওই বৃষ্টি হচ্ছে আর ফুটবল নিয়ে মাঠে চলে যেতাম। সে কি আনন্দ ফুটবল খেলা, জলে বৃষ্টি ভিজে ভিজে খুবই আনন্দ লাগতো।
0: এই তো এক টুকরো ছবি ভেসে এলো,
1: হ্যাঁ,
0: বর্ষা
1: তো
0: মুখর
1: ধরুন,
0: দিনের ছবি কিন্তু আমরা পেলাম, একটু পেছনে
1: হ্যাঁ
0: হাঁটতে হলো কিন্তু ছবিটা কিন্তু পাওয়া গেল।
1: পাওয়া গেল। হ্যাঁ,
0: হ্যাঁ,
1: তো সেই
0: ধন্যবাদ।
1: দিনগুলো খুব
0: হ্যাঁ
1: মনে পড়ছে। হ্যাঁ, নমস্কার, ভালো
0: হ্যাঁ
1: থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকবেন। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও স্মৃতির পথ ধরে হেঁটে গিয়ে বৃষ্টির সন্ধান কিন্তু পাওয়া গেছে, এবং সেটা আমরা কিন্তু শুনে নিলাম আমাদের প্রথম শ্রোতা বন্ধুর কাছে।

0: এই মুহূর্তে যিনি রয়েছেন তার ভাবনায় কি বলে একটু শুনে নেব। নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: এই যে আজকে টপিক তো ভালোই, বৃষ্টির ইয়ে। হ্যাঁ,
0: আষাঢ় মাস, বৃষ্টি,
1: আষাঢ় মাস বৃষ্টি,
0: এবং বাঙালির কল্পনা প্রবণ মন এই সময় কিন্তু ডানা মেলে উড়ে যায়।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, আগে আপনার আমি কোথা থেকে বলছেন, আপনার নাম এবং ঠিকানা বলুন।
1: আমি শিলিগুড়ি প্রধাননগর থেকে বলছি।
0: আচ্ছা,
1: গৌরী সরকার।
0: হ্যাঁ হ্যাঁ, বুঝেছি।
1: হ্যাঁ,
0: বলুন আপনার কিছু অভিজ্ঞতার কথা বলুন।
1: আমি তো এখানকার, আমি তো চিত্তরঞ্জনে, মানে আমার বাপের বাড়ি
0: আচ্ছা
1: আসানসোল চিত্তরঞ্জন।
0: হুম হুম
1: ওইখানে ছোটবেলায় কেটেছে। তা আমাদের ওখানে না জল জমত না।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা
1: মানে পাহাড় পাহাড় কেটে কেটে তো ইয়ে, মানে কোয়ার্টার গুলো, আমার দাদা রেলে চাকরি করতেন।
0: আচ্ছা
1: হ্যাঁ, তো ওখানে জল টল জমতো না,
0: হুম
1: কিন্তু বৃষ্টি হলে না আমরা বাইরে ওই যে জানলা দিয়ে দেখতাম, জোরে একবার বৃষ্টি আসলো, আবার কমে গেল। এইসব দৃশ্যগুলোর না মানে খুব মনে পড়ে।
0: এই যে জানলায় দাঁড়িয়ে বৃষ্টিকে উপভোগ করা, এবং এই
1: হ্যাঁ
0: যে বৃষ্টি পড়ছে, একটা দিন চলে যাচ্ছে,
1: হ্যাঁ
0: এবং
1: হ্যাঁ,
0: এই সবুজ, মানে গ্রীষ্মের পরে, তখন তো তীব্র গ্রীষ্ম ছিল, তীব্র গ্রীষ্মের পরে যখন প্রথম বৃষ্টি, সেই গাছের পাতাগুলো মনে হচ্ছে স্নান করছে।
1: গাছের পাতাগুলো কেন মনে হয় চান করে।
0: একদম, মানে ওই যে নবীন প্রাণ ফিরে পেল, মানে এই যে জায়গাটা, মানে বর্ষা আমাদের এই যে পেছন ফিরে হাঁটতে শেখায়, এবং বর্ষাকে নিয়ে আমাদের কবিদের মধ্যেও যথেষ্ট কবি কল্পনা রয়েছে, বিভিন্ন কাহিনী, তো সব কিছু মিলেমিশে বর্ষা কিন্তু একদম আমাদের কাছে খুবই প্রিয়, অনেকের কাছেই। যদিও বসন্ত কাল বেশিরভাগ মানুষ খুব পছন্দ করেন, কিন্তু বর্ষার আমাদের কাছে কিন্তু কম প্রিয় নয়, প্রথম বর্ষা, শেষের দিকে নয়।
1: রীতি অনুযায়ী সবকিছু হওয়া দরকার।
0: একদম,
1: মানে খুব, এখন আমি শিলিগুড়িতে আছি, এই যে জানলায় বসে বসে বৃষ্টিগুলো দেখছি।
0: হ্যাঁ, এখান হ্যাঁ এখানকার আবহাওয়া তো, মানে কি বলবো, চমৎকার। বৃষ্টি তো লেগেই আছে।
1: বৃষ্টি লেগে আছে, কিন্তু আবার দেখেন এই যে নদীগুলোর জন্য আবার ইয়ে হয়,
0: হ্যাঁ
1: নদীগুলো কি জলে, ও পাহাড়ে বৃষ্টি হলে নদীর জল বেড়ে যাচ্ছে।
0: এটাই এটাই,
1: হ্যাঁ,
0: মানে বেশি বাড়াবাড়ি হলে সব দিকেই বিপদ আর কি।
1: হ্যাঁ, সব দিকে বিপদ আছে। তবে না কিছুটা জিনিস আছে কি, যে ওই যে ধরেন না রাস্তাঘাটে দেখা যায় না বট পাকুড়ের ছোট ছোট চারা।
0: হুম হুম
1: হ্যাঁ,
0: হুম
1: এইগুলো যদি, আমার আমার মানে মনের কথা বলছি,
0: আচ্ছা
1: এগুলো যদি ধরেন নদীর ধারে ধারে লাগিয়ে দেওয়া যায়,
0: আচ্ছা,
1: তাহলে কিন্তু খুব সুন্দর, নদীটাও বাঁচবে, গাছও ইয়ে হবে। মানে ওই নদীর ধারে তো বড় বড় গাছ থাকা ভালো তো,
0: জল ধারণ করার জন্য। হ্যাঁ, মানে মাটিটাকে শক্ত করে।
1: মাটিটাকে শক্ত করে।
0: হুম
1: বড় বড় অনেক বাজে গাছ আছে না,
0: হুম
1: যারা ধরেন অনেক বড় বড় গাছ, মানে নদীর ধারে লাগানো উচিত প্রত্যেক মানুষেরই। একটা গাছ নদীর ধারে যদি লাগা, তাহলে আর শিলিগুড়ির দিকে তো, উত্তরবঙ্গের দিকে তো বন্যাটা বেশি হয় না?
0: এখানে তো গাছপালা আগের তুলনায় আগে হয়তো অনেক বেশি ছিল, এখন আবার লাগানো হচ্ছে, এবং শিলিগুড়িতে কিন্তু এই যে সচেতনতা আস্তে আস্তে
1: হ্যাঁ
0: কিন্তু অনেকটাই বেড়ে গেছে, কাজে আমরা আশা করতেই পারি
1: হ্যাঁ
0: যে আগামী দিনেও কিন্তু আমরা কিন্তু এই বর্ষাকে দেখতে পাবো, বর্ষার রূপ উপভোগ করতে পারবো।
1: বর্ষা
0: ধন্যবাদ।
1: তো খুবই ভালো। হ্যাঁ, ঠিক আছে,
0: হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন এবং
1: হ্যাঁ হ্যাঁ,
0: বর্ষাকে উপভোগ করবেন।
1: ঠিক আছে, দিদি ভাই, হ্যাঁ, নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে, তবে তার আগে বলে যাই আজকের বিষয় নিয়ে। এই ঘন বর্ষায় আজ কোন ভাবনার ঘনঘটা আপনার মনকে আচ্ছন্ন করছে? স্মৃতিমেদুর কোন দিনের কথা মনে পড়ছে আপনার, এই নিয়ে কথা বলুন। 9434076705 এই নম্বরে। আর এই মুহূর্তে এসে গেছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ।

0: বলুন।
1: নমস্কার, আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি?
0: হ্যাঁ ভালো আছি। আর ওইদিকের অবস্থা কেমন, বৃষ্টি হচ্ছে?
1: ওইদিকে আমাদের এইদিকে এখন বৃষ্টি হচ্ছে না আর কি, মানে মেঘ রোদ্দুরে খেলা খেলছে আর কি, আর সকাল থেকে একটু গরমই রয়েছে আর কি।
0: আচ্ছা আচ্ছা, উত্তরবঙ্গে তো ভালোই বৃষ্টি হচ্ছে, আর দক্ষিণবঙ্গের অবস্থা অতটা বোধহয় বৃষ্টি হচ্ছে না,
1: হচ্ছেই না।
0: হচ্ছেই না।
1: আর আপনি এখন বললেন আর কি সিটি মেদুর আর কি
0: হুম হুম
1: বৃষ্টি আর
0: হুম
1: কি,
0: হুম
1: আসলে বৃষ্টি পড়লেই না মানে মনে পড়ে স্কুল থেকে ফেরার কথা আর কি।
0: একদম
1: স্কুল থেকে আমরা যখন ফিরতাম ইচ্ছা করে আর কি আমরা জলের মধ্যে লাফ ঝাঁপ করতাম আর কি,
0: আচ্ছা।
1: মানে ভিজিয়ে নিতাম আর কি, এবং বিশেষ করে বুটটা বুটটা ভিজাতাম আর প্যাঁচ পুচ করে শব্দ হতো আর কি, ওইটা তো মজা হতো।
0: ছোটবেলার এই যে টুকরো টুকরো ঘটনাগুলো, এবং এই বৃষ্টিতে এমন ঘটনাও আছে, ঘটনার ঘন ঘটা আর কি, বৃষ্টিতে ভিজে মা হয়তো ছাতা দিয়েছেন, আর সেই ছাতা খানিকটা যাওয়ার পরেই ছাতা বন্ধ করে বৃষ্টিতে ভেজার ঘটনাও প্রচুর আছে। যে ছাতা
1: একদম
0: দিলেই যে আমরা সবাই ছাতা ব্যবহার করছি, ছোটবেলায় সেই ব্যাপারটা তো অত থাকে না, তখন মনে হয় বৃষ্টিটাই ভালো করে একটু ভিজে যাই। তারপরে তো রেইনি হয়ে রেইনি ডে হয়ে যাওয়া, সেই সব ব্যাপার ট্যাপার তো ছিলই তখন তো।
1: অবশ্যই অবশ্যই
0: হ্যাঁ,
1: ছিল।
0: তো সেটা তো একটা বিরাট আনন্দ, ভিজে
1: হ্যাঁ,
0: ভিজে
1: এবং
0: যাওয়া এবং ভিজে ভিজে আসা।
1: ভিজে যাওয়া, এবং হ্যাঁ স্কুলে যদি ভিজে ভিজে যেতাম তার একটা অন্যরকমই হতো।
0: হ্যাঁ
1: কিন্তু আর একটা জিনিস দিদি বলি, সেটা হলো এটার জন্য পিটুনি খেতাম। সে পিটুনিটার কথা সেটা বলি, সেটা হলো অঙ্কের খাতা ছিঁড়ে
0: হুম
1: যখন জল আর কি জমতো আর কি
0: হ্যাঁ
1: বাড়ির
0: হ্যাঁ
1: সামনে, বললি সামনে,
0: হ্যাঁ
1: সেখানে আমরা অঙ্কের খাতা ছিঁড়ে নৌকা তৈরি করতাম,
0: হ্যাঁ
1: নৌকা তৈরি করে আর কি ভাসিয়ে দিতাম। এর জন্য প্রচুর পিটুনি খেয়েছি মার থেকে। আর একটা পিটুনি খেয়েছিলাম, এটা হলো ফুটবল খেলা নিয়ে। ফুটবল খেলা যখন আমরা খেলতাম,
0: হ্যাঁ
1: দাদা মেয়েকে একবার ভূত হয়তো মাও মাঝে মাঝে চিনতে পারতো না, এরকম অবস্থা হয়ে গেছে। মানে ওই অবস্থা, আমরা পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করা, স্নান করে বাড়ি ফেরা, একেবারে তখন আর কাদা কাদা লেখে রয়েছে আর কি, তখন মা পিটুনি দিত। এই যে জিনিসগুলো, বা একটা জিনিস হতো আমাদের কলকাতা শহরে তখন খুব লোডশেডিং হতো, মানে
0: আচ্ছা
1: বৃষ্টি যখন কি
0: হ্যাঁ
1: বৃষ্টি বা মা বাবা যখন হতো তখন আর কি সন্ধ্যের সময় লোডশেডিং হলে ব্যাস আনন্দ, কি কি কারণে আনন্দ না, পড়তে বসতে হবে না, লোডশেডিং হলে
0: একদমই, এই যে ছোটবেলার এই সমস্ত ছেলে মানুষই, এবং এই যে আনন্দ করার মতো এই যে মনটা, এবং সবাই মিলে এই একটা, এই যে আষাঢ় মাস এবং এই যে বৃষ্টির সময়টা, এই যে আনন্দময় মুহূর্তগুলো, এগুলো কিন্তু আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে থেকে যায়।
1: একদম থেকে যায়। এবং আজকে সত্যি বলতে গেলে আপনাকে বিশেষ হিসেবে ধন্যবাদ যে আপনি সেই স্মৃতি মেদুর যে জিনিসটা একটু নাড়িয়ে দিলেন, এবং সেটা ধুলো ঝেড়ে আজকে প্রকাশ করলাম আপনাদের।
0: হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগলো, এবং এই ছোট ছোট স্মৃতিগুলো থেকে যাক, এই এই স্মৃতিগুলো নিয়েই কিন্তু আমরা, মূল্যবান স্মৃতিগুলো নিয়েই আমরা বেঁচে থাকি কিন্তু।
1: অবশ্যই তাই, এটা মনের মধ্যে একেবারে সারা জীবনের মতন চাই যেন থেকে যায় আর কি,
0: একদম।
1: এটাই বলবো। নমস্কার।
0: নমস্কার। প্রথম বৃষ্টি কিন্তু ভীষণ আনন্দের, ভীষণ গরমের পর যখন অঝোর ধারায় বৃষ্টি নামে, তখন কিন্তু মানুষের মন অকারণেই উল্লসিত হয়ে ওঠে, আর এই ভালো লাগাটুকু নিয়েই কিন্তু আমাদের চলা। এই পরিবর্তন শুধু যে মানুষের মনে আসে তা তো নয়, প্রকৃতির দিকে তাকিয়ে দেখলে দেখা যায় এবং বোঝাও যায় প্রকৃতিতেও কিন্তু সাড়া পড়ে গেছে। কিন্তু বর্ষা যখন দীর্ঘ হয়, তখন কিন্তু এই ভালোবাসাটা আমাদের কাছে অতটা থাকে না, তখন কিন্তু বর্ষা হয়ে যায় একঘেয়ে। এই মুহূর্তে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব। সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যিনি ছিলেন, আপনি আবার চেষ্টা করতে থাকুন, অবশ্যই আপনার সঙ্গে কথা বলা যাবে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে। গানে তো যাব বলেছিলাম, কিন্তু যে শ্রোতা বন্ধু, মনে হয় তিনি আবার ফোন করেছেন, একটু কথা বলে নিই। কোনো একটা অসুবিধে কিন্তু হয়েছে, কাজে আপনি আবার চেষ্টা করুন, গান শুনে ফিরে আসছি।

শুনছেন প্যার ঝুকতা নেহি ছবির গান। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমার, সুর লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: এই বর্ষায় অনেক কিছুই তো মনে পড়ে, আর স্মৃতিমেদুর সেই কথা বলতেই এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু এসে গেছেন, তার সঙ্গে কথা বলে নেব। নমস্কার, শুভ সকাল।
1: পহরান বন্ধু রে ভালোবাসাও, তোর মন পাইলাম না রে। পহরান বন্ধু রে ভালোবাসাও, তোর মন পাইলাম না। অন্ধারে হায় মন বিকাইলাম কি বিনা, চির জনম দুঃখ কইলাম নিজেরে বিকাইলাম বন্ধু, নিজেরে বিকাইলাম। চইলা গেলি কোন পাপেতে দুনিয়া ছাড়িয়া। নমস্কার
0: নমস্কার, এবং সুরে সুরে সকালটা কিন্তু সুরেলা হয়ে গেল। লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণীর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, এবং এবার আপনার পরিচয়।
1: হ্যাঁ দিদি ভাই, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: হ্যাঁ বলুন, ওদিকে কি বৃষ্টি হচ্ছে?
1: না দিদি ভাই, আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই। বৃষ্টি যত বৃষ্টি আপনাদের দিকে হচ্ছে প্লাস হবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, সব উত্তরবঙ্গে চলে এসছে আর কি।
1: উত্তরবঙ্গে
0: আচ্ছা ঠিক আছে, এবার বলুন, এই যে বর্ষা, যে বর্ষায় আমাদের মনে ভাবনার ঘনঘটা, এবং স্মৃতিমেদুর কোন বর্ষার কথা আপনার মনে পড়ছে একটু শুনি।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন এই বর্ষার সময় মানুষের এই বর্ষা মুখর দিনে যে ব্যাঙের ডাক বা ঝিঝির, এগুলো ঠিক সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চারিদিক গ্রাম গঞ্জে মুখরিত হয়ে ওঠে। আর এই সময় মনে হয় যে যেন কোনো এক মানে অজানা পৃথিবীতে আমরা বাস করছি। যখন রাত্রি 10টার পর রাস্তা দিকে যাবেন, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, শিয়ালের মানে কণ্ঠস্বর শুনে মনে হয় যেন পৃথিবীটাই বদলে গেছে।
0: অন্য একটা পৃথিবীতে আমরা চলে এসেছি। একটানা ঝিঝির ডাক, অঝোর ধারায় বৃষ্টি, আর শুনশান রাস্তাঘাট।
1: সকাল থেকে দিদি ভাই এমনি কলকাতুরি পাখির ডাকে চারিদিক মুখরিত হয়ে ওঠে। আর একটা একটা রয়েছে আমার কাছে, সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। যেমন আমরা আমাদের এক সময় মানে আমাদের শান্তিনিকেতন এরিয়ায় খুব চুরি হতো আর কি। আমরা নাইট ডিউটি করার জন্য কিছু ছেলে মানে মানে রাত্রি জেগে এবং পাহারা দেওয়ার সময় আমাদের বর্ষার দিন হয়তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সেই সময় টর্চ লাইট নিয়ে যখন ঘোরাঘুরি করতাম তখন যেগুলো মাছ বলে আর কি, সেই চ্যাং মাছ কিন্তু রাস্তার উপরে মানে লাফিয়ে লাফিয়ে পড়তো। আবার সেই গুলোকে আমরা ধরে নিয়ে সে তখন আখ পেশাই হতো। আখ সালে আখকে পিছিয়ে রস তৈরি করে গুড় তৈরি করা হতো না, তা সেই আমরা ওই আখের দিয়ে সেই চ্যাং মাছ গুলো পোড়াতাম। চ্যাং মাছ গুলো পুড়িয়ে সেটার সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা তেল মানে কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে রাত্রেবেলায় খেয়ে তারপর বাড়ি ফিরতাম। মোটামুটি আমরা তো ধরুন ডিউটি মানে আমাদের মোটামুটি আমরা রাত 3টার দিকে আমরা বাড়ি ফিরতাম না, কিন্তু আমরা তৎক্ষণাৎ আর কি ওই ওই সমস্ত কাজে যুক্ত থাকতাম। এবং বর্ষার সময়টা আমাদের কাছে এইটাই শিখিয়ে রয়েছে বর্তমান পরিস্থিতিতে।
0: এই যে দেখুন, এই যে আমাদের জীবনের ছোট্ট ছোট্ট এই যে মুহূর্তগুলোকে পাওয়া, এই মুহূর্তগুলো কিন্তু অনেক দামি। যে মুহূর্তগুলো সময় পেরিয়ে অনেক দিন পেরিয়েও কিন্তু আমাদের মনে সজীব থাকে। ভালো থাকবেন, খুব ভালো লাগলো আজকে। হ্যাঁ ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি স্মৃতিমধুর বর্ষাকে নিয়ে। পরবর্তী গানে যাব, তবে এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন টেলিফোনে। নমস্কার।
2: নমস্কার, আমি কাওয়াখালী থেকে বলছি, সুমিত্রা মুখার্জি।
0: আচ্ছা
2: অনেকদিন পর ফোন পেলাম।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন আজকের বিষয় নিয়ে একটু বলুন ছোট
2: হ্যাঁ
0: করে।
2: হ্যাঁ, বিষয় নিয়ে, ছোটবেলায় তো মনে জল দেখলে তো মনে দুই পাও দাপাননি, একদম দুই পা দিয়ে আমার গায়ে যেন সম্পূর্ণটা ভিজে যায়।
0: হুম
2: আর খাতা খিস্টা ছেড়ে নৌকা।
0: হুম
2: আর ছোটবেলায় যখন স্কুলে যেতাম,
0: হুম
2: ছোট্ট একটু বেলেটের টুকরা রাখতাম, বেলেটের
0: হুম
2: ওই বড় বড় মানকুচু পাতাগুলো ছিল না?
0: হুম হুম এখনো
2: হ্যাঁ
0: আছে?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানকচু পাতা দিয়ে বইকে ঢেকে নিয়ে আসতাম। মানে এগুলো স্মৃতিগুলো খুব মনে পড়ে, খুব মনে
0: স্মৃতি
2: পড়ে।
0: মনে পড়ে, কারণ এই এই স্মৃতিগুলো আপনার কাছে আনন্দময়। মানে যে আনন্দ,
2: হ্যাঁ
0: আমরা অপার আনন্দ
2: হুম
0: যে পেয়েছেন ছোটবেলায়,
2: হ্যাঁ
0: আমাদের ফিরে ফিরে যাওয়ার মধ্যে আমরা যে আনন্দগুলো পাই, সেই আনন্দগুলো কিন্তু আমরা সযত্নে স্মৃতির মণিকোঠায় জমা করে রাখি, তাই না?
2: হ্যাঁ, তার মধ্যে আনন্দ একটা বিষয়। আপনারাও আপনারা যে আমাদেরকে এই ছোটবেলার কথা, বড়র কথা, স্মৃতির কথা তুলে ধরেন,
0: আচ্ছা,
2: তখনও যে কি আনন্দ লাগে আর কি বলবো। আপনাদেরকে মানে সত্যি ধন্যবাদ দেওয়ার দরকার একদম। মানে মানুষের মনের কথা কি করে যে বুঝতে পারেন, এটাই তো আমি মাঝে মাঝে চিন্তা করি। এটাই সারাদিন আমার সকাল থেকে রাত পর্যন্ত এটাই থাকবে, এই স্মৃতিটা।
0: অবশ্যই,
2: অসংখ্য
0: এবং
2: আপনাদের
0: আপনারা
2: ধন্যবাদ।
0: আছেন বলেই তো আপনারা আমাদের সঙ্গে এই যে জুড়ে আছেন, সেই কারণেই কিন্তু আপনাদের মনের কথাটা জানা যায়। ভালো থাকবেন
2: ঠিক আছে,
0: আজকের
2: আর
0: বিষয়
2: একটা
0: নিয়ে।
2: কথা বলি।
0: হ্যাঁ হ্যাঁ,
2: হ্যাঁ,
0: বলুন বলুন।
2: মা যখন ছাতা দিত,
0: হুম
2: ছাতা ব্যবহার করতাম না,
0: আচ্ছা,
2: ছাতা আসার সময় জলে ভিজিয়ে নিয়ে আসতাম। মা বলতো, কি রে তুই ছাতা দিলাম, ছাতাটা কি জল মানে নাকি?
0: এই অনুভূতিগুলো বোধ হয় আমাদের অনেকেরই রয়েছে।
2: হ্যাঁ,
0: এবং
2: আসার সময় শুকনো ছাতা ভিজিয়ে নিয়ে আসতাম, অথচ সম্পূর্ণটাই ভিজা আমি।
0: হ্যাঁ হ্যাঁ, আসলে এই টুকরো টুকরো আনন্দ নিয়েই তো আমরা থাকি, আমরা বাঁচি সযত্নে। ভালো থাকবেন।
2: হ্যাঁ, ভালো থাকবেন, আপনি
0: হ্যাঁ
2: ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: গান শুনতে শুনতে ফিরে এলাম, আর এই মুহূর্তে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। মনে হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, একটু দেখে নিচ্ছি। যিনি রয়েছেন তিনি চেষ্টা করতে থাকুন, অবশ্যই আপনি টেলিফোন লাইন পেয়ে যাবেন। যেটা বলছিলাম, এই যে গানটি আমরা শুনে ফিরে এলাম, গানটি নেওয়া হয়েছে রামপুর কি লক্ষ্মণ ছবি থেকে। দ্বৈত কণ্ঠে গেয়েছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর, সুর আর ডি বর্মন। শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে, নমস্কার।
1: নমস্কার দিদি, শুভ সকাল।
0: শুভ সকাল, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি। বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা আপনাকে, আর বলুন স্মৃতিমধুর কোন ঘটনার কথা আপনার মনে পড়ছে?
1: ছোটবেলার কথা মনে পড়ে। আর আমাদের এখানে তো পান্ডাপাড়া 3 নম্বর ভিটিতে বাড়ি, খুব জল হতো।
0: হ্যাঁ
1: মানে প্রচন্ড জল হতো। তারপরে আমার যে হাজবেন্ড ছিলেন, এখন অবশ্য উনি নেই, নেট দিয়ে মাছ ধরত।
0: আচ্ছা,
1: ছোট ছোট পুঁটি মাছ, ট্যাংরা মাছ, ওই মাছ খুব ভালো লাগতো দেখতে। মাছগুলি চকচক করতো একদম জলের

0: সেগুলো সব ঘরে এনে তারপরে আমরা আমি সেগুলো রান্না করতাম।
1: আচ্ছা, আর আপনার স্মৃতি ছোটবেলার কিছু?
0: হ্যাঁ, আমারও স্মৃতি আছে, যখন স্কুলে পড়ি
1: আচ্ছা,
0: তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে,
1: হুম
0: মা বলতো যে আজকে স্কুলে যেতে হবে না।
1: হুম
0: তখন আমরা ক্যারাম খেলতাম, লুডু খেলতাম ঘরে বসে।
1: আচ্ছা আচ্ছা, মানে সেটা মানে ছুটির দিন মা ঘোষণা করলেন, তাইতেই ছুটি হলো, না হলে তো ছুটি হওয়ার কথা না, স্কুল যেতেই হতো।
0: হ্যাঁ, স্কুল যেতেই হতো, তখন ওই যে মুষলধারে বৃষ্টি, তখন ভিজে ভিজে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: আসতাম না স্কুল
1: কাজেই
0: থেকে।
1: তখন ইনডোর গেম
0: তারপরে
1: খেলা হতো।
0: হ্যাঁ, ইনডোর,
1: হ্যাঁ,
0: হ্যাঁ, তারপরে
1: এবার বলুন আপনার নাম এবং কোথা থেকে বলছেন?
0: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ,
1: সোমা গাঙ্গুলি।
0: স্কুল
1: আচ্ছা
0: বললাম।
1: হ্যাঁ, এইবার এই যে ছোট্ট ছোট্ট আপনার অভিজ্ঞতা ভাগ করে নিলেন,
0: হ্যাঁ
1: দুটো
0: হ্যাঁ,
1: অভিজ্ঞতা
0: ছোটবেলার
1: শেয়ার করলেন,
0: অভিজ্ঞতা হলে সত্যি মনে পড়ে, আগে পর্যন্ত মনে পড়ে সেগুলো ভাবলে।
1: এবং এখনো সেই আনন্দকে বহন করে নিয়ে যাওয়া, এবং এই যে আমাদের এই যাত্রাটা কিন্তু চলতেই থাকবে, মানে ছোটবেলার
0: হ্যাঁ
1: সেই আনন্দময় দিনগুলোর কথা কিন্তু আমরা কেউই ভুলি না,
0: হ্যাঁ,
1: ভোলা সম্ভব নয়,
0: সেগুলো মনেই থেকে যায়।
1: একদম অমলিন থেকে যায়। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ,
0: তো গানগুলো খুব সুন্দর লাগলো আজকে, এর গানটা আমার প্রিয় গান।
1: আচ্ছা আচ্ছা, আপনাদের
0: হ্যাঁ
1: জন্যই এই অনুষ্ঠান সাজানো।
0: হ্যাঁ, খুবই ভালো লাগলো, পরে গানটিও শুনলো।
1: আচ্ছা
0: অবশ্য পুরোনো গানগুলি এখন ভালো লাগে
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ শুনতে, বিশেষ করে লতা আর কিশোরের গান
1: হুম
0: যেগুলো
1: হুম
0: আমার
1: হুম হুম, ধন্যবাদ।
0: খুব ভালো লাগলো গানগুলো। আপনিও ভালো থাকবেন,
1: হুম,
0: নমস্কার।
1: আপনিও। আসলেই বৃষ্টি ভেজা দিন অনেক কিছু মনে করায়, কবি কালিদাসের কথা, মেঘদূতের কথা, সেই বিরহী যক্ষ এবং যক্ষপত্নীর কথা, সব কিছু মিলেমিশে আমাদের এই ভালোবাসা কিন্তু থাকে অফুরান, এবং স্মৃতিমেদুর দিনগুলো কিন্তু বারে বারে ফিরে আসে। এই মুহূর্তে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, ছোট্ট একটু করে শুনে নেব। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার নমস্কার, শুভ সকাল। আমি রানীনগর থেকে বলছি, জলপাইগুড়ি, রবি বিশ্বাস।
1: হ্যাঁ বলুন, আপনার ছোট্ট
2: হ্যাঁ
1: অভিজ্ঞতার কথা
2: বলুন,
1: বলুন।
2: ছোট্টবেলার অভিজ্ঞতা।
1: হুম,
2: ছোট্টবেলার অভিজ্ঞতা খুব ছোটবেলা থেকেই আমার শৈশবকালের এইসব অনেক অনেক কথা আছে, সেসবগুলো আগে আমার রেডিওর কথা বলি। সেই ছোটবেলা থেকেই রেডিও শোনার ইচ্ছা খুব শুনছি এবং খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান।
1: আচ্ছা,
2: ছোটবেলার কথা, ছোটবেলায় বহুত মা বাবার স্নেহ আদর, তাদের কথা এবং অনেক অনেক কিছু, অনেক বহুত কথা মনে নেই, ভুলে গেছি।
1: না না, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা আজকে বৃষ্টি ভেজা দিনে আমরা কথা বলছিলাম।
2: ও, তখন বৃষ্টি ভিজা, আচ্ছা।
1: হ্যাঁ,
2: সে মা না করতো জলে নামিস না, আমরা বৃষ্টি দেখলে দু বাহু তুলে নাচতাম উঠানের মধ্যে, শিলা বৃষ্টি হলে শিল কুড়াতাম, মাথায় লাগতো দৌড়ে পালাইতাম আবার আসতাম, এইসব। তখন
1: এই আনন্দগুলোকে নিয়েই আমরা আগামীতে কিন্তু এগিয়ে যাব। ভালো থাকবেন,
2: ভালো, ঠিক আছে,
1: ধন্যবাদ।
2: ভালো থাকারই কথা।
1: হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ঘড়ির কাঁটা বলছে আজকে লাইফ অন ইন হ্যালো আকাশবাণীকে কিন্তু শেষ করতে হবে, তবে ওই যে শেষ হয়ে হইল না শেষ। আর এই মুহূর্তে যিনি ফোন করেছেন, এই মুহূর্তে আমাদের সময় একেবারেই নেই, আজকে আর ফোন নিতে পারছি না। সকলে ভালো থাকবেন, এবং বর্ষা আমাদের যেন মন জুড়ে থাকে, এবং বর্ষার এই স্মৃতিমেদুর স্মৃতিগুলোকে নিয়ে যেন আমরা আগামীর পথে হেঁটে যাই। সকলে ভালো থাকবেন, আজকের মতো হ্যালো আকাশবাণী এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই সংবাদ।

0: সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়ায় ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। ফুটবল বিশ্বকাপে কঙ্গো 3-1 উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। কলম্বিয়া ও পর্তুগালের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী মোদী রোস কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শন সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। কৈলাস মানসরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে যাবার পরিকল্পনা করেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানসরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকে পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকে পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকে এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা 2026-এ অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসে ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। জম্মু ও কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলো যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রী রাম মন্দির অমরনাথ যাত্রীর বেস ক্যাম্পে তখন সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি উচ্চপদস্থ পুলিশি কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনা করছেন। ড্রোন প্রতিরোধী মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়নও হয়েছে। তীর্থযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা যথাযথ করতে প্রজেক্ট হক আয়ের মাধ্যমে প্রযুক্তিচালিত নজরদারি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। পুলিশের বিশেষ মহাপরিচালক SJM গিলানি ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেন। তীর্থযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিনি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং বহুস্তরীয় নিরাপত্তা বলয় বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত নবম ডক্টরস ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
1: There are several schemes that government of India has rolled out in these 12 years and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program which brings in its ambit as many as 62 crore individuals.
0: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পঞ্জাবরাও উগলে সিটের নেতৃত্ব দেবেন। পরীক্ষা নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করার পরেই এই পদক্ষেপ।

পদক্ষেপ নেওয়া হলো। এই ঘটনার প্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজকের টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। আজ সেখানে যাবে খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা, দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ দুর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করবেন। খুব দ্রুত এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর আগামী দুদিন বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কঙ্কন, গোয়া, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, তেলেঙ্গানা, বিদর্ভ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD জানিয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের আরও কিছু অংশে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এছাড়া আগামীকাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, পূর্ব রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হলো। পরিবারগুলোর দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ নিখোঁজ রয়েছে। ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন ও প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি চালাচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দ্বিতীয় দিনেও ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনা। এর ফলে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মার্কিন যুদ্ধ বিমানগুলি ইরানের সামরিক নজরদারি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, ড্রোন ব্যবস্থাপনা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সেনাবাহিনী একটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন দিয়ে হরমুজ প্রণালীতে কিকু নামের তৈলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। ট্যাঙ্কারটিতে 20 লক্ষ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। মার্কিন সামরিক বাহিনী বলেছে, কিকু জাহাজে হামলার মাধ্যমে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হরমুজ প্রণালীর ঠিক উত্তরে একটি অঞ্চলে বিস্ফোরণের কথা জানানো হয়েছে। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া US ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দিয়েছেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে আর্জেন্টিনা 3-1 গোলে জর্ডনের থেকে এগিয়ে আছে। কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রেলিয়ার খেলার ফলাফল আপাতত 2-2। এই খেলা দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ। অন্য খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তান হারে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সোমরোদভ। এরপর ইউহানে উইসার 2টি ও ফিস্টান মাইলের 1টি গোলে কঙ্গো জয়লাভ করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেই দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনা রক্তিম ভট্টাচার্য। 2026 বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে আবারও বিশ্বজুড়ে আলোচনায় এসেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। তবে ফুটবলের বাইরেও মেক্সিকোকে আলাদা করে চেনায় তার বিস্ময়কর সংস্কৃতি এবং এমন কিছু উৎসব যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। মেক্সিকোর

0: পবিত্র উৎসব বা সংস্কৃতির মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী হল ডে অব দ্য ডেড। এটি এমন একটি উৎসব যেখানে মৃত্যু নিয়ে শোক নয়, বরং আনন্দ, স্মৃতি আর ভালোবাসার উদযাপন করা হয়। প্রতি বছর পয়লা ও দোসরা নভেম্বর মেক্সিকো জুড়ে পালিত হয় ডে অব দ্য ডেড। স্থানীয় ভাষায় একে বলা হয় দিয়া দি লস মুর্তস। বিশ্বাস করা হয় এই সময় মৃত আত্মীয় স্বজনদের আত্মা পৃথিবীতে ফিরে আসেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রতীকীভাবে সময় কাটায়। এই উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে মৃত্যু নিয়ে ভয় বা দুঃখ প্রকাশ করা হয় না, বরং মানুষ প্রিয়জনদের স্মরণ করে, গান গায়, নাচে, খাবার তৈরি করে এবং নানান রঙে সাজায় তাদের বাড়ি ও কবরস্থান। নিজেরাও সাজেন বিচিত্র ভৌতিক সাজে। ফল স্বাস্থ্যকর খাবার হিসেবেই পরিচিত, কিন্তু বন্ধুরা জানেন কি, বিশ্বের এমন কিছু ফল রয়েছে যেগুলো শুধু খাবার নয় বরং বিলাসিতার প্রতীক। নিখুঁত আকার, বিশেষ স্বাদ, সীমিত উৎপাদনের কারণে এসব ফলের দাম হয় আকাশ ছোঁয়া। জাপানের হোক্কাইডো অঞ্চলে উৎপাদিত হয় ইউবারি কিং মেলন। এই মেলনকে বিশ্বের সবচেয়ে দামি ফল বলা হয়। একজোড়া ইউবারি কিং মেলনের দাম নাকি $30,000 থেকে $45,000 বেশি। ব্রিটেনের কর্নওয়ালে অবস্থিত লস্ট গার্ডেন্স অফ হেলিগানে ভিক্টোরিয়ান যুগের পদ্ধতিতে উৎপাদিত হয় হেলিগান আনারস। উৎপাদন প্রক্রিয়া জটিল হওয়ায় একটি আনারসের দাম প্রায় $1,500 পর্যন্ত হতে পারে। চীনে বিশেষ ছাঁচ ব্যবহার করে উৎপাদিত নাশপাতিগুলোকে ছোট বুদ্ধমূর্তির আকৃতি দেওয়া হয়। সাধারণ নাশপাতির তুলনায় অনেক বেশি দামে এই নাশপাতিগুলি বিক্রি হয়। সাধারণত পুলিশ বেপরোয়া গতির গাড়ি কিংবা ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা করে, কিন্তু এবার পুলিশকে থামাতে হলো একটি বিশাল কলাকে। অবশ্য আসল কলা নয়, কলার আদলে তৈরি একটি গাড়ি। মার্কিন মুলুকের মন্টানায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা। বিলিংস শহরের কাছে ইন্টারস্টেট হাইওয়ে 90-এর পাশে একটি কলার আকৃতির গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন পুলিশ কর্মীরা। গাড়ির নম্বর প্লেটে লেখা ছিল স্প্লিট। পুলিশ অবশ্য চালককে সতর্ক করে ছেড়ে দেয়, কোনো জরিমানা করা হয়নি। অদ্ভুত এই গাড়ির নির্মাতা ও চালক স্টিভ ব্রেথওয়েট জানিয়েছেন, 1993 সালের একটি ফোর্ড F-150 পিকআপ ট্রাক দিয়ে তিনি এই গাড়ি বানিয়েছেন। আসলে নিজের বিজ্ঞাপন ব্যবসার প্রচারের জন্যই নাকি গাড়িটিকে এমন অদ্ভুত আকার দেওয়া। অতিরিক্ত শব্দ আমাদের অসুস্থতার কারণ হয়ে ওঠে অনেক সময়। বাচ্চাদের চিল চিৎকার তো অনেকেরই মাথা ব্যথার কারণ হয়। অস্ট্রেলিয়ার জোসেফ ম্যাকগ্রেইল বেটাপ সম্প্রতি এক অদ্ভুত রেকর্ড করেছেন। লর্ড জোসেফ নামে পরিচিত এই ব্যক্তি টাউন ক্রায়ার বা নগর ঘোষক পদে কাজ করেন। 122.4 ডেসিবেল তীব্রতায় চিৎকার করে সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। মানুষ স্বাভাবিকভাবে প্রায় 60 ডেসিবেল তীব্রতায় কথা বলে থাকে। 85 ডেসিবেলের বেশি তীব্রতার শব্দ মানুষের কানের জন্য ক্ষতিকর। ব্লেন্ডারের শব্দ, ঘাস কাটার যন্ত্র কিংবা ড্রিল মেশিনের শব্দের তীব্রতা 90 ডেসিবেলের মতো হয়। ক্যানবেরা ও কুইনবিয়ান শহরের সরকারি টাউন ক্রায়ার জোসেফ রীতিমতো কণ্ঠের চর্চা করে আজ এই পর্যায়ে পৌঁছেছেন। 2017 সালে নগর ঘোষক পদে নিয়োগ পান জোসেফ ম্যাকরেইল। গত মে মাসে তিনি 122.4 ডেসিবেল তীব্রতায় চিৎকার করে পুরুষ বিভাগে সবচেয়ে জোরালো চিৎকারের রেকর্ড করেছেন। বন্ধুরা জানেন কোন শব্দ উচ্চারণ করে এই রেকর্ড গড়েছেন জোসেফ? শব্দটি হল নাও। চা বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। সকাল শুরু থেকে বিকেলের আড্ডা, এক কাপ চা যেন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুধু বাঙালি নয়, বিশ্বের সব দেশের মানুষ চা পান করেন। তবে সব চায়ের দাম এক নয়। রাস্তার পাশের দোকানে কয়েক টাকায় এক কাপ চা পাওয়া গেলেও পৃথিবীতে এমন কিছু চা আছে যার দাম শুনলে অবাক হতে হয়। বিশ্বের সবচেয়ে দামি হিসেবে পরিচিত চীনের দা হং পাও চা। বিশেষজ্ঞদের মতে দা হং পাও শুধু একটি পানীয় নয়, বরং ইতিহাস, ঐতিহ্য এবং বিরলতার এক অনন্য সমন্বয়। এই চা উৎপন্ন হয় চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বতমালা অঞ্চলে। পাহাড়ি পাথুরে পরিবেশে জন্ম নেওয়া বিশেষ চা গাছের পাতা থেকেই তৈরি হয় এই বিখ্যাত চা। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনা রক্তিম ভট্টাচার্য।
1: আকাশবাণী শিলিগুড়ি। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইফোনিন এই অনুষ্ঠান কলকাকলি শোনা যাচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে শোনা যাচ্ছে নিউজ অন

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে লাইভ ফোন ইন কলকাকলি নিয়ে ছোট্ট বন্ধুদের সঙ্গে আমি আছি। আর আমি জানি আমার সঙ্গে রয়েছে রেডিও সেটের ওপারে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা। আর আজ তো রবিবার, ছুটির দিন, এবং বৃষ্টিও আছে। সব কিছু মিলেমিশে ছোট্ট বন্ধুদের জন্য আজ কিন্তু একটা খুব সুন্দর দিন, তাই না? তাই তোমাদের এই ছোট্ট সময়টাকে সুন্দর করে তুলতে প্রথমেই তোমাদের জন্য রয়েছে একটা গান। চলো শুনে নিই।

ঘোড়াকে পিটিয়ে বানাতেও পারো গাধা, কিন্তু গাধাকে পিটিয়ে ঘোড়াকে বানাতে পারো সেইখানে তুমি হারো। মেরে মেরে তুমি ভাঙবে ঘোড়ার পাঁজর, দাদা মার খেতে খেতে ঘোড়াও বুনবে গাধা, কিন্তু গাধাকে সাদরে যতই খাওয়াও গাজর, ঘোড়াকে বানাতে পারো সেইখানে তুমি হারো।

আমি জানি আমার ছোট্ট বন্ধুদের গানটা কিন্তু দিব্যি লেগেছে। তো গানগুলো কারা গাইল সেটা একটু বলি। দেবাঞ্জনা, পারমিতা, চন্দ্রাণী, পল্লবী আর গৌরব। আর কণ্ঠে ছিলেন পার্থ ঘোষ। আচ্ছা, আমরা

শুনছি ছড়ায় গানে ছোটদের অন্নদা শঙ্কর। প্রথম গানটি শুনে নিলাম। এইবার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এই যে অনুষ্ঠান কলকাকুলি, এই কলকাকুলি নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করব বলে বসে আছি। আর এই মুহূর্তে যে একটা ছোট্ট একটা কবিতা এসে গেছে আমার হাতে, সেটা বরং তোমাদের শোনাই কেমন। ডাঙ্গুলি হাতে পেলে কেটে যায় বেলা, কচি কাঁচা খুশি হয়ে জমে ওঠে খেলা, মিঠে রোদে মাঠে গিয়ে সব খেলা ভুলি, যদি পাই হাতে আমি রাঙা ডাঙ্গুলি, স্কুল ছুটি থাকে যদি জড়ো হই মাঠে, ডাঙ্গুলি হাতে নিয়ে সারা দিন কাটে। দেখো, স্কুল যদি ছুটি থাকে আর সেই ছুটির দিনটা যদি রবিবার হয়, তাহলে তো আর কথাই নেই। আমার ছোট্ট বন্ধুরা, সকাল সকাল তাড়াতাড়ি পড়াশুনো শেষ করে আমি জানি এক ছুটে চলে যাবে খেলার মাঠে। খেলার মাঠে যাবে এবং খেলবে। আজকে তো ছুটির দিন, কাজে মন ভরে একটু বেশি সময় খেলবে, খেলে তুলে তারপরে বাড়ি এসে আবার যে কাজটুকু থাকে সে কাজটুকু করে নেবে তোমরা। আর কেমন লাগে তোমাদের ছুটির দিন? ছুটির দিন মানে রবিবার দিন। এমনি যেটা পাওয়া যায় সেটা নয় কিন্তু। রবিবার কিন্তু আমি জানি আমাদের প্রত্যেক ছোট্ট বন্ধুর কাছে খুব খুব প্রিয়, তাই না? তা ছুটির দিনটা তোমরা কেমনভাবে কাটাতে চাও, সে কারণে আমাকে কিন্তু তোমরা চিঠিও লিখতে পারো। কেমনভাবে কাটাতে চাও, ছুটির দিন পেলে তোমাদের কী কী করতে ইচ্ছে করে, সব কিছু জানিয়ে চিঠি লেখো, কেমন? আর চিঠি লিখে আমাকে জানাও, আমি কিন্তু অবশ্যই সেটাও পড়ব, তাই না? এই মুহূর্তে চলো, কবিতা তো শুনিয়ে দিলাম, এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে। গানটি শুনে আবার ফিরে আসছি, কেমন?

এক হাতে বাজে না তালি, গলার সঙ্গে আছে গালি, মারার সঙ্গে আছে মারি, কারার সঙ্গে আছে কারি, কাটার সঙ্গে আছে কাটি, লাঠার সঙ্গে আছে লাঠি, হাতার সঙ্গে আছে হাতি, লাঠার সঙ্গে আছে লাঠি, হানার সঙ্গে আছে হানি, টানার সঙ্গে আছে টানি, চালার সঙ্গে আছে চালি, এক হাতে বাজে না তালি।

ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আমাদের এই লাইফোনিন অনুষ্ঠান কলকাকলি। আর ছোট্ট বন্ধুরা, যারা এই মুহূর্তে বসে আছো রেডিও সেটের ওপারে, তাদের কিন্তু আমার সঙ্গে কথা বলতে গেলে, তোমাদের কবিতা শোনাতে হলে, গান শোনাতে হলে ফোন করতে হবে 9434076705 এই নম্বরে। আবার বলি, 9434076705 এই নম্বরে। এই নম্বরে টুক করে একটা ফোন করে তুমি তোমার পছন্দের কবিতা অথবা গান শুনিয়ে দাও আমাকে। আর শুধু কিন্তু ফোন করে শোনালেই হবে না, তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোমার কলকাকলি তোমার কেমন লাগছে সেটা জানিয়ে তুমি সুন্দর করে একটা চিঠি লেখো, তোমার কি কি ভালো লাগে সেটাও লেখো। লিখে তুমি কিন্তু পাঠিয়ে দিতেই পারো আমাদের দপ্তরে, ঠিকানাটা বলে দেব, তারপরে তোমার চিঠি এলে কিন্তু আমি চিঠিটাও পড়ব, কেমন? তো এই মুহূর্তে আমার হাতের কাছে রয়েছে আমার ছোট্ট বন্ধুদের জন্য একটা ছোট্ট গল্প, চলো শুনে নি। নদীর নাম কঙ্ক, ছোট্ট নদী, কি সুন্দর এঁকে বেঁকে গ্রামগঞ্জের বুক চিরে বয়ে চলেছে। অমাবস্যার রাত, সেই রাতের অন্ধকারে পিতমগড়ের মান্ধাতা মন্দিরে পুজো দিতে চলেছে একজন তীর্থযাত্রী। কঙ্কর বুকে ছোট্ট নৌকাটা আর দশজনের যাত্রীদল নিয়ে উজান স্রোতে বয়ে চলেছে। এমন সময় হঠাৎ শোনা গেল ঘন কাশবনের ভেতর থেকে বাঁধের মুখে করুণ কণ্ঠস্বর, শ্যাম শ্যাম, যেও না যেও না, একটু দাঁড়াও। ভীত সন্ত্রস্ত যাত্রীরা হাত ঠেকান সবাই, ভয় পাবার কিছু নেই। গভীর রাতে এই পথে এলে কখনো সখনো কেউ কেউ ও ডাক শুনতে পায়। কে ডাকে, কাকে ডাকে? মাঝি বলে সুরদাস কীর্তনিয়া, তার প্রিয় শিষ্য শ্যামকে ডাকে। যাত্রীরা বলে, কে সুরদাস? শ্যামই বা কে? মাঝি বলে, শুনবেন তাহলে শুনুন, অনেকদিন আগেকার কথা, কতদিন তা জানা নেই, বাপ ঠাকুরদার মুখে শোনা। যাত্রীরা শোনে, ছায়াছবির দৃশ্যের মতো ঘটনাটা যেন চোখের সামনে ভেসে ওঠে। গ্রীষ্মের অলস দুপুর, কাকের চোখের মতো কঙ্ক নদীর স্ফটিক জল শুকিয়ে এতটুকু হয়ে গেছে, দুই কূলে তার ধুধু করছে বালুচর, তারই মাঝে সর্পিল নদীর গতি, রোদের তাপে হলুদ বালি তেতে উঠেছে, তবু সেই উত্তপ্ত বালুচরেই সজীব কিছু আগাছা লক্ষ্য করা যায়। কাশের গুচ্ছ কবে থেকে শুকিয়ে কড়কড় করছে, এখন তো ফুলের সময় নয়। নদীর দুপাশে উঁচু বাঁধ, অনেকটা ভাঙন বেয়ে নামলে তবেই নদী, সেই ভাঙনের গায়ে জ্বলে যাওয়া বেনাবন, আর বাঁধের ওপর শিরি, শিমুল, অর্জুন, বট ইত্যাদির গাছ, কত কি গাছ, হরেক রকম গাছের সমারোহ সেখানে। তারই মাঝখান দিয়ে সুন্দর একটি আঁকা বাঁকা পথ চলে গেছে, চলে গেছে ময়নামতির গ্রামে। নদীতে তখন কোমরেরও নিচে জল, ছোট্ট একটি নৌকো একজন বুড়ো মাঝি অতি কষ্টে বয়ে নিয়ে চলেছে। এ জল আরও একটু কমলে ডিঙি নৌকো ভাসবে না আর। এরই মধ্যে সেখানে হাঁটু জল গ্রাম্য বালকেরা গামছায় ছেঁকে মাছ ধরছে। সেখানে একদল সাদা ও খয়েরি বক আর মাছরাঙা মাছের লোভে ঘুরছে এদিক সেদিক। নদীর তীরে ময়নামতি গ্রাম, কঙ্ক নদী সেখানে বাঁক নিয়ে বয়ে চলেছে মিয়াগঞ্জ, হাজিপুর, রূপনগর ও পিতমগড়ের ওপর দিয়ে। রূপনগরের পিতল কাঁসার এই অঞ্চলে সমাদর খুব, আর হাজিপুরের রেশমি রুমাল, পিতমগড়ের তাঁতের শাড়িও চলে এখানে। এবছর অনাবৃষ্টি

বৃষ্টির জন্য মাঠের সমস্ত ফসল জ্বলে গেছে, আকাশে এক ফোঁটা জল নেই। হঠাৎ ময়নামতির সেই ঝনঝনে মাটি কাঁপিয়ে আকাশ বাতাস ও দিক দিগন্ত মুখর করে বৈষ্ণবদের খোলকর্তালের শব্দ গমগমিয়ে উঠল। এই শব্দ কখনো কখনো মুখর হয়ে ওঠে, কখনো ঝিমিয়ে পড়ে। গ্রামের মধ্যস্থলে মহাপ্রভুর আখড়ায় ২৪ প্রহরার হরিসভা হচ্ছে, কীর্তনের সুর ভেসে আসছে আকাশে বাতাসে, সেই সুরে যেন ক্ষীণ শ্রোতা নদীর জলেও কাঁপন লাগে। নদীর ওপার থেকে গরুর গাড়ি নিয়ে ভাঙন বেয়ে নদীতে নামল শ্যাম। বালির বুকে চাকার দাগ এঁকে স্বল্প জল পার হয়ে এপারের বাঁধে উঠল। কীর্তনের সুর কানে আসতেই দুহাত জোর করে প্রণাম জানাল, তারপর এগিয়ে চলল জোর কদমে। সুরদাস কীর্তনিয়া এখন গ্রামের প্রধান, প্রধান বললে তার থেকেও যেটি তাকে বলা হয়, অত বড় কীর্তনিয়া এই অঞ্চলে আর কেউ নেই। তার সুললিত কণ্ঠস্বর এবং অপূর্ব সুরমাধুর্যে যেন স্বর্গ নেমে এসেছে। শ্যাম দুহাত জোর করে কপালে ঠেকাল, তারপর নিজের মনে গেয়ে উঠল, সুন্দর একটি গান। ইনিয়ে বিনিয়ে ক্যাঁকর কোঁকর রব তুলে শ্যামের গরুর গাড়ি চলল উঁচু নিচু ধুলি ধূসরিত পথের ওপর দিয়ে। আজ প্রথম দিন ২৪ প্রহরার। দ্বিজদাস চাষির ছেলে শ্যাম আজ রাত্রে কীর্তন গাইবে এককভাবে এবং সুরদাস কীর্তনিয়ার দোহারকি হিসেবে। সে আনন্দে বিভোর শ্যাম। অত বড় মাপের একজন কীর্তনিয়ার সঙ্গে একসঙ্গে বসে গান গাওয়া কি কম সৌভাগ্যের কথা? বাড়ির কাছাকাছি এসে গাড়ি থেকে লাফিয়ে নামল শ্যাম। ১৭ বছরের কিশোর, নামে শ্যাম হলেও গৌরাঙ্গ রূপ। যেমনই টকটকে ফর্সা গায়ের রং, তেমনই সুন্দর তার মুখশ্রী। বড়দের কাঁধ থেকে গাড়ির ভার নামিয়ে গরু দুটোকে ছেড়ে দিল শ্যাম। তারপর তাদের হেলে পড়া মাটির পাঁচিলের দরজা গলে উঠোনে প্রবেশ করল। শ্যামের বৃদ্ধ পিতা দ্বিজদাস শ্যামকে দেখেই বলল, পৌঁছে দিলি? হ্যাঁ। আচ্ছা, তুমি যাই বলো বাবা। বাবুরা কিন্তু সত্যি ভালো লোক, কি সুন্দর কথাবার্তা। শহরের লোক, আমাদের এই গ্রামে এসে হরিবাসর তো দেখে গেলেন, তা গেলেন তাতে কি আমাদের পেট ভরবে? আমরা গরিব মানুষেরা দুটো পয়সা আশা করি শহরের বাবুদের থেকে। আহ বাবা, থাম তুই, ওসব কেত্তন টেত্তন বাদ দে, জমি জমা দেখ, দুমুঠো ভাত জুটবে কী করে সেটা দেখ। নদী নালা সব শুকিয়ে যাচ্ছে খরায়, না খেতে পেয়ে লোক গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আর উনি কি না গান গাইছেন। শ্যাম কোনো কথা না বলে খড়ের দাওয়ায় বসে তেল মেখে গামছাটা কোমরে বেঁধে নাইতে চলল কঙ্কর জলে। এ গ্রামে পুকুর আছে, দীঘি আছে, কিন্তু তার সবই জলহীন, বাঁচিয়ে রেখেছে শুধু নদী। এ নদীর জল হাঁটুতে নামলেও কখনো শুকোয় না। আবার মজা এই, বর্ষায় যখন দুকুল ভরে ওঠে তখন বাঁধ ভেঙে প্লাবনও আনে না। কঙ্কতাই এ গ্রামের মানুষের জীবনে অমরাবতীর অমরদক। যাই হোক, শ্যাম আহারান্তে অন্য কাজে যায়। এরপর শ্যাম ছেলেটা কিন্তু বেশ ভালো, কাজেই সুরদাসের গান শেষ হলে শুরু হলো শ্যামের কীর্তন। ওর গানের গলা গ্রামবাসীর অজানা নয়, তবে এমন একটা আসরের মাঝে একক কীর্তন ওর জীবনে এই প্রথম। সবাই বলে এ যে সুরদাসকেও ছাপিয়ে যায় গো। যাই হোক, শ্যামের কীর্তন কিন্তু সত্যিই জমে ওঠে। কীর্তনরত শ্যামের দিকে তাকিয়ে কয়েক বছর আগের একটা দিনের কথা মনে পড়ে যায় সুরদাসের। কঙ্কর বাঁকে যখন নৌকো এসে ডাঙায় ভিড়ল, তখন ভেসে এলো সুমধুর কীর্তনের সুর। সে গানের সুরে কঙ্কর জলে যেন জলতরঙ্গ বাজছিল, যেন একটা কৃষ্ণ কথা পাখি ডেকে উঠল, কৃষ্ণ কোথা হে? সুরদাস অবাক বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, কে এই গায়ক? তারই ঘরানার গান এমন নিখুঁতভাবে এত দরদ দিয়ে কে গায়? এ গান সে শিখল কোথায়? নিশ্চয়ই গ্রামের আশেপাশে কোথাও থাকে। সুরদাস মুহূর্ত মাত্র দেরি না করে ঢুকে গেলেন কাশবনে। দেখলেন দ্বিজদাস চাষির ছেলে শ্যাম আপন মনে গেয়ে চলেছে গান।

এইবার শ্যাম কিন্তু তার বাবাকে বলে, যা হয় হবে, আমি এই গ্রামের মাটি আঁকড়েই পড়ে থাকব। কে আর পড়ে থাকে ভাবুকের ভাবনা শুনে, গ্রাম ছেড়ে কিন্তু একদিন। সুরদাসও চলে গেলেন, শ্যাম একাই দাঁড়িয়ে রইল শুকনো একটা গাছের ডাল ধরে। সবাই চলে গেলে ভাঙন বেয়ে নেমে এলো সে নদীর চরে। এভাবে আরও কিছুদিন কেটে যায়। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠের নিদারুণ খরার পর আষাঢ় মাসের প্রথম দিনটিতেই আকাশ কালো করে মেঘ দেখা যায়। ঝড়জলের পূর্বাভাস, সে কি দারুণ দামামা বাজে আকাশে বাতাসে! প্রকৃতির রুদ্ররোষে মরতে বসেছিল যে নদী, সেই নদী আবার অন্যের প্রাণ রক্ষায় সজীব হয়ে ওঠে। সুরদাস কীর্তনিয়াও সস্তিক ফিরে আসেন, সবাই সবার ঘর ছাইতে লেগে পড়ে। গৃহস্থের পালনের জন্য গবাদি পশুরা আসে, কিন্তু একজনের কোনো খোঁদিশ পায় না কেউ, সে হল শ্যাম। কোথায় গেল ছেলেটা? তবে কি সকলের গ্রাম ছাড়ার পরে সেও একদিন গ্রাম ছেড়ে চলে যায়? গেলেও সে যাবেটা কোথায়, আর ফিরেই বা এলো না কেন? এই গ্রামের মানুষজন দূর দূরান্তের গ্রামেও তো ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু কই, কেউ তো কোথাও দেখেনি তাকে। গ্রামের মানুষ শ্যামকে খুঁজে ফেরে। শীতের এক মধ্যরাতে ঘুম ভেঙে জেগে ওঠেন সুরদাস। তার কানে ভেসে আসে এক সুললিত কীর্তনের সুর। কে গায়? এ তো শ্যামের গলা। তিনি শ্যাম শ্যাম বলে ডাকতে থাকেন। সুরদাস বলেন, শ্যাম একটু দাঁড়াও, এতদিন কোথায় ছিলে তুমি? দূরে কেন, কাছে এসো। আমি যে এখানেই আছি গুরুজি, আমি তো গ্রাম ছেড়ে চলে যাইনি। কিন্তু তুমি কোথায়? আমি তো এখানেই, কঙ্কর জলের স্রোতে আমি আছি, ফুলের হাসিতে আমার হাসি মাখা। শ্যাম কথা বলে আর পিছু হাঁটে। কঙ্কর বাঁধের কাছে এসে থমকে দাঁড়ান সুরদাস। দেখেন, হারিয়ে যাচ্ছে এক যোগী কিশোর, সে আর কেউ নয়, শ্যাম। তারপর আর কি? সুরদাস ভাবাবেগে ঝরিয়ে ধরতে চান শিষ্যকে, কিন্তু ভারসাম্য রাখতে পারেন না। বাঁধের ওপর থেকে বাঁকের মুখে গড়িয়ে পড়ে যান নিচে। তবু শেষবারের মতো আবার ডাক দেন, শ্যাম শ্যাম, যেও না, একটু দাঁড়াও। কিন্তু কেই বা সাড়া দেবে? তাই রাত দুপুরে মনে হয় কেউ যেন ব্যাকুলভাবে শ্যামকে খুঁজে ফিরছে। কেমন লাগলো তোমাদের গল্পটা? অবশ্যই লিখে জানিও। কিন্তু আর এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে পরবর্তী গানটা।

বর্গী এলো দেশে, সে কি পরে থেকে গেল বর্গা চাষির বেশে? এই কি তার বংশধর হাজির আমার ঘরে? বর্গী শুনে শিউরে উঠি খাজনা দেবার তরে। বর্গী বলে ছড়া চাই, ছাপবো আমি তরা, যাকে নিয়ে ঘুম পাড়ানি সেই চেয়েছে ছড়া।

0: ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এই অনুষ্ঠান, যেই অনুষ্ঠান আমি জানি আমার ছোট্ট বন্ধুরা কিন্তু চুপটি করে বসে রেডিও সেটের ওপারে বসে শুনছে। অবশ্যই শোনো, এবং তোমরা যেটা করবে, তোমাদের মনের কথা এই অনুষ্ঠান শুনে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর জানাতে ভুলবে না তোমাদের কি কি পছন্দ সেটাও কিন্তু জানিও। আর কলকাকলিতে তোমরা কি শুনতে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, যে গল্পগুলো বলা হয়, যে ছড়াগুলো বলা হয় সেগুলো শুনতে তোমাদের কেমন লাগে, সব কিছু জানিয়ে নবনীতা দিদিকে একটা চিঠি লিখে ফেলো, কেমন? আর চিঠি লিখবার ঠিকানা তোমাদের তো জানাই আছে, তাই না? কলকাকলি প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী শিলিগুড়ি, সেবক রোড, 700001। আচ্ছা, এই ঠিকানায় তোমরা কিন্তু চিঠি লিখে আমাকে পাঠিয়ে দিতেই পারো। আর তোমাদের মনের কথা শোনার জন্য আমি তো রয়েছি, ঠিক আছে? আর ছোট্ট বন্ধুরা যেটা করবে, এই যে দাঁড়ো, দেখো এখন তো বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, তা কাজেই ছুটির দিন মানেই তোমাদের কিন্তু আমি জানি অনেকখানি ভালো লাগা কাজ করে, তো সেই সময়টা কিন্তু তোমাদের খুব ভালোভাবে কি করতে হবে বলো তো, ছুটির দিনে সব কিছু ঠিকঠাক কিন্তু মেনে চলতে হবে। আর ছুটির দিনে তোমরা হুড়োহুড়ি দাপাদাপি সে তো করবেই, বৃষ্টি যদি বেশি না থাকে তাহলে তো বাইরে খেলতেই পারো, আর বৃষ্টি বেশি থাকলে তো বাইরে খেলা যাবে না, তখন তো ঘরের ভেতরেই খেলতে হবে। খেলো, আর ছুটিটাকে, রবিবারের ছুটির দিনকে খুব করে তোমরা কিন্তু এনজয় করো, কেমন? আর তার সাথে সাথে পড়াশোনাও থাকবে তোমাদের সঙ্গে। লাইফ ফোন ইন কলকাকলি, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ছোট্ট বন্ধুরা খুব ভালো থেকো তোমরা। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে একটি ঘোষণা। আজ 28 জুন রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঘোষণাটি শেষ হল। ফিরছি অনুষ্ঠানে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

পান্নালাল ভট্টাচার্যর কণ্ঠে শুনছেন শ্যামা সঙ্গীত। এই গানটির কথা কমলাকান্ত ভট্টাচার্য, সুর প্রচলিত।

শ্যামাসঙ্গীত শুনছেন পান্নালাল ভট্টাচার্যর কণ্ঠে। এই গানটির কথা অতুল কৃষ্ণ মিত্র, সুর প্রচলিত।

শ্যামাসঙ্গীত শুনছেন পান্নালাল ভট্টাচার্যর কণ্ঠে। এই গানটির কথা হরিনাথ মজুমদার, সুর প্রচলিত। এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন পান্নালাল ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আজ 28 জুন 2026 রবিবার, সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ঘোষণাটি শেষ হল। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। একটু পরেই বিজ্ঞাপন বিরতি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি। প্রথম শিল্পী সর্পানী সেন।

শুনছেন দ্বিজেন্দ্র গীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। এবারে শিল্পী মান্না দে।

এতক্ষণ দ্বিজেন্দ্রগীতি শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। শুরু হচ্ছে কিছু কথায় কিছু গানে, লাইভ ফোনিনি অনুষ্ঠান। অনুষ্ঠান শুরুতেই থাকছে আপনাদের জন্য আপনাদের পছন্দের আশা ভোঁসলের গাওয়া এই গানটি।

আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি শুনে ফিরে এলাম আমরা। আর আজ আরেকটি কথা শ্রোতাবন্ধুদের জানানোর, শ্রোতাবন্ধুরা জানেন তবু আবার জানিয়ে দিই, আজ 10:55 থেকে মন কি বাত এই অনুষ্ঠানটি রয়েছে, কাজেই আমাদের কিছু কথায় কিছু গানের সময় কিন্তু সংক্ষিপ্ত। তাই আজ কিন্তু আমরা যে বিষয়ে রাখব খুব অল্প সংখ্যক কিন্তু আমরা কথা বলতে পারব। আর এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানবাহনের গতি ধীর থাকার সম্ভাবনা রয়েছে। জাতীয় সাধারণ পথচারীদের সহযোগিতা, ধৈর্য ধারণ এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH10 শালু।

দ্বারা সড়কের এই অংশে নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে চলুন এবং অন্যান্য যানবাহনের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা, শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, টিকিয়াপাড়া হাট, জলপাইমুড় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকার সম্ভাবনা রয়েছে। ফুলেশ্বরী হাট, এনজেপি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। এখতিয়ারশালহাট, আশিগড় দুপুর 1টা থেকে সন্ধে 7টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। বাগডোগরা হাট, বাগডোগরা দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল প্রভাবিত হতে পারে। খাপড়াইল বাজার, খাপড়াইল দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর থাকার সম্ভাবনা রয়েছে। নতুনহাট উত্তরকন্যা, দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ধীরগতি যান চলাচলের সম্ভাবনা রয়েছে। বলরামহাট, ক্যানেল রোড দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত অতিরিক্ত যানবাহনের চাপ দেখা যেতে পারে। ট্রাফিক বুলেটিন শুনলেন, আমরা ফিরছি অনুষ্ঠানে। কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আজ বিষয় আমাদের থাকছে কথা রাখা না কথা না রাখা, কতখানি গুরুত্ব পায় আপনার কাছে, কথা রাখাটা আপনার কাছে কতখানি জরুরি এবং কথা রাখতে না পারাটা কতখানি দুঃখের, জানান ফোন করে 9434076705 এই নম্বরে। আবার বলছি 9434076705। আর আজ অল্প সময়ের জন্য এই অনুষ্ঠান বলেই দিয়েছি, এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে ফিরে এলাম আমরা। আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কি বলছেন শুনি। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল। এখন আবার প্রশ্ন করেছেন না?
0: হুম,
1: হ্যাঁ, এখন হচ্ছে কি যেন বলেন তো একটু।
0: এখন কথা হচ্ছে কথা রাখা বা কথা না রাখা আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ?
1: গুরুত্বপূর্ণ হচ্ছে কথা রাখাটা, হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
0: হুম,
1: কথা না রাখা মানে তাহলে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া,
0: আচ্ছা
1: আমার আমার আমার বিবেকের যেটা বলে।
0: আচ্ছা,
1: কথা রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দিলে বেশি ভালো।
0: ধরুন এমন তো হয় অনেক সময় আমরা কথা দিলাম কিন্তু আমরা কথাটা রেখে উঠতে পারলাম না, কথাটা যে রেখে উঠতে পারলাম না তার জন্য কিন্তু আমরা মানে দুঃখিত, ধরুন কোনো কারণে পেরে উঠলাম না, সেই কারণে কতখানি গুরুত্বপূর্ণ? ধরুন তারপরেও তো আমাদের না পারা থাকে, সব সময় যে আমরা পারবই এমন তো বলা যায় না।
1: পারবো সেটা না।
0: হুম
1: তবে সবাই একটু চেষ্টা করা উচিত। এখন তো হচ্ছে ফোন, এখন
0: হ্যাঁ,
1: তো ফোনের সবকিছুই হয়ে যায়।
0: একটু জানিয়ে দেওয়া যে আমি পারছি না,
1: জানিয়ে দেয়া,
0: পারছি না।
1: যে আজকে এই কারণে আমার এটা, তুমি তো বলেছিলে আমি এই কারণে যেতে পারিনি।
0: আচ্ছা
1: এটা তো
0: আচ্ছা,
1: ফোনে, হ্যাঁ
0: এটা যদি
1: আমি বলে দিই তাহলে সবচেয়ে বেশি ভালো। সেও বুঝলো জিনিসটা, যে হ্যাঁ কাকিমা বা যাই
0: অসুবিধের কারণে কথাটা
1: হ্যাঁ
0: রেখে ওঠা হয়নি,
1: হ্যাঁ
0: একদম একদম আসলেই তাই। এই যে ভুল বোঝাবুঝিগুলো যে আমাদের ছোট ছোট হয় সেটা কিন্তু পারস্পরিক একটুখানি সংযোগ করে নিলেই হয়, কিন্তু এগুলো কিন্তু কেটে যায়, এগুলো কিন্তু থাকে না, কিন্তু কথা না বললে যে আপনি যেটা বললেন সমস্যাটা কিন্তু থেকে যায়, সেটা কাম্য না। আচ্ছা এবার আপনি কোথা থেকে বলছেন?
1: আমি এই যে শিলিগুড়ি প্রধাননগর থেকে
0: প্রধাননগর।
1: গৌরী সরকার
0: হ্যাঁ
1: বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ হ্যাঁ
0: প্রধাননগর থেকে গৌরী
1: হ্যাঁ
0: সরকার। এবং এই যে আপনাদের অমূল্য মতামত, এটা
1: হ্যাঁ
0: কিন্তু আমাদের বারে বারে সমৃদ্ধ করে, বারে বারে সমৃদ্ধ করে, কারণ এর থেকে আমরা কিন্তু নতুন কিছু ভাববার অনুপ্রেরণা পাই।
1: অনেক অনেক। এই সবচেয়ে বড় জিনিস কি বলেন তো, এই যে এখন আকাশবাণী, এই যে আপনারা অনুষ্ঠানটা করেছেন,
0: হুম হুম
1: আমি বলবো আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো, এত ভালো রেখেছেন এই প্রোগ্রামটা, খুব
0: লাইফ ফোন
1: খুব
0: ইন
1: ভালো।
0: অনুষ্ঠানগুলো আপনার ভালো লাগে?
1: হ্যাঁ সব এমনিতে আমি এই যে রেডিও চলে, আমি কিন্তু মাঝখানে মাঝখানে কিন্তু সব, আমি একা থাকি তো,
0: আচ্ছা আচ্ছা
1: আমি মাঝখানে মাঝখানে সব কাজ করে নিচ্ছি,
0: আচ্ছা,
1: আবার দেখছি আবার রেডিও খুলছি, এটা হচ্ছে আবার এখন মোবাইল

0: রেডিওর সামনে, মানে
1: আপনি
0: একই ঘরে
1: সত্যিকারের একজন শ্রোতা, আমাদের শ্রোতা বন্ধু,
0: ভালো বলতে পারবো
1: হ্যাঁ, নিয়মিত শ্রোতা যারা
0: নিয়মিত।
1: আকাশবাণীর সঙ্গে জুড়ে রয়েছেন, এবং
0: হ্যাঁ
1: আপনারাই তো আমাদের সব থেকে বড় সম্পদ। আর মাঝে
0: হ্যাঁ
1: মাঝে যদি মনে হয়, কথা তো
0: হ্যাঁ
1: বলছেনই, যদি মনে হয় আপনারা চিঠিও লিখতে পারেন আমাদের দপ্তরে, হ্যাঁ, এই
0: হ্যাঁ
1: অনুষ্ঠানকে ই
0: ওইটাই,
1: করে
0: হ্যাঁ
1: এটা
0: হ্যাঁ
1: ঠিক আছে।
0: অনুষ্ঠানে
1: হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান জানিয়ে চিঠিও লিখতে পারেন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো দিদি ভাই।
1: আচ্ছা,
0: হ্যাঁ নমস্কার নমস্কার।
1: অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমাদের হাতে কিন্তু আজ আর খুব বেশি সময় নেই, এই মুহূর্তে আমাদের আজকের বিষয়টি জানিয়ে যাওয়া, কথা রাখা কথা না রাখা কতখানি গুরুত্ব পায় আপনার কাছে। এমন কি হয়েছে কথা দিয়ে কথা রাখতে পারেননি বলে আপনার ভীষণভাবে মন খারাপ হয়েছে, এবং কথা রাখার জন্য আপনি প্রাণপণ চেষ্টা করেছেন? অবশ্যই জানান 9434076705 এই নম্বরে। ততক্ষণ পরের গানটি, লতা মঙ্গেশকরের গাওয়া, আপনাদেরই জন্য।

এই মুহূর্তে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনে ফিরে এলাম আমরা। আর অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম কিছু কথায় কিছু গান।

0: এই অনুষ্ঠান শুরুর আগে যে আমাদের হাতে কিন্তু আজকে খুব কম সময়, তাই আমরা শ্রোতাবন্ধুদের ফোন খুব বেশি নিতে পারবো না। তো সেই কারণে কিন্তু শ্রোতাবন্ধুরা এই মুহূর্তে আর ফোন করবেন না। আর যেটা বলার সেটা হচ্ছে যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, কথা রাখা কথা না রাখা নিয়ে, আমরা অনেকেই কিন্তু চেষ্টা করি, আমরা চেষ্টা করি আমরা যেখানে কথা দিই সেখানে কথা ঠিকঠাক রাখার। তবে আমাদের প্রত্যেকের জীবনে এমন তো অনেক ঘটনা ঘটে বা এমন অনেক মুহূর্ত আসে যখন কিন্তু আমরা কথা দিই কিন্তু কথা রাখতে পারি না, মানে কথা রেখে ওঠা হয় না। সবসময় যে এর কারণ আমরা নিজেরাই হই তা কিন্তু নয়, পারিপার্শ্বিক অনেক কারণেও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু কথা দিয়ে রাখতে পারি না। সে কারণে যেটা হয়, যাকে কথা দিলাম এবং যতখানি জোর দিয়ে দিলাম সে কথা যখন আমি রেখে উঠতে পারি না, তখন কিন্তু বিপরীত দিকের মানুষটি আপনার আচরণে দুঃখ পান। কাজেই আমরা, যে শ্রোতাবন্ধু একটুখানি আগে বললেন যে আমরা এইটুকু তো চেষ্টাই করতে পারি, প্রযুক্তির এই যুগে আমরা কিন্তু তাকে একটু জানিয়ে দিতে পারি যে আমি কি কারণে কাজটা করে উঠতে পারছি না, তাহলেই কিন্তু এই কথা রাখা এবং কথা না রাখার মাঝখানে যে দূরত্ব তৈরি হওয়া সেই দূরত্ব কিন্তু তৈরি হবে না। তাই বারে বারেই বলা, সকলে কথা দিলে কথা রাখার চেষ্টা করুন এবং এই কথা রাখলে আমরা কিন্তু পরবর্তীতে আমাদের জায়গাটা অবশ্যই ফিরে পাব। আজকের মতো কিছু কথায় কিছু গানে শেষ করছি। আকাশবাণী শিলিগুড়ি।
1: অত ভেব না,
2: ফিস তো দেখো।
3: কি খবর,
4: কি হলো, কি
1: ফিস নিয়ে টেনশন?
4: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
5: আরবিআই একথা বলে,
6: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: কিছুক্ষণের মধ্যেই মন কি বাতের 135তম পর্বে আজ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নেবেন, শোনা যাবে আকাশবাণী দিল্লি ও কলকাতা কেন্দ্র থেকে।

0: রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক, আইএনএস আগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO-র ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তাঁরা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন।

ফেসবুকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাবো। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তাঁরা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বীমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে 00,000,000 পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস
শুধুমাত্র একটি ভ্রান্ত

ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা। কিন্তু আসলে এমনটা নয়। এটা পাঁচ থেকে দশ বারো বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। পাঁচ থেকে বারো বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন তিন বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল পাঁচজন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়। তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি।

এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ, সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তাঁরা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তাঁরা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তাঁরা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তাঁরা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, স্ত্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক। কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে? বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনাচিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তাঁরা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তাঁরা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তাঁরা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত

0: এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব। দেশ আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা।
2: তিনটে কলেজেই
3: অত ভেবো না,
2: ফিস তো দেখো। কি খবর,
4: কি হলো, কি
3: ফিস নিয়ে টেনশন?
4: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে ৪,০০,০০০ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
5: আরবিআই একথা বলে,
6: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।

এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির 135তম মন কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের সরাসরি সম্প্রচার আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে এবং ঠিক পরবর্তীতে তার বাংলা অনুবাদ। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে প্রান্তিক।

0: শিশুদের জন্য গল্প, শিশুদের জন্য কবিতা, বাংলা সাহিত্যে কিন্তু অজস্র আছে। আমরা জানি সুকুমার রায় থেকে শুরু করে সত্যজিৎ রায় এবং এছাড়াও যে সমস্ত কবিরা লিখেছেন তারা কিন্তু শিশু সাহিত্য নিয়েও কাজ করেছেন। এরকম বহু ঘটনা, বহু উদাহরণ আমাদের কাছে আছে। আজকের সাহিত্যবাসর প্রান্তিকের নিবেদন শিশু সাহিত্য। দুজন পরিচিত কবি এবং গল্পকার আমাদের মধ্যে উপস্থিত। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন গল্পকার জয়দীপ বিশ্বাস এবং মূলত শিশু সাহিত্য নিয়ে গবেষণা করেন, কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন। কিন্তু আজকে কবিতা নিয়ে উপস্থিত হয়েছেন মহুয়া গোস্বামী। কিন্তু মাঝে মাঝে আমরা আলাপচারিতায় কিছু প্রশ্ন এবং উত্তরও শুনে নেব। প্রথমে মহুয়া গোস্বামীর কাছে যাই। মহুয়াদেবী, আপনি যে গল্প লেখেন, কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন বা শিশু সাহিত্য নিয়ে গবেষণা করছেন, এই চর্চাটা আপনার কবে থেকে?
1: আমার লেখালেখি শুরু মূলত ছোটবেলায় স্কুল ম্যাগাজিনে, তারপর কলেজ লাইফে আবার সেই ম্যাগাজিনের হাত ধরেই লেখালেখি চলতে থাকে, তারপরে নিয়মিতভাবেই সাহিত্যচর্চা করে চলেছি।
0: মানে এই কলেজ লাইফ বা এই যে ছোটবেলায় যে আপনি লিখতেন এবং এখনকার সময়ের সঙ্গে এই সময়ের ব্যবধানটা কত?
1: 30 থেকে 35 বছর।
0: বা কিন্তু তার আগে আমরা একটু জয়দীপের কথা শুনে নিই। জয়দীপ, আপনি গল্প লিখছেন কবে থেকে?
2: মোটামুটি ধরতে পারেন যে কলেজ লাইফ থেকে শুরু করেছি। পড়ার একটা অভ্যেস ছিল, বাড়িতে যেহেতু একটা পড়ার আবহাওয়া রয়েছে এখনও পর্যন্ত, কিন্তু প্রকৃত অর্থে লেখালেখি যদি সেইভাবেই বলতে হয় তাহলে সেটা কলেজ লাইফ থেকেই শুরু হয়েছে। যেভাবে ধরুন কলেজের যে ম্যাগাজিন ছিল সেই ম্যাগাজিনে লেখা দেওয়া, বা ধরুন পরবর্তীকালে বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠানো শিশু কিশোরদের জন্য, বড়দের জন্য, তারপরে সেইভাবেই চলে এসছে এতদিন পর্যন্ত। তবে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল, তো তারপরে আবার নিজের তাগিদেই, নিজের ইচ্ছের তাগিদেই আবার ফিরে এসেছি লেখার জগতে।
0: মানে মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি আপনিও 30-35 বছর ধরে লেখালেখি করছেন?
2: না, মহুয়াদির মতো অতটা নয়, তবে ধরে নিতে পারেন 20 বছর তো বটেই।
0: আর আপনি এমনি কর্মসূত্রে আপনি কী করেন?
2: আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি কর্মসূত্রে আছি।
0: মানে অধ্যাপনা করেন?
2: না, আমি ওখানটাতে আধিকারিক হিসেবে আছি।
0: আর মহুয়াদেবী, আপনি?
1: আমার মূলত লেখালেখি আমার নেশা, পেশা সবই।
0: আচ্ছা, লিখতে গিয়ে কোনো অসুবিধা হয় না? মানে পারিবারিক যে চাপ আপনি সহ্য করেন, আপনি তো মূলত গৃহবধূ, তারপরে পারিবারিক তো একটা সমস্যা টমস্যা থাকে, সেখানে লেখার সময়টা কিভাবে খুঁজে পান?
1: দেখুন, আসলে লেখালেখিটা তো আমাদের মনের একটা বিনোদন, একটা এই তাগিদটা যখন ভেতরে থাকে তখন দেখা যায় যে সময়টা খুব একটা বড় সমস্যা নয়। সমস্যা হচ্ছে আসলে নিজের মনটাকে ওই লেখালেখির মতো বা পড়াশোনার উপযোগী করে তৈরি করে রাখা, এটাই আমরা পারি না যখন, তখন আমরা অন্যদেরকে দায়টা চাপিয়ে দিই, আমরা নিজেকে সেফ, আমরা নিজেকে একটু বাঁচাতে চাই। কিন্তু আসলে আমার মনে যদি খিদে থাকে তাহলে দেখা যায় সময় ঠিকই বেরিয়ে যায়।
0: আজকে যে নিয়ে এসেছেন আমাদের শোনাবেন বলে, আপনি মূলত কী কী ধরনের কবিতা নিয়ে এসেছেন?
1: দেখুন, আমি প্রকৃতিকে

0: প্রাধান্য দিয়েই একজন কবি সাহিত্যিক প্রথম জন্ম নেয়। তো প্রকৃতি বিষয়ক কবিতাও রয়েছে, পাশাপাশি যেহেতু শিশু সাহিত্যকে আমরা বা শিশুদেরকে চোখের সামনে রেখে আমরা আজকে আলোচনায় বসেছি, তো আমি ছোটদের আধুনিক আমাদের শহর জীবনে এবং পিছিয়ে পড়া যে সমাজের মধ্যে যে ছোটরা রয়েছে এই দুই সমাজের ছোটকেই আমি গুরুত্ব দিয়ে কবিতা নিয়ে এসেছি।
1: আজকে কিন্তু আমরা প্রথমেই আপনার কাছে প্রকৃতি নির্ভর যে কবিতাগুলো আপনি লিখেছেন সেটাই আগে শুনব, তারপর আমরা শিশু সাহিত্যের দিকে মন দেব।
0: নিশ্চয়ই। তো আমার প্রকৃতির প্রধান যে দুই চরিত্র আর কি আমাদের যেগুলো রোমান্টিক করে তোলে তার মধ্যে রয়েছে নদী আর চাঁদ। তো এই দুটো যে চরিত্র তাদের মধ্যে যে ভাব বিনিময় সেটাই আমার প্রথম কবিতার বিষয়। কবিতার নাম মনের কথা। শান্ত নিঝুম রাতের বেলা হঠাৎ শুনে কার গলা, আনমনা এক ছোট্ট নদীর থমকে গেল পথ চলা। দেখল নদী আকাশ থেকে রূপলি চাঁদ খুব হেসে, বলছে ডেকে ছুটছ কেন, যাচ্ছ কোথায়, কোন দেশে, তার চেয়ে বরং একটু দাঁড়াও, মনের কথা যাও বলে, বন্ধু কি কেউ নেই গো তোমার, একলা এমন যাও চলে। বলল নদী ডাকলে যদি হাত রাখো ভাই এই হাতে, বন্ধু হয়ে এসো দুজন পথ চলি আজ একসাথে। নদীর কথা শুনেই তো চাঁদ খিলখিলিয়ে খুব হাসে, জ্যোৎস্না মাখা নদীর বুকে সোহাগী চাঁদ ওই ভাসে।
1: কিন্তু আমাদের শহর শিলিগুড়ি শহরে মহানন্দা জোড়াপানি ফুলেশ্বরী নদীগুলো কিন্তু দূষণে আক্রান্ত, তবু আপনি জ্যোৎস্না মাখা নদীর কথাটা বললেন, খুব ভালো লাগলো। আপনার পরের কবিতা?
0: আমার পরের কবিতায় রয়েছে প্রাণের ছোঁয়া। এটা আমাদের ছোটদের উদ্দেশ্য হলেও এটা বোধহয় আমাদের সবারই একটা মনের চাওয়া যে আমরা যদি নিজের প্রাণের আন্তরিকতার ছোঁয়ায় আরও কারো প্রাণে ফুল ফোটাতে পারি বা সবুজ জাগাতে পারি। অন্ধকারের আড়ালে আর থাকিস না রে মিছে, ভোর আকাশের নরম ছোঁয়ায় রোদ হয়ে দেখ নিজে, সবার মাঝে ছড়িয়ে পড়ার কী যে দারুণ সুখ, তোর পরশে উঠবে হেসে করুণ কত মুখ, যা ছড়িয়ে দিক বিদিকে যা ছুটে যা বনে, তোর ঝিলিকে খুশির নদী চলুক আপন মনে, পদ্ম পাতায় শিশির কণায় ছড়া আলোর ছটা, তোর ছোঁয়াতেই ফুটুক না হয় সবুজ কুড়ি কটা।
1: আপনি এই অন্তমিল যে কবিতাগুলো আপনি যে দুটো কবিতা শোনালেন, অন্তমিল আছে ছটা ঘটা, তো এই যে অন্তমিল করতে গিয়ে আপনার শব্দের খামতি পড়ে যায় না?
0: আসলে সাহিত্য চর্চার ক্ষেত্রে প্রাথমিক যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে প্রচুর পড়া। আমাদের প্রচুর মানে আমরা ছোটবেলা থেকেই ওই দাদাও যেমন বললেন যে একটা সাহিত্য পাঠের একটা আমরা পরিবেশ পেয়েছিলাম, সে স্কুলের লাইব্রেরি হোক বা বাড়িতেই বই খাতার, আমরা জন্মদিনেও উপহারে তখন বই পেতাম এবং বাবা মারাও বই মেলায় বা কোথাও গেলে বই উপহার দিতেন। তো সেই বই পাঠের মাধ্যমেই দেখা যায় যে শব্দের একটা ভাণ্ডার মনের গভীরে অবচেতন মনেই হয়তো সেটা সঞ্চিত হতে থাকে, তো সেখান থেকেই হয়তো আমদানি হয়।
1: আর এর পরের কবিতার বিষয়টা কি?
0: এর পরের কবিতায় একদম সরাসরি ছোটদের মধ্যেই ঢুকে পড়ছি। একটি ছোট্ট শিশু, সে আমার আপনার বাড়িতেও আমরা সেই শিশুকে দেখি যারা সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা রুটিন বাঁধা কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে বড় হচ্ছে, তাদের জীবনের যে সোনালি যে সময়টা আমরা কিন্তু সেটাকে তাদের ওই রুটিন মাফিক জীবন একটা রেজাল্ট সিলেবাস এসবের মাঝখানে বেঁধে ফেলেছি। তো এই জীবন থেকে যদি একটুখানি মুক্তি সেই ছেলেমেয়েগুলো পেতে চায় তাহলে হয়তো কিছুটা প্রকৃতি দেবে আর কিছুটা সাহিত্য পাঠে আনন্দ দেবে, তো সেই আনন্দটা তাদের দেবার জন্যেই আমার পরের কবিতা। একটা ছোট্ট শিশুর মনকে কেন্দ্র করে কৌতূহলী। দিনটা যখন ঘুমিয়ে থাকে রাতের শীতল কোলে, স্বপ্নগুলো তখন কি তোর দুচোখ জুড়ে দোলে, আধার ভেঙে ওঠে যখন সূর্যিটা কাক ভরে, আলোর শিশু দেয় কি নাড়া তোর হৃদয়ের দোরে, তাই বুঝি রোজ সকাল সকাল

0: ছুটিস দূরের মাঠে? ওরে খোকা, একা কি তোর মন বসে না পাঠে? নীল আকাশে হারিয়ে যেতে কে দেয় তোকে ডাক? মেঘগুলো কি বলে ডেকে বই খাতা সব রাখ? দেখ সুদূরের জল ছবি তুই, খোল দু চোখের পাতা, মন ভরে দেখ এই দুনিয়ার গল্প ছবির খাতা। আকাশ কেমন ক্ষণে ক্ষণে বদলায় রং বাহার, নদীর চলার ছন্দ কেমন অচল কেন পাহাড়? কে ছড়ালো সুরের মায়া পাখির কলতানে? বাউল বাতাস বিভোর হয়ে ছোটে কিসের টানে? কোন জাদুতে ফুলেরা পায় মিষ্টি মধুর গন্ধ? মৌমাছিদের গুঞ্জরণে কোন সে ধ্রুপদ ছন্দ? আরও কত মজার খেলা চলে রে দিন রাতে, সেসব জানার খোঁজেই কি তোর দিন থেকে রাত কাটে? তাই কি খোকন, যখন তখন আনমনে যাস ভেসে, বদ্ধ ঘরের দেওয়াল ভেঙে মুক্ত আলোর দেশে?
1: আপনার কবিতার এই কবিতাটির বিশেষত্বটা এইখানটায় যে একজন অভিভাবক তার খোকনকে স্বপ্ন দেখা শেখাচ্ছে।
0: ঠিক,
1: আমরা এই কবিতারই একটা অনুরণন বলা যেতে পারে যে আমরা পেয়েছি প্রখ্যাত সাহিত্যিক কবি শঙ্খ ঘোষের একটি কবিতা আছে যে আকাশে মেঘ দেখে অনেকে অনেক শিশুরা কল্পনা করে। ওই মেঘের কারসাজিতে দেখা যায় কোনো সময় রবীন্দ্রনাথ, কোনো সময় নজরুল, এইভাবেই কবিতাটা এগিয়েছে। তা আপনি এই স্বপ্নের কথা বললেন, শিশু মনকে, এই শিশু মনের জন্য আর কোনো কবিতা আছে?
0: হ্যাঁ নিশ্চয়ই। এবার আরেকটা বিষয়ে আসি, আগে যেমন আমাদের যৌথ পরিবার ছিল, সেখানে ঠাকুমা দিদিমা ঠাকুরদা দাদু মাসি পিসি এদের কাছে আমরা গল্প শুনে বড় হয়েছি, আমাদের দেখার জগৎ জানার জগৎটা অনেকটা তারাই বড় করে দিয়েছেন, তারপর আমরা নিজেরা পড়তে শিখেছি, আমরা পড়েছি, আমরা জেনেছি। তো আজকে শিশুর জীবন থেকে তো সেই ঠাম্মা ঠাকুরদার ছায়া, তাদের যে স্নেহ স্পর্শ সরে যাচ্ছে, তার ফলে রূপকথাটাও হারিয়ে যেতে বসেছে। তো একটি বাচ্চা সে কীভাবে এই সময়টাকে ধরেছে? আমার আছে রূপকথাপুর, আমার আছে সাতমহলা বিশাল সে এক রাজার বাড়ি, জমকালো সেই রাজপ্রাসাদে মণি মানে কাঁড়ি কাঁড়ি, টকবগে লাল ঘোড়াও আছে পক্ষীরাজের মতো ডানা, তার সাথে রোজ তেপান তরে হারিয়ে যেতে নেই তো মানা। আমার আছে মুক্ত পাহাড় ঝলমলে এক হীরের নদী, পান্না বনে ঝর্ণা খুশির আনন্দে বয় নিরবধি। এসব শুনে তাতাই মিতুন অবাক হয়ে বলল, যা যা তোদের অমন ছোট্ট ঘরে কোথায় পেলি রানী রাজা? কোথায় রে তোর হীরে মানিক, কোথায় পাবি সোনা দানা? মনে মনেই স্বপ্ন দেখিস পক্ষীরাজ এক মেলল ডানা। আমি বলি সত্যি এসব, ছোট্ট ঘরেই সব ভরপুর, আমার আছে ঠাম্মা দাদু আস্ত একটা রূপকথাপুর।
1: বাহ, এই রূপকথাপুরের ঘটনা আমরা জানলাম, শুনলাম, এবং আরও কবিতা আমার শোনার ইচ্ছা আছে, আমাদের শোনার ইচ্ছে আছে মহুয়া গোস্বামীর কাছ থেকে। তার আগে আমরা একটুখানি সাহিত্যবাসর প্রান্তিকে আমাদের গল্প নিয়ে উপস্থিত হয়েছেন জয়দীপ বিশ্বাস, জয়দীপের কাছে একটা গল্প আমরা শুনব অবশ্যই। জয়দীপ, আজকের গল্পের মোটামুটিভাবে প্রেক্ষাপটটা যদি একটুখানি দু শব্দে বলা যায় সেটা?
2: প্রেক্ষাপট মূলত এটা একটা মানে একটু মজার গল্প, একটু হাসির গল্প, মানে সেটাকে মাথায় রেখেই গল্পটা লেখা হয়েছে। ঘটনাটা হচ্ছে যে একটি বাড়িতে চুরি হয়েছে, এবার সেই বাড়িতে যে চুরি হয়েছে সেই চুরি কে করেছে সেই রহস্যোদ্ঘাটন করবার জন্য পুলিশ এসেছে।
1: আমরা গল্পের আর বিস্তারিত যেতে চাইছি না, আমরা সরাসরি গল্পটা শুনতে চাইছি। এবারে গল্পটার নাম কি?
2: গল্পটার নাম গগনবাবুর বাতিক। রাত ১১টা, পাড়ার এক কোণে ঝোপঝাড়ে ভরা ভাঙা মন্দিরের অন্ধকার চাঁতালে পাঁচটি ছায়ামূর্তির মন্ত্রণা সভা চলছে। প্রথম ছায়ামূর্তি, এটা আমাদের কাছে একটা লজ্জা, এরকম লজ্জা পেতে পেতে শেষ পর্যন্ত লাজুক লতা না হয়ে পড়ি। দ্বিতীয় জন, এ পাড়ার সব বাড়িতে আমরা আমাদের বিদ্যে জাহির করেছি, শুধু ওই একটা বাড়িতেই আমরা দাঁত ফোটাতে পারিনি। তৃতীয়, একটাই মুশকিল, লোকটা জেগে ঘুমোয়, এর আগেও তো কম চেষ্টা করিনি।

বড় অদ্ভুত। বাড়ির যে ঘরটিতে তিনি থাকেন সেই ঘরে দুটো দরজা আর চারটে জানালা। জানালাগুলো সারা বছর ২৪ ঘন্টাই খোলা থাকে। প্রবল বর্ষা, হুহু করে বৃষ্টির ছাঁট জানালা দিয়ে ঘরে ঢুকে বিছানা বালিশ তোষক ভিজিয়ে দিচ্ছে, অথচ গগনবাবুর কোনো ভ্রুক্ষেপ নেই। আবার হাড় হিম করা শীত, কনকনে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে, অথচ জানালার সামনে দাঁড়িয়ে কুয়াশা মোড়া প্রকৃতির রূপ দেখেই যাচ্ছেন। বছরের পর বছর এমন চলতে চলতে জানলাগুলো আর বন্ধ হতে চায় না। বেশি টানাটানি করে বন্ধ করবার জন্য জোর খাটাতে গেলে জানালাগুলো ব্যথায় চিৎকার করে ওঠে। এমন বাতিগ্রস্ত মানুষের বাড়িতে চুরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। খোলা জানালাগুলোই যে চোরকে চুরি করবার জন্য ভদ্রভাবে উস্কানি দিয়েছে সেটা অনুসন্ধান করবার জন্য নিকটবর্তী থানার পুলিশ অফিসারই যথেষ্ট। নিয়মমাফিক পুলিশ এসেছে। পুলিশ অফিসারের বিশাল চেহারা, মাথা জোড়া তেল চকচকে টাক, কানের দুপাশে এবং ঘাড়ের ওপরে চুলগুলো রেলিং ধরে ঝুলছে, কোমরের বেল্ট ছাপিয়ে প্রকাণ্ড ভুঁড়িটা মাধ্যাকর্ষণের টানে মাটি ছুঁতে চাইছে, কুকুরের লেজের মতো পাকা কাঁচা মোটা গোঁফ, গায়ের রং চকোলেট বিস্কুটের মতো, এক ঝলক দেখলেই বুকটা যেন ছ্যাঁত করে ওঠে। অফিসারটি ঘুরে ঘুরে গগনবাবুর ঘরের জানলাগুলো দেখলেন, জানলার বাইরের দিকে তাকালেন, ঘরের দরজার বাইরে এসে চারপাশটা সরে জমিনে দেখে নিলেন, তারপর ঘরে এসে একটা চেয়ারে গগনের মুখোমুখি বসলেন। অত বড় একটা শরীরের ভারে চেয়ারটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে কেঁদে উঠল। চেয়ারটা ভাঙবে না তো? পুলিশ অফিসারের গলার স্বর শুনে গগনবাবু হেসে ফেললেন। ভাবলেন, এমন চেহারার মানুষের এরকম মেয়েলি গলার আওয়াজ হতে পারে? না শুনলে বোঝানো কঠিন। গগন ঝম্পটির হাসিকে পাত্তা না দিয়ে পুলিশ অফিসার বললেন, আপনার বাড়িতে চুরি হয়েছে আর আপনি হাসছেন? কত রঙ দেখবো চাঁদু, অম্বলে দিই আদা। যাকগে, যেটা জানতে চাইছিলাম, আপনি কি রাতের বেলায় জানলাগুলো খুলেই ঘুমোন? গগনবাবু বললেন, হ্যাঁ। প্রচণ্ড বিরক্ত হলেন অফিসার, উফ জ্বালিয়ে খেলো, জানেন চারিদিকে ছিঁচকে চোরের আড়াগোড়া, এর মধ্যে আবার জানলা খুলে ঘুমোনোর দরকার কি? এই আপনার মতো বেয়াক্কেলে লোকের জন্য পুলিশের কাজ দশ গুণ বেড়ে গেছে, সেটা জানেন? যত সব। পুলিশ অফিসারের মুখে বেয়াক্কেল কথাটা শুনে গগনবাবু ভেতরে ভেতরে তেতে উঠলেন। মুখে বললেন, আরে আমি জানলা খুলে কেন যে শুই সেটা কি কেউ বুঝবে? যত সব আহাম্মকের দল, বাতাসে কত রকম গন্ধ ভেসে বেড়ায়, সে খবর কজন লোক রাখে বলুন তো? পুলিশ অফিসার রীতিমতো অবাক হয়ে বললেন, কি বললেন? বাতাসে গন্ধ, সেটা কীরকম? গগনবাবু বললেন, ২৪ ঘন্টার মধ্যে কত রকম বাতাস বয়ে যায়, এক একটা বাতাসের গন্ধ এক এক রকম। ভোরের হাওয়ার গায়ে যে গন্ধ, গভীর রাতের হাওয়ার গায়েও কি সেই একই গন্ধ, না দুটো আলাদা? আবার ধরুন, বর্ষা ভেজা বাতাসের গায়ে যে গন্ধ, ঘামে ভেজা গরমকালের বাতাসের গায়েও কি সেই একই গন্ধ? এসব কাকে বোঝাবো আর কেই বা বুঝবে? পুলিশ অফিসারের চোখের পলক পড়ছে না, গদগদ হয়ে বলেন, বাহ, বেশ বলেছেন তো, এভাবে তো কোনোদিন ভাবিনি। তবে এরকম কথা বললে লোকে ভাববে আপনার মাথায় নির্ঘাত গণ্ডগোল হয়েছে। সহানুভূতি না আঁচ পেয়ে গগনবাবু বললেন, তা যা বলেছেন, তবে অন্য লোকের কথা আর কি বলবো বলুন, আমার বাড়ির লোকেরাই ভাবে রিটায়ার করার পর আমার মাথাটা নাকি গেছে। আরে আমার নাম গগন ঝম্পটি, আমি বাতাসের গায়ে গন্ধ শুঁকব, আকাশের গায়ে রং বেরঙের মেঘের খেলা দেখব, সেই জন্যই তো জানলাগুলো খুলে রাখি। ভোরবেলায় আকাশের গায়ের রং যা থাকে, বিকেলবেলায় সে রং সম্পূর্ণ পাল্টে যায়। তাছাড়া প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে বিছানায় শুয়ে শুয়ে আকাশের গায়ে রঙের খেলা দেখাটা আমার সেই ছোটোবেলার অভ্যেস। পুলিশ অফিসারটি কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেলেন। ঠিকই তো, আকাশের রং দেখে কত কিছু জানা যায়, কত কিছু শেখা যায়। গগনবাবু বললেন, তবে আরে সেই জন্যই তো জানলাগুলো সবসময় খুলেই রাখি, গতকাল রাতেও জানলাগুলো এরকমই খোলা ছিল জানেন। বর্ষাকাল হলে কি হবে, গতকাল কেমন ভ্যাবসা গরম পড়েছিল বলুন। অফিসারটি বললেন, হ্যাঁ তা ঠিকই বলেছেন, থানায় বসে আমারও ঘুম আসছিল না। গগনবাবু বললেন, এমনিতেই আজকাল আমার ঘুম বড় পাতলা হয়ে গেছে,
গতকাল

সত্ত্বেও আধা ঘুম আধো জাগরণে ছিলাম। রাত তখন কটা হবে বুঝতে পারিনি। কি একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি পায়ের দিকের জানলাটায় একটা আবছায়া। মনে হলো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। চোখ দুটো গোল্লা পাকিয়ে পুলিশ অফিসারটি জানতে চাইলেন। তারপর পুলিশ অফিসারের মুখের দিকে তাকিয়ে গগনবাবু বলে চললেন, আমি বললাম, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। আবারও জিজ্ঞেস করলাম, কে কে ওখানে দাঁড়িয়ে? ফিসফিস করে উত্তর এলো, আমি স্যার, আমি। বুঝলেন, স্যার যখন বলল তখন ভাবলাম আমার ছাত্রদের মধ্যেই কেউ হবে। আমি বললাম, ব্যাপারটা কি, এত রাতে ওখানে দাঁড়িয়ে আছিস যে বড়? আবছায়াটা উত্তর দিল, এত রাত কোথায়, নিশাচরদের জন্য এত সবে সন্ধে। আমি বললাম, তুই বাদুর না চামচিকে যে সন্ধেবেলা হাওয়া খেতে বেরিয়েছিস? আবছায়া লোকটা বলল, যা গুমট গরম, একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না, আর আপনি বলছেন হাওয়া খেতে বেরিয়েছি। কথাটা শুনে অন্ধকারেই হেসে ফেললাম। তা যা বলেছিস, তাহলে বাড়িতে বসেই তো ফ্যানের হাওয়ায় আরাম করতে পারতি। খামোখা রাত বিরেতে ছুটোছুটি করে ঘাম ঝরিয়ে লাভটা কি? অভিমানের সুরে আবছায়াটা উত্তর দিল, আপনার আর কি, মাথার উপরে সিলিং ফ্যান, মাথার কাছে আরও একটা ফ্যান দাঁড়িয়ে বনবন করে ঘুরছে, গুমোট গরম, আপনি টের পাবেন কিভাবে? সে না হয় ঠিকই বলেছিস, কিন্তু তুই জানলার উপাশে দাঁড়িয়ে করছিস কি বলতো? লোকটা উত্তর দিল, কি আর করব, আমি গরিব মানুষ, ফ্যান কোথায় পাব বলুন, তাই জানলা দিয়ে যেটুকু ফ্যানের হাওয়া এপাশে আসছে তাতেই আরাম করছি। আজকাল এ পাড়ার লোকগুলোও যেন কেমন হয়ে গেছে, রাতের বেলায় জানলা দরজা সব বন্ধ করে ঘুমোচ্ছে, গরমে হাফ বয়েল হবে তবু জানলা খুলে শোবে না। আচ্ছা স্যার, রাতে ঘুম ভালো না হলে সকালে অফিসের কাজ, বাড়ির কাজ কেমনভাবে করবে? সারাটা দিন একটা ঝিম ধরা ভাব থাকবে, মেজাজটা খিটখিটে হবে, কথায় কথায় রেগে যাবে। তবে সত্যি বলতে কি, আপনার মতো এমন সাহসী আর উদার মনের মানুষ এ পাড়ায় আর কেউ নেই। মা কালীর দিব্যি কেটে বলছি স্যার। লোকটার মুখে প্রশংসা শুনে আমার মনটা আনন্দে ভরে গেল। ভাবলাম, আহা, কতদিন এভাবে আমার প্রশংসা কেউ করেনি। তারপর জানেন, মনের মধ্যে দয়া যেন উথলে উঠল। ভাবলাম, এই গরমে একটু ফ্যানের হাওয়া পাওয়ার জন্য লোকটা হাঁপিত্যেশ করে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম, তা ওইভাবে জানলার বাইরে দাঁড়িয়ে হাওয়া পাওয়া যায় নাকি? ভেতরে আসবি? আয় না ভেতরে আয়। না না স্যার, আপনার ঘুমের অসুবিধা হবে, আপনার দয়ার শরীর, নইলে আমাদের মতো মানুষের জন্য কে ভাবে বলুন তো। বিশ্বাস করবেন না স্যার, আমার বুকের ভেতর আবেগের ঢেউ ছলাৎ ছলাৎ করে উঠল। আমি বললাম, ওরে, মানুষের জন্যই তো মানুষ ভাববে, আয় আয় ভেতরে আয়। এই বলে খাট থেকে নেমে আমি দরজা খুলে দিতেই লোকটা সরাত করে ঘরে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে আমি ঘুরে দাঁড়াতেই লোকটা আমাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, স্যার আপনি ভগবান। এই বলে লোকটা ফোঁপাতে শুরু করল। আরে থাক থাক, করিস কি, তা তোর মেঝের উপর শুতে অসুবিধা হবে না তো? লোকটা বলল, কি যে বলেন স্যার, কি একজন বলেছেন মাটি খাঁটি, আপনি ঘুমন স্যার, আমার জন্য আপনার ঘুমের ব্যাঘাত হলো। আমি বললাম, ওরে, মানুষের জন্য কাজ করতে হয়, এতে আর অসুবিধে কি? না, তোর সাথে অনেক কথা বললাম রে, এখন ঘুম এলে হয়। লোকটা বলল, আসবে স্যার আসবে, আমি যখন এসেছি তখন ঘুমও আসবে, আপনি শুয়ে পড়ুন। আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে নাক ডাকার আওয়াজ কানে এলো। আমি ভাবলাম, আহা, লোকটা কেমন শান্তিতে ঘুমোচ্ছে। আরও কিছুটা সময় পার হলো, সবে আমার একটু তন্দ্রা মতো এসেছে। হঠাৎ একটা মিষ্টি ঝাঁঝালো গন্ধ আমার নাকে এলো। ধীরে ধীরে একটা ঝিম ধরা ভাব সারাটা শরীরে ছড়িয়ে পড়ল। কিসের গন্ধ, কোথা থেকে আসছে গন্ধটা? ভাবতে ভাবতে ঘুমের অতলে তলিয়ে গেলাম। তারপর আর কিচ্ছু জানি না। মনে হলো একটা শব্দ বহু দূর থেকে কানে আসছে, কোথায় যেন হই হল্লা হচ্ছে, কে যেন ঠেলে ঠেলে বাবা বাবা বলে ডাকছে। কি ব্যাপার, কোথায় কি হয়েছে? আমি চোখ মেললাম। চারপাশে লোকজন দাঁড়িয়ে, এক মুহূর্ত বুঝে উঠতে পারিনি আমি কোথায়, চারপাশে এরা কারা। এমন সময় কারোর কান্নার আওয়াজ

0: কানে এলো। কে কাঁদে? ধীরে ধীরে চারপাশে দাঁড়িয়ে থাকা বাড়ির লোকজনকে চিনতে পারলাম। তারপর যা শুনলাম তাতে গতকাল গভীর রাতে নিজের বোকার মতো করে ফেলা কাজটাকে দুহাতে পিষে ফেলতে ইচ্ছে হল। গগনবাবুর জবানবন্দি এতক্ষণ মন দিয়ে শুনে পুলিশ অফিসারটি বললেন, সত্যি এমন ঘটনা শুনতে আমার দারুণ লাগে। এটা আমার সেই ছোটোবেলার অভ্যেস জানেন, আর আপনার বলবার ভঙ্গিটিও খাসা। আচ্ছা, আপনি কি গল্প লেখেন? গগনবাবু লজ্জা পেলেন, মুখে বললেন, হ্যাঁ কী যে বলেন। পুলিশ অফিসারটি বললেন, না না, আমি ঠিকই বলছি, একটা অচেনা অজানা লোককে আপনি ঘরে শুতে দিয়েছেন। আমি হলে তো কোনো দিনই পারতাম না, আপনাকে তো মশাই পুরস্কার দেওয়া উচিত। পুরস্কারের কথায় লজ্জা পেয়ে গগনবাবু নতুন বইয়ের মতো নুইয়ে পড়লেন। আহা, আবার পুরস্কারের কথা কেন? হ্যাঁ, তবে দেখুন চোরটাকে ধরতে পারেন কি না। হ্যাঁচোর প্যাঁচোর করে অতি কষ্টে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পুলিশ অফিসারটি বললেন, চোর খোঁজা পুলিশের কাজ ঠিকই, তবে ধরা পড়বে কি না এ ব্যাপারে 100% গ্যারান্টি দিতে পারবো না। অফিসারের কথা শুনে গগনবাবু থম মেরে গেলেন। পুলিশ অফিসারটি বললেন, তবে দুঃখ করবেন না, শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে ভালোই হয়েছে। তুমি কী হারিয়েছ যে তুমি কাঁদছ? এইটে মনে রাখবেন, দেখবেন দুঃখ পাবেন না। এই বলে থপথপিয়ে বাইরে যাবার জন্য দরজা পর্যন্ত গিয়ে পুলিশ অফিসারটি ঘুরে দাঁড়ালেন। তারপর গগনের দিকে ফিরে বললেন, গতস্ব সোচনা নাস্তি। আরে মশাই, আনন্দ নিয়ে বাঁচুন, বহাল তবিয়তে বেঁচে থাকলে অমন কত জিনিসে আপনার ঘর ভরে যাবে। কথা শেষ করে পুলিশ অফিসারটি চলে গেলেন। গগনবাবু সেদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন, হা হতস্মি।
1: জয়দীপবাবু, আপনার গল্প খুব ভালো লাগলো। এখানে দুটো দিক, সেটি হচ্ছে শিশুদের জন্য লেখা হলেও এখানে কিন্তু বড়দের কথাটাও প্রচ্ছন্নভাবে বলা আছে। যেমন হচ্ছে আপনি গন্ধের কথাটা বললেন, আপনার গগনবাবুর বাতিক মূলত গন্ধকে ঘিরে, এই সেই নিয়ে একটা গল্প এগিয়ে গেছে তরতর করে। খুব ভালো লাগলো আপনার গল্প। আমাদের হাতে কিন্তু এখন সময় নেই, তাই তো মহুয়াদেবীর কবিতা আর শোনার সম্ভব হচ্ছে না। আমরা সাহিত্যবাসর প্রান্তিকে জয়দীপবাবুকে আবারও ভবিষ্যতে আমন্ত্রণ জানাব। আজ এ পর্যন্ত আপনাকে ধন্যবাদ।
0: নমস্কার।
1: মহুয়াদেবী, আপনাকেও ধন্যবাদ।
2: নমস্কার।

শেষ হল প্রান্তিক, উপস্থাপনায় অতন চৌধুরী, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে নাটক শেষ ফলাফল।

শিলিগুড়ি শুরু হচ্ছে আজকের নাটক। নাটক শেষ ফলাফল। কাহিনী নাটক আবহ ও নির্দেশনায় উত্তরায়ণ দেব। প্রযোজনা সুবীর দাশগুপ্ত। নাটক শেষ ফলাফল।

0: দেখুন একটু দেখে শুনুন তো, শুনুন তো মাস্টারমশাই, মাস্টারমশাই এদিকে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: এই আমার পিছন পিছনে আসুন।
1: হ্যাঁ
0: হ্যাঁ, এদিকটায়। হ্যাঁ, এখানে দাঁড়ান। উফ বাবারে, আরে দাদা একটু দেখে চলুন না। হ্যাঁ মাস্টারমশাই, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভেতরে কথা বলে আসছি।
1: আচ্ছা,
0: একটু অপেক্ষা করুন।
1: হ্যাঁ বলুন।

0: বলছি, কোর্টে পৌঁছেছো ঠিক মতো? দেখা হয়েছে ওর সাথে?
1: না, এখনো দেখা হয়নি। হবে হয়তো, তাপস ভেতরে গেছে কথা বলতে।
0: কে তাপস?
1: অঞ্জলি, বলেছি তো তোমায়, তাপস আমার প্রাক্তন ছাত্র।
0: ও,
1: সদরের এই কোর্টে প্র্যাকটিস করে। আমাদের নীলের কেসটা তাপসই হ্যান্ডেল করছে।
0: সব যেন ঠিকঠাক হয় ঠাকুর, আমার ছেলেটাকে তুমি দেখো।
1: আরে আরে, সব ঠিক হবে, তুমি চিন্তা করো না। ওই যে তাপস আসছে, দেখি কি বলে। রাখছি এখন। কি হলো তাপস, পারমিশন পাওয়া গেছে?
2: হ্যাঁ, কথা হয়ে গেছে। ওকে লক আপ থেকে নিয়ে এসেছে কোর্টে। মাসে মাসে আপনি যান, এগিয়ে যান। ওই দেখুন, ওই কাঠের দরজার ওপরে জালের উপাশে আপনার ছেলে নীল এসে দাঁড়াবে।
1: আচ্ছা,
2: এক মিনিট সময় দিয়েছে, দেখা করে চলে আসুন, আমি এখানে আছি।
1: হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমায়।
3: বাবা,
1: কেমন আছিস নীল?
3: ভালো নেই বাবা, লক আপের পরিবেশ আমার একদম ভালো লাগছে না। কি জঘন্য সব খাবার দাবার, ভেতরে গাদাগাদি করে সব চোর, পকেটমার, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, একসঙ্গে থাকতে আমার একেবারে গা ঘিনঘিন করছে, জাস্ট ডিসগাস্টিং।
1: চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমাদের উকিল তাপস ওর সিনিয়রকে দিয়ে বেল পাওয়ানোর খুব চেষ্টা করবে। ওদিকে তোর মা বাড়িতে সারাক্ষণ কান্নাকাটি করে চলেছে।
3: মাকে এখানকার এসব কথা কিছু বলো না বাবা, আমাকে আপাতত মানিয়ে নিতেই হবে। তুমি তোমার উকিলকে বলো টাকার জন্য না ভাবতে, 10-20 যা লাগে দেব, যেভাবে হোক আজই আমার বেলের একটা ব্যবস্থা করতে হবে। আই কান্ট টেক ইট এনি মোর।
1: আমায় এই দৃশ্য দেখতে হবে, কোনোদিনও ভাবিনি নীল। আমার চাকরি জীবনে একটাও দাগ নেই, সেই আমার ছেলে হয়ে কি না?
3: ও বাবা, তুমি এখানে এসব শুরু করো না, দিস ইজ নট দ্য রাইট প্লেস, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি।
1: অভিজ্ঞতাই আমাদের সেরা শিক্ষক নীল, নিজের কৃতকর্মের থেকে শিক্ষা নাও, আগামীতে আর কোনো দিনও এই একই ভুল আর করো না।
3: এনাফ, উইল ইউ প্লিজ স্টপ বাবা।
2: মাস্টার মশাই, মাস্টার মশাই, গার্ড তাড়া দিচ্ছে, আমাদের যেতে হবে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: আপনি আসুন।
1: হ্যাঁ,
2: আমার সিনিয়রের সাথে একবার আপনাকে কথা বলিয়ে দিচ্ছি, উনি আপনাকে বাকি সব বুঝিয়ে দেবেন।
1: আচ্ছা আচ্ছা,
3: ইউ প্লিজ ডোন্ট ওরি অ্যাবাউট দ্য মানি, আই নিড দ্য বেল অ্যাট এনি কস্ট।
2: চিন্তা করবেন না, আমরা যথাসাধ্য চেষ্টা করব, হোপ ফর দ্য বেস্ট। মাস্টার মশাই।
1: হ্যাঁ হ্যাঁ, তাপস চলো চলো, আসছি। আসি নীল, চিন্তা করিস না
3: বাবা।
1: কিরে, কিছু বলবি?
3: আমি ভুল করেছি বাবা, প্লিজ ফরগিভ মি।
2: মাস্টার মশাই,
1: ঠিক আছে, আসছি আমি।

0: পাড়া কে যাবেন ভাই?
1: আসেন মাসাই, এদিকে আসেন। ওই রবি আগে তোর নাম্বার, যা মাসাই নিয়ে যা। এই যে মাসিমা, আপনারা এদিকে আসেন, যান পিছনে আমার রিক্সায় উঠেন।
0: কি ভাই, আপনি যাবেন পালপাড়া?
2: হ্যাঁ যাব, উঠেন।
0: ওরে বাবা, মদের মুতাত! আপনি তো মনে হচ্ছে নেশা করে আছেন, ঠিক মতো চালাতে পারবেন তো? এদিকে আপনার রিক্সাও দেখছি না। তার চেয়ে বড় মৃত্যু অপেক্ষাই করি।
2: ওনার রিক্সা পাবেন না, আপনি উঠেন, চিন্তা করেন না।

0: ঠিক আছে, কি আর করা যাবে, চলুন সাবধানে চালাবেন ভাই।
1: না দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান মাস্টার মশাই, সিটটা একটু মুইসা দিই। এবার উঠেন,
0: ব্যাগটা একটু ধরুন দেখি।
1: দেন
0: ব্যাগটা দিন এবার।
2: কথা আছে,
3: ঠিক আছে।

0: একটু সাবধানে চালান ভাই, দেখবেন আবার পাশের এই পচা খালে ফেলে দেবেন না যেন। কি যে আছে আজ কপালে কে জানে।
1: চিন্তা নাই মাস্টার মশাই, আপনি নিশ্চিন্তে বসেন, এ আমার রোজের কাজ।
0: উফ, এই সময় কে আবার? হ্যাঁ হ্যালো, বলো।
2: কি গো, কোথায় আছো, কত দূর এলে?
0: এই তো রিক্সায় আছি, আসছি। বুঝলে অঞ্জলি, আমি এখন এক মাতালের সওয়ারি।
2: কি এত রাতে আর কোনো রিক্সা পেলে না? সে এক মাতাল।
0: না না, ঠিক মতোই চালাচ্ছে, লোকটি যাতে মাতাল কিন্তু তালে ঠিক আছে।
2: কিন্তু তাই বলে আর কত দূর?
0: আরে চিন্তা করো না, খালপাড় প্রায় পেরিয়ে এসেছি, মিনিট দশেকের মধ্যে পৌঁছে যাব।
2: খোকার খবর কি, কেমন আছে ও? খেতে টেতে দিচ্ছে তো?
0: না এমনি ঠিক আছে সব। নীল, তোমার কথা জিজ্ঞেস করছিল।
2: এসব কথা বলো না আমার, আমার ভিতর যে কি চলছে সে আমি জানি আর ঠাকুর জানে। যাই হোক, তোমার ওষুধের নতুন পাতা পেয়েছো? কিনেছো ওষুধ?
0: হ্যাঁ, অনেক খুঁজে শেষে একটা বড় দোকানে পেয়েছি, পুরো এক মাসের নিয়ে নিয়েছি।
2: ভালো করেছ। ওদিকের আর কোনো খবর, উকিল আর কিছু জানালো?
0: হ্যাঁ, ট্রেনে থাকতেই তাপস ফোন করেছিল, বললো কাল নাকি খোকা বেল পেয়ে যাবে। শোনো, এখন রাখছি, বাড়ি গিয়ে সব বাকি কথা বলছি।
2: যাক বাবা, ঠিক আছে, সাবধানে এসো, বাড়ি না ফেরা পর্যন্ত চিন্তায় থাকলাম।
0: আরে না না, চিন্তা করো না, তো সামান্য একটু পথ ভাই, একটু আস্তে। এভাবে নেশা করে চালালে যে কোনো সময় আপনার একটা দুর্ঘটনাও ঘটতে পারে।
3: চিন্তা করেন না।
0: আর রাস্তার যে অবস্থা, কবে যে ঠিক হবে কে জানে।
3: রবি, যাইস কই? আরে পালপাড়া মাস্টার মশারে নামাইতে। মাস্টার মশাই, আপনি কিছু মনে না করলে একখানা কথা জিজ্ঞাসা করি?
0: হ্যাঁ করুন।
3: এই আপনি কইলেন আমার দুর্ঘটনা ঘটতে পারে, আপনি তো স্কুলে বাংলা পড়ান। আচ্ছা মাস্টার মশাই, দুর্ঘটনা শব্দটার মানে কি?
0: দুঃখ মানে হলো খারাপ বা মন্দ, আর ঘটনা হলো যা ঘটে। অর্থাৎ দুর্ঘটনা মানে কোনো অশুভ ঘটনা বা আকস্মিক কোনো বিপদ, বা এমন কোনো ঘটনা যার দ্বারা আচমকা কেউ শারীরিকভাবে জখম হয় বা আঘাত পায়।
3: আচ্ছা মাস্টার মশাই, মানুষ তো শুধু শরীরে না মনেও আঘাত পায়, তাহলে ওই আঘাতই যখন পায় তাইলে সেইটারে নিশ্চয় দুর্ঘটনা কখন যায়। এই মাস্টার মশাই, মনে আঘাত পাওয়াটাও তো খারাপ ঘটনা, তাহলে সেইটারেও তো নিশ্চয় দুর্ঘটনা কওয়া যায়।
0: হ্যাঁ তা বলা যেতেই পারে, কিন্তু আপনি কি বোঝাতে চাইছেন ভাই?
3: অপরাধ নিয়েন না, কথা শুনে ফেলাইলাম, মনে হইলো আপনার খোকা মানে ছেলে কোনো খুনকারা কিছু করছে, মানে অপরাধ করছে। আর এই ঘটনায় আপনি নিশ্চয়ই মনে যথেষ্ট আঘাত পাইছেন, আর এই আঘাতের কারণে এইটাও তো হইল দুর্ঘটনা। অথচ আপনি নিশ্চয় কোনো নেশা করেন না।
0: বাহ, খুব সুন্দর মেলালেন তো ভাই। আপনার দেখছি নেশা হলেও বুদ্ধির তাল কাটে না। তা আপনি কি রোজই?
3: হ্যাঁ, আমি সন্ধ্যার পরে রোজই একটু নেশা করি, তবে

0: হরতাল হই না। আসলে জীবনে লেখাপড়া তো কিছু হইল না, তাই সংসার টানতে সারাদিন রিক্সা টানি। গরিবের জীবনে আর কি আছে আনন্দ বলতে তো এই নেশাটুকুই। তবে আপনার মতো বিদ্যান মানুষ আইজ আমার সরি হবে না, আগে জানলে আইজ আর নেশা করতাম না।
1: আচ্ছা ভাই, আপনি জানলেন কি করে যে আমি স্কুলে বাংলা পড়াই? আমার সময়ে আপনার পরিচিত কেউ পড়ত নাকি আমাদের রামকৃষ্ণ বিদ্যানিকেতনে?
0: মাস্টারমশাই, ওই মণিকান্ত নামটা আপনার মনে আছে?
1: হ্যাঁ, খুব মনে আছে। ক্লাসের ফার্স্ট বয় শুধু না, স্কুলের ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, উচ্চ মাধ্যমিকে জেলায় প্রথম। এখন তো শুনেছি সিটিজেনশিপ নিয়ে কানাডায় সেট, নিজের আইটি ফার্মও নাকি আছে সেখানে। তুমি না, আপনি কিভাবে ওর নাম জানলেন? চেনেন ওকে কিভাবে?
0: হ্যাঁ, মনে চিন্তাম অল্প স্বল্প। ওর ছোটবেলার ওই প্রিয় বন্ধু রবীন্দ্র আমাদের নোয়াপাড়ায় আমাদের দুইটা বাড়ি তফাতেই থাকে। ওই রবীন্দ্রর কাছেই আপনার কথা শুনছি, অনেক অনেক শুনছি।
1: রবীন্দ্র নামটা বা মুখটা মনে পড়ছে না।
0: আরে ছাড়েন তোর কথা, এখন ফালতু বান্দুলা চ্যাংরা, আরে মনে রাখার মতো কিছু নাই।
1: সত্যি এই নামে কাউকে মনে করতে পারছি না, তবে মণিকান্তকে ভোলা সম্ভব নয়। আমার গর্ব, আমাদের স্কুলের গর্ব মণিকান্ত। তবে পাশ করে যাওয়ার পর ওর সাথে আর দেখা হয়নি, নিশ্চয়ই ভালোই আছে।
0: হ্যাঁ শুনছি বিদেশে বাড়ি গাড়ি বউ বাচ্চা নিয়ে সুখেই আছে। রবীন্দ্রই ওর খবর দেয় আমাকে। এই রবীন্দ্রর কাছে আপনারও অনেক গল্প শুনছি, মাঠে খেলতে আসা আপনার হাতে বেত খাওয়ার গল্প করতো আমাদের। আপনি নাকি অরে খুব মারতেন?
2: আজ বিকালে হারুদের পুকুরে ছিপ ফেলতে যাব। কিরে রক্তিম, আসবি নাকি তুই?
3: না রে, আজ বিকালে তবলার মাস্টার আছে।
2: মনিরে তো যে গায়া লাভ নাই, হ্যাঁ নিঘাত কোচিং আছে। বুঝলি রতন, হারুদের পুকুরে না হেভি মাগুর মাছ আছে, কেসো দিলেই টপাটপ খায়।
4: ওই যে ভাবে স্যার আসছে,
2: এই চল চল ক্লাসে। ওরে বাবারে, স্যারের হাতে মনে হচ্ছে পরীক্ষার খাতা। আজ কার কপালে কি আছে কে জানে। চল চল।
5: সুপ্রভাত মাস্টার মশাই।
1: হ্যাঁ বসো সবাই, আজকে নাম পরে ডাকছি।
4: স্যার আজ কি খাতা দেখাবেন?
1: হ্যাঁ, এই রক্তিম খাতাগুলো নিয়ে সকলকে দে। এই এই নে, নাম দেখে দেখে ঠিক মতো দিস।
3: আচ্ছা স্যার।
1: মোটের উপর নাম্বার সকলের ঠিকই আছে মোটামুটি, তবে অনেকেরই খুব সহজ কিছু ভুল হয়েছে। যে যার ভুলগুলো ভালো করে দেখে নে, মাধ্যমিকের খাতায় এই ভুলগুলো যেন দুবার না হয়, ঠিক আছে? মাধ্যমিকে ফল ভালো না হলে কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো বিষয় পাবি না। কেরিয়ারে সফলতা পেতে গেলে এই মাধ্যমিক থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে, মনে থাকে যেন।
5: হ্যাঁ মাস্টার মশাই।
1: বেশ, তা রক্তিম কত নম্বর?
3: 70 পেয়েছি মাস্টার মশাই।
1: বানানে যত্ন নে, সহজ বানান ভুল হয় খুব তো। আর মণি কত নম্বর দিয়েছি?
4: 95 পেয়েছি মাস্টার মশাই।
1: কি কি ভুল হয়েছে দেখে নিবি ভালো করে, সামনের বছর মাধ্যমিক আরো খাটতে হবে। তোর ওপরে কিন্তু আমার অনেক আশা, সেরা হতেই হবে। আর রবীন্দ্র, রবীন্দ্র কত পেয়েছো বাবা? কিরে চুপ করে আছিস কেন, বল কত পেয়েছিস?
3: পাশ করি নাই মাস্টার মশাই।
1: হ্যাঁ জানি তো, হরম জাত। আয় আয় এদিকে উঠে আয়। পড়াশোনা না করে শুধু ফাত্রামি, পুরো ক্লাসটার নাম খারাপ করে দিচ্ছে। যা যা, মনির পা ধোয়া জল খা। পাউন্ডুলে গবের ছেলে, আবার ফার্স্ট বেঞ্চে বসা চাই? ফার্স্ট বেঞ্চে, তোকে যেন আর ফার্স্ট বেঞ্চে বসতে না দেখি। যা যা লাস্ট বেঞ্চে গিয়ে কান ধরে দাঁড়া। যা চল চল বলছি।

0: কি হলো ভাই, থামলেন কেন এখানে? মেথরপট্টির এই জায়গাটা তো ভালো না।
1: দরকার আছে মাস্টার মশাই।
0: কি কি দরকার এখানে, কিছু হয়েছে নাকি?
1: আপনি যেদিন যেদিন রবীন্দ্রে মারতেন, বেচারা আমাদের কাছে আসা কান্ত, আসলে আপনার মাইটটা ওর শরীরে যত না লাগতো মনে লাগতো তার চাইও অনেক বেশি। মাস্টার মশাই, পড়াশোনায় সবার মাথা তো সমান না, ভগবান ওরে মগজ দেয় নাই, হ্যার কি দোষ, সামান্য হেই কারণ তাই বইলে আপনি ওরে এত মারতেন?
0: তা এত বছর পরে আপনি আপনার বন্ধুর হয়ে এইখানে দাঁড় করিয়ে এই কথাগুলো বলছেন কেন?
1: আপনার লগে কথা কওয়ার জন্য আপনারে দাঁড় করায় নাই, অন্য কারণ আছে।
0: কি কি কি কারণ?
1: পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। মাস্টারমশাই, সবাই যদি গাড়ি চড়বে তাহলে সেই গাড়ি চালাবে কে? সেই গাড়ি বিগড়াইলে মেরামত করবে কে? সেই গাড়ি ধুয়া মুইসা পরিষ্কার করবে কে? রাস্তার ধারে সেই গাড়ি পাহারা দিবে কে? তাই সব কিছু সুষ্ঠুভাবে চালাইতে এই সমাজে অন্য নানা কাজে পড়াশোনা না করা রবীন্দ্রদেরও দরকার আছে মাস্টার মশাই। কি বলেন, কিছু ভুল কইলাম?
0: আপনি আমায় মাঝপথে অন্ধকারে দাঁড় করিয়ে রেখে জ্ঞানের কথা শোনাচ্ছেন? মাতলামো রেখে আপনি আমায় তাড়াতাড়ি পৌঁছে দিন।
1: মাস্টার মশাই, আপনি এখন যে এলাকায় আছেন, এই ম্যাথররা হইল সমাজের নিচু জাত, হ্যাদের সমাজ ঘেন্না করে, অথচ হেরা নোংরা পরিষ্কার করে বইলাই চারপাশটা সুন্দর থাকে। পাঠ্য বইতে হ্যাদের সমাজ বন্ধু বলা হয় ঠিকই, কিন্তু সমাজে হেরা সেই বন্ধুর সম্মান ভালোবাসা কিছু কিছু পায় না।
0: আমার কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আপনি আমায় এখনই পৌঁছে দেবেন কিনা বলুন, নইলে নইলে আমি কিন্তু এক্ষুনি থানায় ফোন করব।
1: তার দরকার নাই, দুই মিনিট সবুর করেন, আসতাছি।
0: কেন কেন কি হয়েছে? আমাকে আমাকে এভাবে অন্ধকারে ফেলে রেখে কোথায় যাবেন আপনি? প্লিজ প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দিন, আমি আপনাকে বেশি ভাড়া দেব। আপনাকে যদি কিছু বলে থাকি তার জন্য আমি সরি, ক্ষমা চাইছি, প্লিজ প্লিজ।
1: আরে না না না, সিসি কি কোন, আসলে ওই জল খাইয়া পেটে পুরা চাপ আসছে, আর পারতেছি না, একটু পেছাব করান লাগবো। আপনি শান্ত হয়ে বসেন, আমি ওই পিছনেই আসি, ঠিক আছে?
0: তাই বলুন। আচ্ছা নিন, তাড়াতাড়ি করুন না, একবার তাপসের সাথে কথা বলে কালকে টাইমটা জেনে নিন।
1: কোন চিন্তা নাই,
0: আরেকটু হলেই হয়েছিল আর কি।
1: ভয় পাবেন না,
0: বাঁচালেন ভাই, জোর মাথা বেঁচে গেছি।
1: মেথরপট্টির একখানা শুয়ার রে একা পাইয়া এক পাল কুকুর তাড়া করছিল। দাঁড়ান চলেন। মাস্টার মশাই, বুঝলেন এইখানেও দলের শক্তি, কোন কুকুরের একা সাহস নাই ওই শুয়ারের সঙ্গে পাঙ্গা নেওয়ার, তাই দল বাইন্দা আসছে।
0: যা বলেছেন ভাই, ও আমি তো জোর চমকে গিয়েছিলাম। হ্যাঁ, দল বলি বটে, আসলে বুঝলেন ভাই, এই দলই বল, তাই বোধ হয় দল বল বলে। আমাদের এই মণিকান্তর কোনো খবর জানি না ভাই, আপনি কিছু জানেন?
1: আপনি কি কইরা জানবেন, মনের মাই কোনো খবর জানে না নিজের ছেলের।
0: ঠিকই, কেন
1: আর কেন, রবীন্দ্রর কাছে শুনছি

0: উনি বিদেশে সংসার পাতার আগে এইখানকার জমি বাড়ি পেসা মারে নাকি বৃদ্ধাশ্রমে রাখা গেছে। মনির মা রবীন্দ্রকে খুব ভালোবাসে, হয় মাঝে মাঝে বুড়ির খবরা খবর নেয়। বুড়ি নাকি ছেলের জন্য খুব কান্দে।
1: কি বলছেন ভাই, মনি নিজের মাকেই ছেড়ে দিয়েছে, এও সম্ভব?
0: মাস্টার মশাই, আজকের দুনিয়ায় দেখতেছি সবই সম্ভব। দুই দিন আগেই নাকি রবীন্দ্র গেছিল বুড়িরে দেখতে, আয়সা কইল বুড়ির শরীর ভালো না।
2: কাকিমা, ও কাকিমা,
3: কে রে? রবি আইলি? আয় বাবা ভিতরে আয়, আয় আয়, বস বস, মুড়াটা নিয়া বস।
0: কেমন আছো কাকিমা? কাশিটা তো দেখতেছি এখনো কমে নাই।
3: এই তো বাবা, বাইশা আসি বইলাই বোধহয় আসি। হ্যারে, তোর মায় কেমন আছে রে?
0: জ্বরটা নাই, এখন একটু ভালোই আছে। একদম কথা শুনে না গো কাকিমা, তোমার কাশি হয়েছে শুই না, আমার হাতে তোমার জন্য ওই বাসক পাতা পাঠাইছে, এই দেখো। এই কই রাখি, এখানে রাখলাম, একটু রস কইরা খায়ো, কাশিতে আরাম পাবা। কাশির একরে অব্যর্থ ওষুধ।
3: হ্যাঁ রে, শরীরের অসুখের ওষুধ আছে তোরে রবি, কিন্তু মনের অসুখের ওষুধ কই? তাও বাবা, তুই আমার খোঁজ খবর নিজ দেখা, দুইখান কথা কইতে পারি।
0: মনির লগে এর মধ্যে আর কোনো কথা হয় নাই?
3: হ্যাঁ, সময় কই মায়ের লগে কথা কর। দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধরছিলাম, মাসের শুরুতে বৃদ্ধাশ্রমের খরচ পাঠায়া সেই গর্ভের ভাড়া শুকাইয়া দেয়।
0: তুমি মন খারাপ করো না কাকিমা, হ্যাঁ কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে হয়তো।
3: জানি রে জানি, কিন্তু কত বাবা, মায়ের জন্য একটু কি সময় জোটে না? টাকা তো ব্যাংকেও থাকে, কিন্তু ওই ছেলের কণ্ঠস্বরটা কোথায় জমা রাখবো রে?
0: কাকিমা, মনি কিন্তু তোমারে খুব ভালোবাসে।
3: ভালোবাসে? হ্যাঁ হয়তো বাসে, কিন্তু ভালোবাসা যদি শুধু টাকার অঙ্কে মাপা যাইতো, তাহলে পৃথিবীতে আমার মতো কোনো মা কাঁদতো না রে রবি।
0: ও কাইন্দো না কাকিমা, তুমি একটু শান্ত হও।
3: জানিস জানিস রবি, শুনছি আমার নাকি নাতি হয়েছে।
0: কে খবর দিল তোমারে?
3: ওই আশ্রমে দিদির মোবাইলে ফোন কইরা কইছে আমার জানাইতে।
0: হ্যাঁ আমিও জানি, আমার মোবাইলে ছবি পাঠাইছিল। ভাই পো আমার একেরে সাহেবের বাচ্চার মতো দেখতে গো।
3: তাই কার মতো দেখতে হয়েছে রে? আমার আমার মনির মতো?
0: হ্যাঁ অনেকটা ওই মনির ছোটবেলার মতো। ওই ওই ওই ওই দেয়ালে মনির ওই ছবিটা, ওই ছবিটার মতো। তোমার একদিন মোবাইল আইনা দেখায় দিব, ঠিক আছে?
3: ও রবি, ছবিটা একটু নামায় আনতো বাবা, দূর থেকে না ভালো করে এখন আর দেখতে পারি না চোখে।
0: দাঁড়াও দাঁড়াও, আনতে দেখো।
3: ভাগ্য দেখ, নিজের নাতির মুখটাও আমি এই ওর বাপের ছবিতেই আন্দাজ করতেছি। কত ইচ্ছা করে কুলে নিয়া মাথায় হাত বুলাইতে, যেমন খুঁজে ওর বাপে বুলাইতাম। ঠাম্মা ডাকতা না এ জীবনে আর শোনা হইল না রে রবি।
0: তুমি কইলে আমি একদিন মোবাইল আর আমার ছেলের আইনা ওই ভিডিও ফোন কইরা তোমার সঙ্গে তোমার জ্যান্ত নাতি দেখা করাইয়া দিমু। আমার ছেলে এগুলা পারি, আই ছেলে পড়তেছে তো, তাই মোবাইলটা ঘরে রাইখা আসছি।
3: ফোনে কি আর গায়ের গন্ধ পাওয়া যায় করে? শিশুর গরম গরম শরীরটা কি মালুম করা যাইব? হ্যাঁ, মানুষে শুইয়া দেখার যে সুখ, সেইটা আর যন্ত্রে দিতে পারবো? কাজ নাই কাজ নাই যন্ত্র দিয়া। মনির মনির এই ছবিটা

0: কি থাক, এখানে আমার নাতিরে রোজ কল্পনায় দেখুন। হ্যাঁ
1: মনিরে, কই ও পৌঁছেলে নিয়ে একবার দেশে আইতে?
0: আশ্রমের দিদি হ্যারে অনেকবার কইছে, হ্যাঁ কয় পরের বছর নাকি আসবো। বছর আসে যায়, সেই পরের বছরটা আর আসে না রে রবি।
1: হ্যাঁ তুমি এমন করে ভাই না করো না কাকিমা।
0: ভাই না তো অনেক আগেই পড়ছি রে বাবা, এখন শুধু দাঁড়ায়া থাকার ভান করি। আর এখন আসি ওই ডাকের অপেক্ষায়।
1: কাকিমা এমন কথা কইও না, তুমি না পুরা সুস্থ হয়ে যাবে দেখো।
0: বুড়া মানুষের সুস্থ হবার স্বপ্ন দেখিস না রে বাবা, শুধু এই প্রার্থনা কর চোখ দুইটা বন্ধ হওয়ার আগে এ জীবনে আমার মনিরে আর আমার নাতিদারে একবার যেন শেষবারের মতো দেখতে পাই।
1: রবীন্দ্রর কাছে কথাগুলো শুই না, খুব খারাপ লাগছে মাস্টার মশাই।
2: আমারও খুব খারাপ লাগলো, বয়স হচ্ছে, আমাদের কপালেও কি আছে কে জানে।
1: মাস্টার মশাই এই মনিরে দেখা একখানা শিক্ষা নিছে জীবনে, বড় মানুষ হওয়ার চাইতে ওই ভালো মানুষ হওয়াটা খুব দরকার। আমার ছেলে নোয়াপাড়া হাই স্কুলে পড়ে, বাপ হয়ে ছেলের উচ্চ শিক্ষা দিতে পারবো কিনা জানি না, কিন্তু এই শিক্ষাটা অবশ্যই দিব যে একখান বড় মনের মানুষ যাতে হয়। জীবনে মনের মতো অত বড় হইয়া কি লাভ, মানুষ হইতে গিয়া অমানুষ হওয়ার দরকার নাই।
2: খুব দামি কথা বললেন ভাই, প্রতিটা বাবা মা যদি এটা বুঝত তাহলে জীবনে প্রতিষ্ঠা পাবার এই ইঁদুর দৌড়টা হয়তো হতো না। কি চাইছি, কি করছি, কোথায় যাচ্ছি হয়তো আমরা নিজেরাই জানি না, হয়তো বাবা হয়ে জীবনে এই একই ভুল আমিও করেছি।
3: উফ বাবা, আর ভালো লাগছে না অঙ্ক করতে, এই রবিবারেও আর কত পড়ব, বন্ধুদের সবাই মাঠে খেলতে গেছে। বাবা আমি একটু যাই।
2: আরে খেলবি, অবশ্যই খেলবি, কিন্তু স্যারের দেওয়া অঙ্কগুলো আগে শেষ কর।
3: তোমার শুধু পড়া আর পড়া, এই জীবনে কি শুধু বই নিয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই?
2: না বাবা, শুধু বই নিয়ে থাকতে হয় না, কিন্তু জীবনে বড় হতে গেলে বইয়ের সাথে বন্ধুত্বটা করতেই হয়।
3: বড় হওয়া মানে?
2: বড় হওয়া মানে বড় মানুষ হওয়া, জীবনে এমন প্রতিষ্ঠা পাওয়া যেন তোকে সকলে সম্মান করে, বুঝতে পারলি? তুই যেখানে যাবি সবাই যেন বলে ওই যে নীল কি প্রতিষ্ঠিত মানুষ।
3: প্রতিষ্ঠিত মানুষ হলেই কি সবাই সম্মান করে?
2: বেশিরভাগ সময় করে, এই সমাজ সফল মানুষকেই মাথায় তুলে রাখে, যে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, বড় অফিসার সবাই তাকে গুরুত্ব দেয়, আর যারা কিছুই করতে পারে না তাদের কথা কেউ মনেও রাখে না।
3: বাবা তাহলে তো পরীক্ষায় ভালো নম্বর পাওয়া খুব জরুরি।
2: শুধু জরুরি নয়, অত্যন্ত জরুরি। আজ তোর এই স্কুলের পরীক্ষা, কাল মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর কলেজ, ইউনিভার্সিটি, প্রতিটা ধাপ বড় হওয়ার এক একটা সিঁড়ি, একটা সিঁড়ি মিস করলে উপরে ওঠা কঠিন হয়ে যায়।
3: কিন্তু সবাই কি ফার্স্ট হতে পারে?
2: না সবাই পারে না, কিন্তু চেষ্টা তো সবাই করতেই পারে। মনে রাখিস, পৃথিবী চেষ্টা করা মানুষকে ক্ষমা করে, অলস মানুষকে নয়।
3: বাবা তুমিও ছোটবেলায় এত পড়তে?
2: খুব পড়তাম, কারণ ছোটবেলাতেই বুঝেছিলাম গরিবের ঘরের ছেলের সবচেয়ে বড় পুঁজি হলো শিক্ষা। টাকা হারালে আবার টাকা রোজগার করা যায়, কিন্তু শিক্ষা কেউ চুরি করতে পারে না, ওটা চিতা পর্যন্ত যায়।
3: যদি আমি অনেক বড় অফিসার হই?
2: তাহলে আমার বুক দশ হাত চড়া হয়ে যাবে গর্বে। আমি চাই তুই এমন জায়গায় পৌঁছা যেখানে মানুষ তোর নাম শুনে চিনবে, লোকে যেন আমায় চেনে নীলের বাবা হিসেবে।
3: কিন্তু বাবা যদি আমি না পারি?
2: না পারার কথা ভাবতে নেই, জীবনে যারা যেতে তারা আগে নিজের মনে যেতে। তুই দেখবি, স্বপ্ন দেখবি বড় হওয়ার, তারপর সেই স্বপ্নের জন্য খাটবি।
3: বাবা তাহলে সফল হওয়ার কোনো শর্টকাট নেই?
2: নেই বাবা।

0: দাদা, সফলতা খুব দামি জিনিস, তার দাম দিতে হয় সময় দিয়ে, পরিশ্রম দিয়ে, ঘাম দিয়ে। যত বড় সাফল্য তত বড় মূল্য।
1: আমি অনেক বড় মানুষ হব বাবা।
0: হবি বাবা, নিশ্চয়ই হবি। শুধু মনে রাখিস, জীবনে প্রতিষ্ঠা পাওয়াটাই সবচেয়ে বড় জয়। যে যত প্রতিষ্ঠিত সে তত সফল।
2: কি হইল মাস্টার মশাই, একিরে চুপ হইয়া গেলেন?
0: না, কিছু না ভাই, এমনি অতীতের কিছু কথা ভাবছিলাম।
2: মাস্টার মশাই, আমার ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাবে, কিন্তু জানেন, আমি বিশ্বাস করি, দুইটা ডাইল ভাত যদি জোটে, পরিবারের অক্কলে একসাথে বৈশা খাওয়ানোর সুখ অনেক। টাকা দিয়া বাজারে সেই সুখ কিনা যায় না। অনেক টাকা দিয়া সুন্দর দামি বাড়ি কিনতে অনেকেই পারে, কিন্তু ঘর কিনতে পারে কয়জন? টাকা দিয়া ঘর কিনা যায় না, আর সেই ঘরে যারা থাকে তাদের নিয়াই হয় পরিবার।
0: বাহ, দারুণ বললেন তো আপনি।
2: পেট চালাইতেই জীবনে রোজগার করাটা জরুরি জানি, কিন্তু রোজগারের লোভটা হইল গিয়া পাপ।
0: আপনার এই ছোট্ট কথাটা আমি আমার ব্যক্তি জীবনে এখন উপলব্ধি করতে পারছি। আমি মনে করতাম জীবনে প্রতিষ্ঠা পাওয়াটাই আসল সফলতা, কিন্তু বেশি বড় হওয়ার সাথে সাথে অনেকেরই অর্থ রোজগারের লোভটাও পাল্লা দিয়ে বাড়তে থাকে, আর এই লোভটাই একসময় নেশা হয়ে দাঁড়ায়, প্রচুর রোজগারের নেশা। আর সেই লাগাম ছাড়া নেশা বাড়তে বাড়তে একদিন শেষ সীমায় পৌঁছে খাদের ধারে এনে দাঁড় করিয়ে দেয়। অনেকেই আর নিজেকে ধরে রাখতে পারে না, আরো এগিয়ে পতন হয়েই যায়। সুনাম সম্মান সব ভুলিশ্বাদ, একজন পরাজিত বাবা হয়ে আজ আমি এই সত্যটা উপলব্ধি করতে পারছি।
3: ইয়েস মেলি
4: স্যার, দুই ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছেন।
3: কি নাম, কোথেকে এসেছেন?
4: বলছেন কনফিডেন্সিয়াল, মিস্টার আগরওয়াল নাকি পাঠিয়েছেন।
3: ও ওকে, লেট দেম কাম ইন। ওকে মিস্টার রয়, ড্রাফটিং ঠিক আছে, এবারে আপনি আমি সিসিতে রেখে ম্যাটারটা শ্রীনিবাসকে একটু মেল করে দিন, বাট ইউ মাস্ট রাইট দ্য ওয়ার্ড আর্জেন্ট ইন দ্য মেইল।
5: ওকে স্যার।
3: ইয়েস কাম ইন।
6: মিস্টার আগরওয়াল আমাদের পাঠিয়েছেন।
3: ও হ্যাঁ, বসুন। মেলি, নো ফোন কল, নো ভিজিটার আনটিল আই এম আস্কিং।
4: ওকে স্যার।
3: হ্যাঁ মিস্টার আগরওয়াল কিছু পাঠিয়েছেন?
5: ইয়েস, এই ব্রিফকেসটা রাখুন, এতে সবটা আছে।
3: ওকে থ্যাংক ইউ। উড ইউ লাইক টু হ্যাভ সাম কফি অর টি?
5: নো, ইটস ওকে।
6: আপনি মিস্টার আগরওয়ালকে কতদিন চেনেন?
3: ইটস বিন এ লং টাইম, কিন্তু কেন বলুন তো?
6: না না, তেমন কিছু না, উনি আপনার খুব প্রশংসা করছিলেন।
5: উনি আপনার বাবার কথাও খুব বলছিলেন, আপনার বাবা নাকি খুবই সৎ মানুষ।
3: হ্যাঁ, অ্যারাউন্ড 1984 বাবা সরকারি তরফে সেরা শিক্ষক সম্মানটাও পেয়েছিলেন। আই এম রিয়েলি প্রাউড অফ মাই ফাদার। কিন্তু সময় বদলে গেছে বুঝলেন, সেই আদর্শ আজকে তিনি ট্রুলি ওয়ার্থলেস। এখন তো ছোটার যুগ, জো জিতা ওহি সেকেন্ডার। Am I right?
5: Maybe you are right.
6: Have a look. একবার দেখে নিন এর ভেতরে অ্যামাউন্ট ঠিক আছে কিনা।
3: না না, তার আর দরকার নেই, উনি আমার পুরনো ক্লায়েন্ট।
5: টাকাগুলোর নিচে আপনার জন্য একটা ডকুমেন্টস আছে, টাকাগুলো সরিয়ে একবার বের করে উনি আপনাকে দেখে নিতে বলেছেন।
3: ওকে দেখে নিচ্ছি, দিন ব্রিফকেসটা। কোথায়, নিচে তো কিছু নেই। সে কি, আপনার মোবাইলে ছবি তুললেন কেন? কে কে আপনারা?
6: এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।
3: হ্যাঁ,
6: উই গট ভিজুয়াল এভিডেন্স। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার নীলাভ সান্যাল।
5: আগরওয়ালকে আজ সকালেই আমরা আমাদের কাস্টাডিতে নিয়েছি। আপনার সম্পর্কে অনেক আগেই আমাদের কাছে খবর ছিল, বলতে পারেন উইথ এভিডেন্স আপনাকে হাতে নাতে ধরতে মিস্টার আগরওয়ালের স্টেটমেন্ট আমাদের সাহায্য করেছে গোটা প্ল্যানটা এভাবে সাজাতে, বুঝেছেন? এখন নিন, চলুন।
3: জাস্ট ওয়েট আমি বলছিলাম কি শুনুন না, আমি বলছি মানে এই আমরা তিনজনকে এই টাকাগুলো একটু ভাগ করে দিতে পারি না? প্লিজ থিঙ্ক ওয়ান্স অ্যাগেইন, আমি বলছি প্লিজ।
2: আপনি ভাবতে ভাবতে আপনার বাড়ি আইসা পড়ছে।
0: তুমি মানে আপনি আমার বাড়ি চিনলেন কি করে?
2: অনেক বছর আগে ওই সরস্বতী পূজার দিন রবীন্দ্র সঙ্গে পূজার প্রসাদ খাইতে আসছিলাম আপনাকে বাড়িতে, তাই আজও মনে আছে, ভুলি নাই।
0: আচ্ছা তাই বলুন।
2: থামেন, ওই বাবা মারা যাওয়ায় ক্লাস নাইনে রবীন্দ্র স্কুল ছাইড়া দিছিল, আপনি ওকে ভুলা গেলেও কিন্তু এখনো আপনারে মনে রাখছে, আপনার কথা আমারে এখনো কয়। তবে ওই যেহেতু বড় মানুষ হয় নাই, তাই আপনি যে ওর মাস্টার এইটাও আর কাউরে কয় নাই, হওয়ার কারণেই যাতে আপনার কোনোভাবে মাথা নিচু না হয়। কাইল ওর সাথে দেখা হইলে ওরে আজ ওই আপনার এই সওয়ারি হওয়ার গল্প খান করুন।
0: আর ও যে মণিকান্তর মায়ের খেয়াল রাখে এটা শুনে খুব ভালো লেগেছে আমার। ইডিয়েটটাকে অনেক আশীর্বাদ করলাম, এটাও এটা ওকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, ওর মনের কাছে ওর বুদ্ধি হেরে গেছে, আমি বলেছি জানাবেন ওকে। এই যে নিন ভাই আপনার ভাড়া।
2: খাইছে, এই খুচরা দিতে লাগবে? আপনার কাছে খুচরা 50 টাকা নাই মাস্টার মশাই? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখতেছি আমার কাছে হয়তো হবে।
0: না না, আরে খুচরো টাকা ফেরত দেবার দরকার নেই, আপনি পুরো 100 টাকাই রাখুন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনি আপনি পুরোটাই রেখে দিন।
2: না মাস্টার মশাই, আমি আমার প্রাপ্য 50 টাকাই নিব, খাটনির অতিরিক্ত টাকা কামাইলে আমারে পাপে ধরবে। আসে আসে আসে, এই যে না। আর আমারে আশীর্বাদ করেন যেন ছেলেটারে সত্যিকারের ওই মানুষ করতে পারি।
0: একই না না, প্রণাম করতে হবে না, ভেবেছিলাম বলবো আপনার ছেলেকে আমার কাছে মাঝে মাঝে পাঠাতে, কিন্তু যার ঘরেই আপনার মতো এত বড় শিক্ষক রয়েছে তার আর অন্য শিক্ষকের কি প্রয়োজন? আপনি আমার চেয়ে বয়সে ছোট না হলে আমি হয়তো আপনাকে, কিন্তু বুকে তো জড়াতেই পারি। খুব ভালো লাগলো আপনাকে ভাই, ভালো থাকবেন, ভালো থাকবেন।
2: আসি মাস্টার মশাই।
0: হ্যাঁ আসুন। আরে দেখুন, এই এত কথা হলো অথচ আপনার নামটাই আমার জানা হলো না, কি নাম আপনার?
2: ওই যে রবি।
0: বাহ, রবীন্দ্রর বন্ধু রবি, বেশ বেশ। হ্যাঁ ভাই আসুন।
2: মাস্টার মশাই, এই যে এই যে আপনার মোবাইলটা।
0: আরে ওটা আপনার কাছে কি করে?
2: জানি না, সিটের কোনায় পড়া ছিল।
0: ও বুঝেছি, ওই যে মেথরপট্টিতে শহরের ধাক্কায় রিক্সা এগিয়ে যাওয়ার সময় হ্যাঁ আচমকা রিক্সার হ্যান্ডেল ধরতে গিয়ে সিটের পাশে নামিয়ে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিন দিন, ধন্যবাদ।
2: তাহলে আসি মাস্টার মশাই।
0: আচ্ছা এই দাঁড়ান দাঁড়ান, একটা কথা, মনির সেই ওই যে বন্ধু বাউন্ডুলে রবীন্দ্র, ও কি করে এখন? ও কি আপনাদের পাড়াতেই থাকে এখনো? কি হলো, মুচকি হাসছেন যে? ও কি এখন থাকে না আপনাদের পাড়ায়?
2: মাস্টার মশাই, আপনার সেই রবীন্দ্র আর নাই, অনেক বছর আগে রবীন্দ্র হারায় গেছে গিয়া।
0: সে কি, কিভাবে?
2: আসলে রবীন্দ্রকে তো আর কেউ চিনে না, এখন সবাই তারে ডাকে এই রবি রিক্সাওয়ালা বলে।
0: মানে
5: আপনি মানে এই

0: তুই সেই রবীন্দ্র?
1: এইবারে আমারে প্রণামটা করতে দেন মাস্টার মশাই।
2: ঠিক আছে, ঠিক আছে, বেঁচে থাকো বাবা, আশীর্বাদ করি, আরো ভালো হোক, তোর পরিবার নিয়ে সুখে থাক।
1: কইতেছিলাম আমার নাম্বারটা এখনো মুখস্থ থাকে না, আপনারে আমার মোবাইল নাম্বারটা পরে দিয়া যাব, যে কোনো প্রয়োজনে আমার একখান ফোন দিবেন, অথবা স্টেশনে স্ট্যান্ডে একবার শুধু খবর দিবেন, আমি আমার এই পক্ষীরাজ লইয়া এক্কেরে হাজির হইয়া যাব আপনার পায়ে।

শুনলেন নাটক শেষ ফলাফল। স্বরাভিনয়ে ছিলেন মাস্টারমশাই চম্পক চট্টোপাধ্যায়, রিক্সাওয়ালা কৌশিক দাস, তাপস ও ইডি কর্মী অমিতাভ ঘোষ, নীল সুবীর ভট্টাচার্য, ইডি কর্মী উত্তরায়ণ দেব, অঞ্জলি মঞ্জু দাস, মনির মা বেলি ভট্টাচার্য, মিলি মীরা শর্মা, রক্তিম অনিরুদ্ধ রায়চৌধুরী, মণি অঙ্কুশ সাহা, রবীন্দ্র এবং ছোট নীল সৃজক দাস। কাহিনী নাটক আবহ ও নির্দেশনায় উত্তরায়ণ দেব, শব্দগ্রহণ ও সম্পাদনায় দেবমিত্রা রাহা, প্রযোজনা সুবীর দাশগুপ্ত।

আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আগামী 28 জুন 2026 রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হচ্ছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, আজই কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঘোষণাটি শেষ হলো।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পে উৎপলা সেন। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন, ভারতের সঙ্গীত সাহিত্য আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ICC মহিলা টি-20 বিশ্বকাপে আজ লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে মেড ইন ইন্ডিয়া C-295 বিমানের সফল প্রথম উড্ডয়নের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান যে ভারতের এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে। তিনি কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানের উল্লেখ করে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরি পরীক্ষাতেও ভারত সফল হয়েছে। এই জাহাজগুলো নকশা থেকে শুরু করে নির্মাণ সবকিছুই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তা জেনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
1: INS দুনাগিরি, INS সংশোধক ও INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়। সাথিও, জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ইয়ে বিমান মেড ইন ইন্ডিয়া হ্যায় আর C-295 বিমান নে আপনি পহলি উড়ান পুরি কি হ্যায়।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 100 বর্তমান প্রযুক্তির যুগেও নবরূপে গড়ে ওঠা নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের পুরনো ঐতিহ্যকে আবার নতুনভাবে ফিরিয়ে এনেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাচীন ঐতিহ্যকে বর্তমান সময়ের সঙ্গে জুড়ে দেওয়ায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে এই প্রয়াসের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গীত সাহিত্য আধ্যাত্মিকতা গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে তিনি ডমিনিকান রিপাবলিক নামে একটি দেশের উল্লেখ করেন। সেখানে খুব কম সংখ্যক ভারতীয় থাকলেও তারাই সংস্কৃতি ও আধ্যাত্মিকতা বাঁচিয়ে রাখতে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্পেনিশ ভাষী কিছু মানুষ ব্রহ্মকমল ডোমিনিকানা নামে একটি দলও গঠন করেছে।
1: ক্যারিবিয়ান সাগর মে ডোমিনিকান রিপাবলিক নাম কা এক দেশ হ্যায়। ওয়াহাঁ ভারতীয় কি সংখ্যা করিব 100 হ্যায়। ভারতীয় সংস্কৃতি আর আধ্যাত্ম সে জুড়া এক বহুত আচ্ছা প্রয়াস ওয়াহাঁ হো রাহা হ্যায়। ওয়াহাঁ স্পেনিশ বোলনে ওয়ালে কুছ লোগো নে

0: एक टीम बनाई है। इस टीम का नाम है ब्रह्म कमल डोमिनिकाना। टीम के सदस्य मिलकर वैदिक साहित्य का अध्ययन करते हैं। भारत से इतनी दूर रहकर हमारी परंपराओं को सीखने का उनका यह प्रयास बहुत प्रेरक है।
1: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার প্রতি দেশের যুবাদের আগ্রহ বেড়েছে, খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে তিনি নাগাল্যান্ডের বেবি লীগের কথা উল্লেখ করেন। শিশুদের মনে এই লীগ ইতিবাচক প্রভাব ফেলেছে।
0: আজ দেশ মে এসে যুবাওঁ কি সংখ্যা বহুত তেজি সে বড় রহি হ্যায়, জো খেল ভি রহে হ্যায় অর খিল ভি রহে হ্যায়। পহলে কি তুলনা মে আব কহিঁ অধিক যুবা খেলোঁ কো ক্যারিয়ার কে রূপ মে আপনা রহে হ্যায়।
1: প্রধানমন্ত্রী তাঁর মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। মহারাষ্ট্রের নান্দের বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, ওই পরিবার আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সাহায্য করার জন্য নিজেদের বাড়ির অনুষ্ঠান উপলক্ষে তাঁরা গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের গৃহীত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধার কথাও তিনি উল্লেখ করেন। বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে 2 লক্ষ টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রশংসার কথা তুলে ধরেন তিনি।
0: সরকার দেশকে করোড়ো পরিবারো তক সুরক্ষা কা কবচ পৌঁছা রহি হ্যায়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কে তহত কেবল 1 সাল কে 20 রুপিয়ে কা প্রিমিয়াম, উস পর 2 লাখ রুপিয়ে তক কা দুর্ঘটনা বীমা মিলতা হ্যায়।
1: প্রধানমন্ত্রী বলেন, কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে উত্তরণের পথ মানুষ এখন খুঁজে পাচ্ছে। তিনি এ প্রসঙ্গে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মনের উদ্যোগের কথা উল্লেখ করেন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আসামের দুর্লভ প্রজাতির পাখি হাড়গিলা এখন মানুষের কুসংস্কারে বেড়াজাল ডিঙিয়ে মানুষের বন্ধু হয়ে উঠছে। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান। নাগরিকদেরও মাটির মূর্তি কিনতে উৎসাহিত করে শ্রী মোদী বলেন, যেহেতু বিসর্জনের পর মাটির মূর্তি জলে বিলীন হয়ে যায়, ফলত নদী পুকুর ও সর্বোপরি আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে। আবার স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের বার্তাও প্রতিফলিত হয়।
2: গণেশজি কি মূর্তিয়া বানানে কা কাম বহুত পহলে শুরু হয়ে যাতা হ্যায়। মূর্তি বানানে ওয়ালে মূর্তিও কে ব্যাপার সে জুড়ে লোক अभी से सक्रिय हो जाते हैं। इसलिए मेरा आप सभी से एक आग्रह है, आप प्रयास करें कि आपके घर, सोसाइटी या आसपास की जगहों पर गणपति बप्पा की जो मूर्ति स्थापित हो वो हमारे देश की मिट्टी से बनी हो।
1: खबर सुनछेन आकाशवाणी থেকে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক দিক পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। এর আগে স্টেট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সে সময় প্রেসিডেন্ট হারমনিও উপস্থিত ছিলেন। অপারেশন আমিস্তাদের আওতায় পাঠানো ভারতের সহায়তায় ভেনেজুয়েলায় পৌঁছেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে ফিল্ড হাসপাতাল ইউনিট, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সেদেশের ভূমিকম্প পরবর্তী চলমান ত্রাণ কার্যক্রমকে আরও জোরদার করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে ভারতের অগ্রগতির ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘস্থায়ী অবদানের কথা স্মরণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত কয়েক ঘণ্টায় উভয় পক্ষে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। এটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার জন্য তেহরানকে দাবি করার পর মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের 10টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে।

জানিয়েছে। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ লন্ডনের লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাতটায়। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 গেমে জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি আইনের দুনাগরী আইনের সংশোধক এবং আইনের অগ্রায় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন যে ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমানির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণী থেকে সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দোনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে। কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার অংশ নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষাতেও ভারত সফল হয়েছে।
1: হাল হি মে মুঝে কলকাতা মে নৌ সেনা সে জুড়ে এক কার্যক্রম মে শামিল হোনে কা অবসর মিলা। ওয়াহা আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক অর আইএনএস অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন অর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস এখন বিশ্বজনীন হয়ে উঠেছে। বিশ্বের 2500-এরও বেশি জায়গায় যোগের নানা অনুষ্ঠান হয়েছে। এটা দেশের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপেও ভারত সকল দেশকে ছাপিয়ে গেছে। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন। দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
2: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিয়ো কো দেখতে হুয়ে মানে দেশবাসীয় সে কাহা থা কিসানোঁ সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে অর প্রাকৃতিক খাদ কা জাদা সে জাদা ইস্তেমাল কা আগ্রহ কিয়া থা। মেরি আপিল কা উনহোনে না সিরফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়।
0: পরিচ্ছন্ন গ্রাম শহর গড়ে তুলতে আশেপাশের আবর্জনা নিষ্কাশন, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশের মানুষ এখন অনেক বেশি দায়িত্ব পালন করছে বলে প্রধানমন্ত্রী মনে করেন। জলসঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষা মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
1: বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বাঁচানা হ্যায়। कैच द रेन ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
0: রাজ্য সরকার অপরিহার্য জরুরি পরিষেবাকে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণ ছাড় দিয়েছে। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এখন থেকে স্বাস্থ্য, কৃষি, খাদ্য, মৎস্য, চা সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশেষ পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা এবং গ্রাহকরা ব্যারেল বা পাত্রের ডিজেল কিনে তা বহন করতে পারবেন। রাজ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আজ বিকেল 4টে পর্যন্ত কমিশনার পদের জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা থেকে কমিশনার পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় শেখ সাইফুদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জন। এফআইআরে রয়েছে 51 জনের নাম। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা

0: সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখা রয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যান চলাচল আগামীকাল সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও এক দফায় এই সেতু দিয়ে যান চলাচল 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভাটপাড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়ায় গতকাল ভোররাতে বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। ধৃত গণেশ যাদব, কুন্দন সাউ এবং অবধেশ সাউয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত 3জনকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে আগামী 2 দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন বিকেল 5:10।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভাওয়াইয়া গান শিল্পী তিলক চাঁদ বর্মন।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান শিল্পী তিলক চাঁদ বর্মন। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ যথাক্রমে।

0: আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি অনুষ্ঠান এবং নেপালি সমাচার।
1: প্রথমমা শুনাইরহেছ আধুনিক গীত ভক্ত বুড়া থোকি অঞ্জলিকো স্বরমা।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন। এই অনুষ্ঠানে আমরা শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিই নিজেদের মনের যা বক্তব্য, এবং তার সাথে সাথে আমাদের উপরে পাওনা হচ্ছে বাংলা এবং হিন্দি ছায়াছবির গান শোনা। আজ মনপুরা জংশনে আমাদের বিষয়, খোলা মনে বলা কথা নাকি বাক স্বাধীনতা, কোনটা বেশি প্রাসঙ্গিক? আবারও বলছি বিষয়, খোলা মনে বলা কথা নাকি বাক স্বাধীনতা, কোনটা বেশি প্রাসঙ্গিক? শ্রোতা বন্ধুরা ফোন করুন এই নম্বরে 9434076705। একটু শুরু করি, যেহেতু প্রসঙ্গটা একটু গুরুগম্ভীর। আজ কথা বলতে গেলেই দেখা যায়, যদি দুজনের মধ্যে খুব উচ্চ স্বরে বাক্য বিনিময় হয়, তবে একজন অপরজনকে বলে, আমার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তোমার বা আপনার নেই। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, হয়তো কেউ গোপন করছে কিছু, সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে ভেসে এলো, খোলা মনে কথা না বলার কারণটা কি? সব কিছু লুকিয়ে রেখে সংসারে কি চলা যায়? তাহলে খোলা মনে কথা বলা সেটা কি বেশি প্রাসঙ্গিক নাকি বাক স্বাধীনতা? কারণ বাক স্বাধীনতার কি কোনো সীমা আছে, অর্থাৎ লিমিট আছে? এ নিয়েই কিন্তু আজ শ্রোতা বন্ধুদের সাথে আমরা আমাদের ভাব বিনিময় করব। শুরুতে শুনে নিই বাজিগার ছায়াছবির গান, শিল্পীরা কুমার শানু এবং আলকা ইয়াগনিক।

0: আজ লাইভ ফোন ইনে আমাদের বিষয় খোলা মনে বলা কথা নাকি বাক স্বাধীনতা, কোনটা বেশি প্রাসঙ্গিক? তো আমরাই প্রথমে বলি বাক স্বাধীনতা সম্পর্কে। হ্যাঁ, সংবিধানে কিন্তু বাক স্বাধীনতার উল্লেখ রয়েছে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সাথে, যে কোনো কারণেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, ফিরে আসি আবার আমাদের আলোচনায়। বাক স্বাধীনতা সংবিধানে বলে দেওয়া আছে, তাই বলে কি এটা বলা আছে যা খুশি তাই বলা যায়, যখন খুশি তাই বলা যায়? পরিস্থিতি, পরিবেশ বা যাকে বলছি তার মানসিক অবস্থা, সবটা বিচার না করে যা মনে এলো তাই বলে দিলাম, তাই কি বাক স্বাধীনতা? তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। সেখানে যা খুশি তাই ভাবেই নিজের বাক স্বাধীনতার স্বাধীনতাকে উপলব্ধি করছে একটা জেনারেশন। কিন্তু কেন? আমরা কি ভালো মন্দ বোধ সব কিছু হারিয়ে ফেলছি ক্রমশ? যদি তা না হয় তাহলে তো আমাদের সম্বিত ফিরে পাওয়া উচিত, তাই তো? কারণ খোলা মনে যখন আমরা কথা বলবো, হ্যাঁ খোলা মনে বলছি, তার কারণ মনে গোপন কিছু থাকবে না, কাউকে সন্দেহ করব না, সর্বোপরি বিশ্বাস করতে শিখব অন্যকে, তখন কিন্তু আমরা অনেক কথা অনেক সহজভাবে বলতে পারব এবং যে কথা অন্যকে আঘাত করবে না কখনো। অন্যকে আঘাত করা কিন্তু উদ্দেশ্য হতে পারে না কারোর। তাই ইতিমধ্যে আবারও একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার, আরেকবার আপনার নাম বলবেন দিদিভাই।
1: সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ সঙ্গীতা দি, নমস্কার। আপনি তো আজ আমাদের বিষয়টা শুনেছেন, এ বিষয়ে আপনার কি মত? আপনার নেটওয়ার্কে বোধহয় কিছুটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, কথাগুলো কেটে কেটে আসছে দিদি। যে কোনো কারণেই হোক আপনার সাথে সংযোগে গোলযোগ দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমরা হ্যাঁ চেষ্টা করুন যাতে নেটওয়ার্ক পরিষ্কার অবস্থায় আমরা শুনতে পারি কথাগুলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। তো আমরা একটি গান শুনে নিই, তারপর আবার ফিরে আসব আলোচনায়। রিফিউজি ছায়াছবি থেকে সোনু নিগম এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি শুনবো এবার।

0: গান শুনবার আগে কিন্তু আরও একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন। নমস্কার।
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ, এখন পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন।
1: হ্যাঁ বলছি, মন খুলে কথা বলাই ভালো,
0: যাতে
1: মনের ভেতরটা পরিষ্কার হয়ে যায়, আর কোনো কথা লুকিয়ে রাখলে পরে সেটা জানাজানি হলে সেটা একটা বিপদ সৃষ্টি হয়, সেই জন্য মন খুলে কথা বলাটাই ভালো।
0: অবশ্যই।
1: আর বাক স্বাধীনতা থাকলেই যে আমরা সবাইকে যা খুশি বলতে পারবো সেটা নয়, একটু ভেবে বলতে হয়, এটাই আর কি বলতে চাচ্ছি।
0: আসলে আমরা প্রশ্ন রেখেছি কিন্তু যে কোনটা বেশি প্রাসঙ্গিক, তো আপনার কথাতে এটাই মনে হলো, যদি মন খুলে কথা বলি অর্থাৎ মন যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় কোনটা বাক স্বাধীনতা আর কোনটা বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে এ বিষয়ে প্রশ্নই আসবে না মনে, তাই তো?
1: আর বাক স্বাধীনতা মানে যে যা খুশি বলতে পারবো, খারাপ কথা বলতে
0: হ্যাঁ
1: পারবো।
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই অভাব অভিযোগ তো থাকতেই পারে, কিন্তু তাই বলে যা খুশি যে কোনো পরিবেশে যখন তখন সব কিছু বলা যায় না।
1: হ্যাঁ সেটাই বলছি।
0: হ্যাঁ, তাহলে সমাজটাই ভেঙে যাবে ধীরে ধীরে। ভালো থাকবেন।
1: আচ্ছা, একটা জুবিন গার্গের একটা গান শোনাবেন?
0: আচ্ছা, চেষ্টা করব শোনাতে।
1: আচ্ছা
0: ঠিক
1: ঠিক
0: আছে,
1: আছে, ভালো।
0: হ্যাঁ নমস্কার। আগেই বলেছিলাম আমরা এবারের গানটি শুনে নেব রিফিউজি ছায়াছবি থেকে, সোনু নিগম এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: নমস্কার
1: নমস্কার আপনাকে।
0: আপনি আমাদের আজকের বিষয়বস্তু তো শুনেছেন।
1: হ্যাঁ, মন খুলে বলা না বাক স্বাধীনতা?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, দেখুন, মন খুলে সব কথা বলাটাই যুক্তিসঙ্গত, ভালো।
0: হুম
1: আর বাক স্বাধীনতা, কখনো কাউকে কোনো খারাপ কথা বলা উচিত না, আমি সেটাই বললাম।
0: একদম, মন খুলে যদি কথা বলি আমরা, তাহলে কি হয়,
1: হ্যাঁ
0: গোপন বলে কোনো বস্তু থাকে না, বা লুকোনো যে প্রবণতাটা
1: হ্যাঁ
0: এখন ভীষণভাবে বেড়ে গেছে,
1: হ্যাঁ
0: এবং
1: আমি
0: লুকিয়ে রাখবার ফলে কিন্তু বাবা মায়েরাও বুঝতে পারছেন না, তাই না?
1: তাই তো, হ্যাঁ, এই কারণে কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলা উচিত না, মন খুলে ভালো ভালো কথাই মনকে বলা উচিত,
0: একদম,
1: সেটাই বললাম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যা খুশি তাই বলার মানে আমি আমার বাক
1: হ্যাঁ
0: স্বাধীনতা নয়।
1: নয়
0: হ্যাঁ,
1: সেটাই,
0: স্বাধীনতা অর্থ বুঝতে হবে, স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা নয়, এটাই আসল। অনেক ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন।
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ
1: আপনিও ভালো থাকবেন। নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার। আজ আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, খোলা মনে বলা কথা, অর্থাৎ মন খুলে কথা বলতে হবে। আরও একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন। নমস্কার।
2: নমস্কার, আমি আমি ময়নাগুড়ির বোলবাড়ি থেকে বলছি, মায়া রায়।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আপনার সাথে যে মন খুলে আমি কথা বলতে পারছি,
0: হ্যাঁ,
2: এতক্ষণ ধরে পাইলাম না, কিন্তু মনে দারুণ দুঃখ লাগলো, এখন বেশ পরিষ্কার ভাবে কথা বলতে পারছি।
0: হ্যাঁ,
2: সাথে মন খুলে হাসি হাসি সবসময় হাসি খুশিতে থাকি। হ্যাঁ, এটাই তো হলো স্বাধীনতা।
0: একদম, আসলে হচ্ছে আপনার নাম তো মায়া সরকার বললেন, না মায়া রায়? আচ্ছা, দেখুন আপনি যে কথাটা বললেন যে আপনি হাসি খুশি থাকছেন, কথা বলছেন, এতে যে শুধু আপনার সামনে যারা আছে তারা খুশি হচ্ছে তা তো নয়, মনের স্বাস্থ্য বলেও তো একটি বিষয় আছে, সেটাও কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে ভালো থাকে, তাই না? আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে।
2: সবার সাথে কথা বললে, মন খুলে হাসাহাসি করলে মনের ভাবটা প্রকাশ হয়ে হয় সবার সামনে।
0: হ্যাঁ, ভালো থাকবেন মায়াদেবী, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের প্রায় অন্তিম লগ্নে চলে এসেছি, শুনে নেই শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এই গানটি।

কিছু কথা মুখে বলা যায় না। সত্যি এই গানটির সাথে যেন আজ আমাদের যে বিষয়বস্তু ছিল তা মিলে গেল। সব কথা তো মুখে বলা যায় না, সব সময় মুখে বলা উচিত নয়, তাই বাক স্বাধীনতাকে কখনো অপব্যবহার করতে হয় না। বাক স্বাধীনতা স্বাধীনতার জায়গায় এবং খোলা মনে স্বাভাবিক জীবনে বেঁচে থাকার নামই জীবন। আজ এখানে এতে টানছি মনপুরা জাংশন লাইভ ফোন ইন অনুষ্ঠানের। আজ এই অনুষ্ঠানে আপনাদের সাথে ছিলাম আমি পাঞ্চালী, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু করছি যুব অনুষ্ঠান।

নমস্কার, আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি, যুববন্ধু বর্ণা। উত্তরবঙ্গের মাটি, নদী, মাঠ, প্রকৃতি আর সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ভাওয়াইয়া গান। কখনো বিচ্ছেদের বেদনা, কখনো ভালোবাসার আকুলতা, কখনো বা গরুর গাড়ির গাড়িয়ালের দীর্ঘ পথ চলার ক্লান্তি, সব মিলিয়ে ভাওয়াইয়া শুধুই একটি লোকগান নয়, এটি উত্তরবঙ্গের মানুষের জীবন ও অনুভূতির এক অমূল্য সাংস্কৃতিক সম্পদ। সময়ের সীমানা পেরিয়ে আজও এই গান মানুষের হৃদয় ছুঁয়ে যায়, নতুন প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয়। আজকের অনুষ্ঠানের শুরুতেই এতগুলো কথা বলার কারণ ইতিমধ্যে আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, আজকের অনুষ্ঠান সম্পূর্ণই ভাওয়াইয়া সঙ্গীতের ওপর। আমাদের সাথে রয়েছেন শিল্পীরা, আমরা পরিচয় করব এবং অবশ্যই শুনব তাঁদের গান। আমাদের অনুষ্ঠান আজ যার ভাওয়াইয়া গান দিয়ে শুরু হবে, শুনব সেই বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী রিমি বর্মনের কণ্ঠে সঙ্গীতানুষ্ঠান। তার পরিবেশনা নিঃসন্দেহে আমাদের এই আসরকে অনেক বেশি সমৃদ্ধ করে তুলবে। তার সঙ্গে সঙ্গত করছেন ঢোলে হরধন দাস, দোতারায় কেশব চন্দ্রবীর এবং বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মন। তাহলে আর দেরি না করে চলুন উপভোগ করি শিল্পী রিমি বর্মনের কণ্ঠের আজকের প্রথম ভাওয়াইয়া পরিবেশনা।

আপনারা শুনছিলেন শিল্পী রিমি বর্মনের সুমধুর কণ্ঠে ভাওয়াইয়া সঙ্গীত। এবারে পরিবেশনায় থাকছেন আরও এক গুণী শিল্পী, রাজন্যা পাণ্ডে। ভাওয়াইয়ার স্বকীয় সুর, আবেগ এবং উত্তরবঙ্গের লোকজ ঐতিহ্যকে তিনি নিজের কণ্ঠে অত্যন্ত আন্তরিকভাবে তুলে ধরেন। আশা করি তাঁর পরিবেশনাও আমাদের মন ছুঁয়ে যাবে। তার সঙ্গে সঙ্গত করছেন ঢোলে আশুতোষ বর্মন, দোতারায় অমৃত শীল এবং বাঁশিতে নীরব রায়। শুনে নেব আমরা শিল্পী রাজন্যা পাণ্ডের কণ্ঠে ভাওয়াইয়া সঙ্গীত।

এতক্ষণ আপনারা শুনছিলেন শিল্পী রাজন্যা পাণ্ডের কণ্ঠে মনোমুগ্ধকর ভাওয়াইয়া পরিবেশনা। লোকসঙ্গীত আমাদের সংস্কৃতির শিকড়কে শক্ত করে ধরে রাখে, আর ভাওয়াইয়া সেই শিকড়ের এক অনন্য প্রকাশ, যেখানে মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা প্রেম বিরহ এবং গ্রামীণ জীবনের সহজ সরল সৌন্দর্য সুরের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা আবারও চলে যাই আরও একটি সঙ্গীতানুষ্ঠানে। এবারে পরিবেশনায় আমরা আবারও চলে আসি রিমি বর্মনের কণ্ঠে গান শোনার জন্য। আমরা শুনব রিমি বর্মনের ভাওয়াইয়ার সঙ্গীত, তার সঙ্গে সঙ্গত করছেন ধোলে হারাধন দাস, দোতারায় কেশবচন্দ্রবীর এবং বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মন।

ভাওয়াইয়া উত্তরবঙ্গের মাটি ও মানুষের আত্মার ভাষা। এই গানের সুরে যেমন রয়েছে নদীর ঢেউয়ের ছন্দ, তেমনি রয়েছে সবুজ মাঠের শান্তি, কৃষকের পরিশ্রম। ভাওয়াইয়া কেবল লোকসঙ্গীতের ধারা নয়, ঠিক যেমনটা আমি শুরুতে বলছিলাম, এটি আমাদের উত্তরবঙ্গের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম স্তম্ভ। সত্যি ভাওয়াইয়া এমন এক সঙ্গীত যা খুব সহজেই শ্রোতার হৃদয় স্পর্শ করে। এর সুরে রয়েছে যেমন সরলতা, তেমনি কথায় রয়েছে জীবনের বাস্তব অভিজ্ঞতা। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গান মানুষের মুখে মুখে বেঁচে রয়েছে। গ্রাম বাংলার মেঠো পথ থেকে শুরু করে আজকের আধুনিক মঞ্চ, সব জায়গাতেই ভাওয়াইয়ার সমান আবেদন। এই ধারার গান আমাদের মনে করিয়ে দেয় যে নিজের সংস্কৃতিকে ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের প্রকৃত পরিচয়। ভাওয়াইয়া আমাদের সেই অমূল্য ঐতিহ্য যা উত্তরবঙ্গের মানুষের জীবন, আবেগ ও ইতিহাসকে সুরের মাধ্যমে বহন করে চলেছে। এই সঙ্গীতের চর্চা আরও প্রসারিত হোক, নতুন শিল্পীরা এগিয়ে আসুন, আর এই মাটির গান আরও বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিক, এই শুভকামনাই রইল। আজকের অনুষ্ঠানের শিল্পী রিমি বর্মন এবং রাজন্যা পাণ্ডে, তাদের সঙ্গে সঙ্গতকারীরা যারা ছিলেন তাদের কথা না বললেই নয়, তার কারণ তাদের সঙ্গত ছাড়া কিন্তু একটি গান কখনোই পূর্ণ মাত্রা পায় না। যখন আমরা গান শুনি আমাদের কান কিন্তু শান্তি পায়, ভীষণ একটা ভালো লাগা তৈরি হয়। তার সমস্তটা কিন্তু শুধুমাত্র কণ্ঠশিল্পী নয়, যারা বাদ্যযন্ত্রে থাকেন তাদেরও কৃতিত্ব অনেকটাই বেশি। তো তাদের নামগুলো আরও একবার বলি, হারাধন দাস, কেশবচন্দ্র বীর, জিতেন্দ্রনাথ বর্মন, আশুতোষ বর্মন, অমৃত শীল ও নীরব রায়। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো। তবে শেষ করার আগে আমরা রাজন্যার কাছ থেকে আরও একটা গান শুনব। তাহলে রাজন্যাকে যারা সঙ্গত করছেন তাদের নামগুলোও একবার বলতে হয়, বলে দিই যে রাজন্যাকে সঙ্গত করছেন ঢোলে আশুতোষ বর্মন, দোতারায় অমৃত শীল, বাঁশিতে নীরব রায়।

ভীষণ সুন্দর পরিবেশনা। আজকের এই অনুষ্ঠানে দুই শিল্পীর পাশাপাশি যারা বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিবেশনাকে প্রাণবন্ত করে তুলেছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এবং অবশ্যই আজকের যারা আমাদের কণ্ঠশিল্পী তাদের জন্য আকাশবাণীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই শুভেচ্ছার মধ্য দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি। আবারও অন্য কোনো দিন অন্য কোনো সুরের আসরে আপনাদের সাথে কথা হবে। আশা করি যে আজকের অনুষ্ঠান আপনাদের ভীষণ ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণীর যুব অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি যুববন্ধু বর্ণা। ধন্যবাদ।

শেষ হল যুব অনুষ্ঠান উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে গ্রামে গঞ্জে। এখন আগে বিজ্ঞাপন বেরোতে, তারপর আসব অনুষ্ঠানে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

গ্রামীগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামীগঞ্জে আসর। মাটি শুধু জমি নয়, এ আমাদের অন্নের ভাণ্ডার, জীবনের ভিত্তি। কিন্তু নগরায়ণ, শিল্পায়ন, অনিয়ন্ত্রিত রাসায়নিক ব্যবহার এবং পরিবেশ দূষণের ফলে প্রতিদিন কমছে চাষযোগ্য জমির পরিমাণ।

0: নিষ্ঠুরতা হারাচ্ছে মাটি, সংকটের মুখে পড়ছে খাদ্য নিরাপত্তা। এই পরিস্থিতিতে কৃষিজমি রক্ষা, মাটির স্বাস্থ্য বজায় রাখা, জল সংরক্ষণ এবং টেকসই কৃষির পদ্ধতির প্রসার ঘটানোর লক্ষ্যেই শুরু হয়েছে ক্ষেত বাঁচাও অভিযান। এর গুরুত্ব ক্রমশই বেড়ে চলেছে। আজ আসরে এই বিষয় নিয়েই রয়েছে আলোচনা, ক্ষেত বাঁচাও অভিযান। আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর শঙ্কর সাহা, ইনি বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। নমস্কার শঙ্করবাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার আপনাদের সবাইকে।
0: হ্যাঁ, আমাদের আজকের আলোচনার বিষয় ক্ষেত বাঁচাও অভিযান, অর্থাৎ এই যে মৃত্তিকার যে সংরক্ষণ, মৃত্তিকাকে যে ভালো রাখতে হবে, যার উপর ভিত্তি করেই আমাদের কৃষিকাজ, তো সেটাকে নিয়েই তো এই প্রকল্প। তো সবার প্রথমেই জানতে চাইছি যে এই ক্ষেত বাঁচাও অভিযানটা কি?
1: অ্যাকচুয়ালি এই ক্ষেত বাঁচাও অভিযান যেটা, সেটা আগামী এক মাস ধরে চলবে এবং শুরু হয়েছে জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এটা চলবে। এবং সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সবাই মিলে এই ক্ষেত বাঁচাও অভিযানটি শুরু করেছেন।
0: আচ্ছা, ক্ষেত বাঁচাও অভিযানের উদ্দেশ্যটা কি?
1: ক্ষেত বাঁচাও অভিযানের যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে কৃষকদের সজাগ করা বা সচেতন করা যে কোনো রকমভাবেই আমাদের মাটির ক্ষতি আর করা যাবে না। যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিগুলোকে যাতে পুষিয়ে দেওয়া যায়, বা যে যে পদ্ধতি অবলম্বন করে আমাদের মাটির সেই যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা যায়, সেই বিষয়ে কৃষকদের সচেতন করবার জন্যই এই ক্ষেত বাঁচাও অভিযানটি শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। সারা ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু এই ক্ষেত বাঁচাও অভিযান পুরো দমে চলছে, এবং আমরা প্রায় এই প্রোগ্রামের মাধ্যমেও আমরা কৃষকদের কাছে এই ক্ষেত বাঁচাও অভিযানের যে গুরুত্ব এবং করণীয়, এই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করছি।
0: আচ্ছা, এই যে আপনি বললেন যে ক্ষেত বাঁচাও অভিযানের একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রকল্পটা চলছে, তো এই প্রকল্পটা সার্থকতার জন্য তো নিশ্চয়ই কিছু পর্যায় বা ধাপ রয়েছে, সেগুলো যদি একটু আপনি বলেন, মানে কী কীভাবে এই প্রকল্পটাকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করা যেতে পারে?
1: প্রথম ধাপ হিসেবে যেটা হয়েছে, সেটা হচ্ছে কৃষকদেরকে সজাগ বা সচেতন করা যে মাটির স্বাস্থ্য খারাপ হয়ে গেছে এবং একে আমাদের রক্ষা করতে হবে। কৃষকরা কিন্তু নিজেরাও বুঝতে পারছেন যে আগে এক বিঘা জমিতে যে পরিমাণ ফলন হতো, আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত কিছু বেশি বেশি ব্যবহার করেও কিন্তু সেই ফলন আসছে না, এবং দেখা যাচ্ছে যে আগে যা ফলন পাওয়া যেত তার থেকে এখন ফলন কম হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। অর্থাৎ মাটির স্বাস্থ্য যে খারাপ হয়ে গেছে এটা কিন্তু কৃষকরা নিজেরাও বুঝতে পারছেন, তো সেই ব্যাপারে তাদেরকে সচেতন করা, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে যে আমরা কৃষকদেরকে বলছি যে রাসায়নিক সারের যে ব্যবহার, এই রাসায়নিক সারের ব্যবহারকে কমিয়ে ফেলতে হবে ধীরে ধীরে, এবং যতটা সম্ভব কম আমরা রাসায়নিক সার ব্যবহার করব এবং জৈব সারের দিকে গুরুত্বটা বাড়াবো, বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করব, এইগুলো করে জমির স্বাস্থ্যকে রক্ষা করব। পাশাপাশি যে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে ব্যবহার করেও কিন্তু আমরা কৃষিকাজ করব, যাতে প্রাকৃতিক উপায়ে চাষবাস করা যায়, এই বিষয়গুলোকে জানানো। চার হচ্ছে, যে সমস্ত জমির অবস্থা খুবই খারাপ এবং সেখানে ফসল ভালো মতো হচ্ছে না, সেইগুলো জমির মাটি পরীক্ষা করানো, এবং মাটি পরীক্ষা করিয়ে সেই মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেখানে কোন ফসল চাষ করা যায়, কতটা পরিমাণ সার ব্যবহার করা যেতে পারে, এই বিষয়গুলো সম্বন্ধেও সচেতন করা। আর তার সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত কৃষক বান্ধব প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলোকেও কৃষকদের মধ্যে অবহিত করা, যাতে এই প্রকল্পগুলোর সুযোগ তারা নিতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, যে মাটির স্বাস্থ্যকে আর কী কীভাবে বা কী কী উপায়ে রক্ষা করা যায়, এই বিষয়গুলোকে নিয়েই বিস্তারিত আলোচনা হচ্ছে কৃষকদেরকে নিয়ে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লকে এবং জেলা স্তরেও আমরা কিন্তু এই প্রোগ্রামগুলোকে করে যাচ্ছি।
0: আচ্ছা, আমরা তো জানি যে

0: সবুজ বিপ্লবের পর রাসায়নিক সারের ব্যবহার দিনে দিনে কিন্তু বেড়ে গিয়েছিল, এবং রাসায়নিক সারের ব্যবহারের মাধ্যমে খাদ্যের যে যোগানটা সেটা কিন্তু অনেকটাই পরিপূর্ণতা পেয়েছিল। কিন্তু এর ফলাফল কতটা খারাপ?
1: একদম সঠিক প্রশ্নটি আপনি করেছেন, কারণ আমরাই একসময় কিন্তু কৃষকদের বলতাম, সবুজ বিপ্লবের ঠিক আগে কৃষকরা কিন্তু জমিতে রাসায়নিক সার ব্যবহার করতেন না, এবং তখন ছিল আমাদের দেশে খাদ্যের সংকট। তো এই রাসায়নিক সার, তার সঙ্গে সঙ্গে উন্নত বীজ এবং প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, সব কিছুকে ভর করে কিন্তু 60-এর দশকে সবুজ বিপ্লবের সূচনা হলো। এবং সেই সবুজ বিপ্লবের সময় কৃষকদেরকে, আমাদেরকে জোর করে বলতে হতো যে আপনারা জমিতে রাসায়নিক সার ব্যবহার করুন। কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কৃষকরা তার ব্যবহার, রাসায়নিক সারের ব্যবহার যথেচ্ছ পরিমাণে বাড়িয়ে ফেলছেন, এবং যতটা পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে সার তারা জমিতে দিচ্ছেন। এবং এর ফলে দেখা যাচ্ছে যে জমিতে উপকারী জীবাণুর যে সংখ্যা বা অন্যান্য মাটির যে গুণাগুণ, সেই গুণাগুণগুলি কিন্তু বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার ফলে কমে যাচ্ছে। এর ফলে জমির উর্বরতা শক্তি অনেকটাই কমে যাচ্ছে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে একটা জমি থেকে আগে যে পরিমাণে ফসল উৎপাদন হতো, আজকে কৃষকরা অনেক বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেও কিন্তু সেই একই ফলন তো পাচ্ছেনই না, তার থেকে বরং কম ফলন পাচ্ছে। তো এই আজকের দিনে দাঁড়িয়ে এখন সময় এসছে কৃষকদেরকে বোঝানো, এবং কৃষকদের নিজেদেরকেও বুঝতে হবে যে এই যে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে জমির যে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি আর হতে দেওয়া যাবে না, তার জন্যে তাদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ফেলতে হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা দিক আছে, যেটা হচ্ছে যে রাসায়নিক সারের যে দাম, সেই যে পরিমাণ দাম দিয়ে কৃষকরা রাসায়নিক সার কিনছেন, আগামীতে যদি সরকার থেকে সেই ভর্তুকি তুলে দেওয়া হয়, তার কারণ কৃষকরা যে দামে বাজার থেকে সার কেনেন, রাসায়নিক সার, তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে ভর্তুকি সরকারকে দিতে হয় এই সার উৎপাদন করবার জন্যে। তো সেই ভর্তুকি যদি ধীরে ধীরে উঠে যায়, তাহলে কিন্তু কৃষকরা অত চড়া দামে রাসায়নিক সার কিনে চাষবাস করে কিন্তু কৃষিকাজকে প্রফিটেবল বা লাভজনক করতে পারবেন না। তার জন্যে আমাদের দরকার যে এক হচ্ছে চাষের খরচ কমানো, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে, আর তার সঙ্গে সঙ্গে জমির উর্বরতা শক্তিকে ফিরিয়ে আনা এই রাসায়নিক সার কম ব্যবহার করে। সবুজ বিপ্লবের সুফল আমরা অনেক পেয়েছি, আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, ইভেন এখন আমরা যে পরিমাণে ফসল উৎপাদন করি, আমাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার পরেও কিন্তু আমরা বিদেশে আমাদের ফসলকে আমরা রপ্তানি করছি। কিন্তু এটা করতে গিয়ে আমাদের জমির স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু খুবই ভয়াবহ এবং খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। সেই জন্য সবুজ বিপ্লবের সুফলটা যেমন আমরা নিচ্ছি, তার কিছু কুফল যেটা আমাদেরই ব্যবহারের জন্যে, কৃষকদেরই ব্যবহারের জন্যে, রাসায়নিক সার, কীটনাশক অতিরিক্ত পরিমাণে ব্যবহারের জন্যে আজকে কিন্তু আমরা সেই ফলটা পাচ্ছি। এবং আমরা যদি দেখি যে যে সমস্ত রাজ্যে বেশি পরিমাণে কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল, এবং যে সমস্ত রাজ্যের হাত ধরে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল, পাঞ্জাব বা হরিয়ানা, আজকে সেই সমস্ত রাজ্যের কৃষকদের কিন্তু শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ। তার কারণ বিভিন্ন রকম মারণ ব্যাধিতে তারা আক্রান্ত, শুধুমাত্র এই বেশি পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক ব্যবহার করবার জন্যে। তাহলে সবুজ বিপ্লবের সুফলটা আমরা যেমন পেয়েছি, তার কুফলটাও কিন্তু আমরা এখন ভোগ করছি। সেজন্যে আমাদের রাজ্যের কৃষকদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে আপনারা কৃষি রাসায়নিক সার, রাসায়নিক বিষ, এইগুলোকে কম কীটনাশক, এইগুলোর ব্যবহার আপনারা ধীরে ধীরে ধীরে ধীরে কমিয়ে ফেলুন। তার কারণ জমির যা কন্ডিশন, তাতে আপনি যদি একবারে রাসায়নিক সার ব্যবহার করা বন্ধ করে দেন, তাহলে উৎপাদন কিন্তু একবারে অনেকটাই কমে যাবে। সেজন্যে আমরা বলছি যে এই ক্ষেত বাঁচাও অভিযানের মাধ্যমে যে রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনুন, আর তার সঙ্গে সঙ্গে জৈব সারের ব্যবহার আপনারা ধীরে ধীরে বাড়ান। এবং সেটা বাড়ালে যেটা হবে, জমির স্বাস্থ্য রক্ষা হবে, কৃষকের স্বাস্থ্য রক্ষা হবে, এবং আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমির যে উর্বরতা শক্তি, সেই উর্বরতা শক্তিকে আমরা কিন্তু ধরে রাখতে পারবো, এবং কৃষিকাজ বা ফসল উৎপাদন করে আমাদের দেশ যেরকমভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে আছে, ঠিক সেই একই রকম ধারাকে আমরা ধরে রাখতে সক্ষম হব।
0: তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক সার ব্যবহার করে যে কুফলটা হচ্ছে, তার ফলে কিন্তু

0: আমাদের মাটি যে স্বাস্থ্য সেটা খারাপ হচ্ছে, এবং পরবর্তীতে নতুন কোনো কিছু চাষ করা হবে বা সেখানকার যে ফসলটা হবে তার কিন্তু গুণগত মান একদমই খারাপ থাকছে। তো এক্ষেত্রে আপনি যেমন বললেন যে জৈব সার ব্যবহার করার কথা, তো এই জৈব সার যদি ব্যবহার করতে চায় তাহলে কৃষক ভাইরা কিভাবে কোন সার ব্যবহার করতে পারেন?
1: দেখুন, জৈব সার যেটার কথা বলছি এটা কিন্তু কৃষকরা আগে এই জৈব সার দিয়েই চাষবাস করতেন, তারা কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতেন না। জৈব সার বলতে আমরা কি বলছি, সব থেকে সহজলভ্য যেটা সেটা হচ্ছে যে গোবর সার, পচা গোবর সার যদি জমিতে দেয়া যায় তাহলে কিন্তু জমির যে উর্বরতা শক্তি বৃদ্ধি হয় সেটা কিন্তু অন্য যে কোনো জৈব সারের থেকে অনেক ভালো হয়। তাহলে তারা ব্যবহার করতে পারেন, গোবর জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন। পাতা পচা কম্পোস্ট সার তারা নিজেরাই তৈরি করতে পারেন, কম্পোস্ট তৈরি করে সেটা জমিতে দিতে পারেন। তার সঙ্গে সঙ্গে কেঁচো সার, যেটা ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করে সেটাকেও তারা জমিতে ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকমের খোল, যেমন সর্ষের খোল হতে পারে, নিমের খোল হতে পারে, এইগুলোকে ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলোকে ব্যবহার করে তারা কিন্তু জৈব সারের দিকে ধীরে ধীরে ঝুঁকতে পারেন এবং রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনতে পারেন।
0: আচ্ছা, আমরা এখন দেখছি যে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি এই বিষয়টার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, তো এই প্রাকৃতিক কৃষিটা কিভাবে করা যেতে পারে এবং আমাদের কৃষক ভাইরা কিভাবে উপকৃত হবেন?
1: আমাদের এই ক্ষেত বাঁচাও কর্মসূচি যেটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা কৃষকদেরকে যেমন জৈব সার করতে বলছি, জৈব কৃষি করতে বলছি, অর্থাৎ অর্গানিক ফার্মিংয়ের দিকে যেতে বলছি, ঠিক একই রকমভাবেই আমরা কিন্তু তাদেরকে জোর দিচ্ছি যে তারা যেন প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং এই বিষয়েও যেন তারা তাদের জমিতে ব্যবহার করেন এই জিনিসগুলোকে। তার কারণ হচ্ছে, দেখুন, প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ কিন্তু আগে একই রকমভাবেই হতো, কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে সবুজ বিপ্লব বলুন বা খাদ্যের চাহিদা বলুন সেইগুলোকে ব্যবহার করার ফলে আজকে আমরা বলছি ক্ষেত বাঁচাও অভিযান করছি, যাতে ক্ষেতটাকে বাঁচাতে পারি, মাটির স্বাস্থ্যকে রক্ষা করতে পারি। কিন্তু এই যে আমাদের চিরাচরিত যে প্রথাটা ছিল প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং, এটা কিন্তু কৃষকরা খুব সহজেই জমিতে ব্যবহার করতে পারেন। এবং এই ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষির চারটি স্তম্ভ আছে, তো সেইগুলোর মধ্যে ধরুন গোবর, তারপর জল, গোমূত্র, আরও কিছু জিনিসপত্র দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়, যেগুলোকে বীজ শোধন করার সময় বীজামৃত নামে ব্যবহার করা হয়, কিংবা রোগ পোকা নিয়ন্ত্রণ করার জন্য নিমাস্ত্র নামে ব্যবহার করা হয়। এই রকম কতগুলো জিনিস আমরা তৈরি করতে পারি, কৃষকরা নিজেদের বাড়িতেই সেগুলোকে তৈরি করতে পারে এবং যেগুলো প্রকৃতিতে আমরা খুব সহজেই পাচ্ছি, কারণ গোবর গোমূত্র এইগুলো কিন্তু কৃষকদের কাছে নিজেদেরই আসে, এবং তারা যদি জানেন যে এইগুলো কী করে তৈরি করতে হয় তাহলে সেটাকে তৈরি করে নিয়ে বীজ শোধন করে নিয়ে লাগাতেই পারেন। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ফসলের যে অবশিষ্ট অংশ, সেই ধরুন ধানের নাড়া বা ধানের খড়, এইগুলোকে ফেলে না দিয়ে বা জমিতে পুড়িয়ে না দিয়ে, দেখুন এখন একটা ট্রেন্ড এসেছে অনেক জায়গায়, পশ্চিমবঙ্গে হয়তো অতটা নেই কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে ধানের নাড়াকে পুড়িয়ে দিচ্ছে, এবং পুড়িয়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে জমির যে উপকারী জীবাণু, ওই যে তাপ তৈরি হচ্ছে পোড়ানোর জন্য, সেই উপকারী জীবাণুগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যে খড় যেটা, সেই খড়টা পচিয়ে যদি জমিতে রাখা যেত, যে জৈব পদার্থ জমিতে যোগ হতো, সেটাও কিন্তু হচ্ছে না। সেজন্য আমরা প্রাকৃতিক কৃষিতে বলছি যে আপনারা এই যে ফসলের অবশিষ্ট অংশ এটাকে আচ্ছাদন হিসেবে ব্যবহার করুন, ইংরেজিতে বলে মালচিং। এই মালচিং বা আচ্ছাদন যদি দেওয়া যায়, ধরুন ধানের খড় দিয়ে যদি জমিটাকে ঢেকে দেওয়া যায়, তাহলে অনেকগুলো লাভ হবে। এক হচ্ছে জমির যে রস সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, প্রচণ্ড রোদ হলে ফসলকে কিছুটা রক্ষা করবে, তার কারণ ডাইরেক্ট রোদ তখন পাবে না এবং মাটি ঠান্ডা থাকবে। এবং তৃতীয় হচ্ছে আগাছার উপদ্রব কম হবে ওই জমি ঢাকার জন্যে, এবং চতুর্থ হচ্ছে যে খড়গুলো দিয়ে ঢেকে দেওয়া হলো বা আচ্ছাদন দেওয়া হলো, সেইগুলো যখন পচবে ওই জমিতেই, তখন কিন্তু সেইগুলো জমিতে জৈব পদার্থ যোগ করবে। তাহলে এটা একটা দিক যে আমরা প্রাকৃতিক কৃষিতে যদি আমরা আচ্ছাদন ব্যবহার করি তাহলে কিন্তু প্রাকৃতিক উপায়েই চাষবাস হলো। এইরকম বিভিন্ন রকম জিনিসকে আমরা কৃষকদেরকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করছি এবং সেটা প্রাকৃতিক কৃষির মাধ্যমেই, এবং সারা ভারতবর্ষ জুড়ে প্রাকৃতিক কৃষির ওপরে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু খুব জোর দিচ্ছেন যে যাতে কৃষকরা এই প্রাকৃতিক কৃষিতে ফিরে আসে।
0: আচ্ছা, এই প্রাকৃতিক কৃষি আর জৈব কৃষি এই

0: তোর মধ্যে পার্থক্য কি রয়েছে?
1: মূল যে পার্থক্যটা, সেটা জৈব কৃষির ক্ষেত্রে আমি যেটা বললাম যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, এইগুলোকে ব্যবহার করে জৈবিক উপায়ে কৃষিটাকে করতে হচ্ছে, জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং বলছি। আর প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে প্রকৃতিতে যে অ্যাভেলেবেল যেগুলো আছে সেইগুলোকে ব্যবহার করে তারপর চাষ করা। যেমন আমি বললাম যে বীজামৃত বা জীবামৃত এইগুলোকে তৈরি করা, অর্থাৎ গোমূত্র তারপর গোবর এইগুলোকে দিয়ে তৈরি করা, কিংবা আচ্ছাদন দিয়ে চাষ করা, এই যে বিষয়গুলো যেগুলো প্রকৃতিতে অ্যাভেলেবেল এবং সেই প্রাকৃতিক উপায়ে যদি করা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে জমিতে যে উপকারী জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোর সংখ্যা বৃদ্ধি করা, যাতে সে মাটিতে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খুব সহজেই গাছ নিতে পারে। কিন্তু আমরা অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে বা জৈব কৃষির ক্ষেত্রে আমরা অর্গানিক ম্যানিওর বা জৈব সার জমিতে ব্যবহার করছি, কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ওই উপকারী জীবাণুগুলোর সংখ্যা যাতে বৃদ্ধি হয়, তাদের যাতে কার্যকলাপ বৃদ্ধি হয়, সেই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি, যাতে প্রকৃতিতে অ্যাভেলেবেল যেগুলো আছে, যেগুলো খাদ্য উপাদানগুলো মাটিতে আছে সেইগুলোই কিন্তু গাছ যাতে নিতে পারে তার ব্যবস্থা করছি। দেখুন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে ধরুন ফরেস্ট, যে ফরেস্ট্রি কিন্তু কেউ গিয়ে কি সেখানে রাসায়নিক সার প্রয়োগ করে আসে না কেউ জৈব সার প্রয়োগ করে আসে, অথচ কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই যে ফরেস্টে গেলে গাছগুলো সব দিনের পর দিন বড় হচ্ছে, মোটা হচ্ছে। তাহলে সেটা কি করে হচ্ছে? সেটা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে হচ্ছে, এটাকেই বলছি আমরা ন্যাচারাল ফার্মিং। আর অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে বলছি যে আমরা যে অর্গানিক যে ম্যানিওর বা অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে ব্যবহার করে কেমিক্যালটাকে ব্যবহার না করা। অর্গানিক ফার্মিং এবং ন্যাচারাল ফার্মিং দুটোর ক্ষেত্রেই আমরা রাসায়নিক বা কেমিক্যাল যেটা সেটাকে একদম ব্যবহার করব না, কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ের ক্ষেত্রে একটু অন্যরকম, যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে যাতে চাষবাসটা হয় সেই বিষয়টা।
0: এবং এতে যেটা আমাদের উপকারী জীবাণু আছে তাদের সংখ্যাটাতে যেতে পারে এবং তার ফলেই কিন্তু মাটির স্বাস্থ্যটাও ভালো থাকছে এবং প্রাকৃতিক উপায়ে আমাদের মানে কৃষিকাজটা করা সম্ভব।
1: একদম।
0: আচ্ছা, এই যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে, আপনার এলাকাতে কিভাবে কৃষক ভাইরা সেখানে সাড়া দিয়েছে?
1: কৃষক ভাইদেরা সাড়া দিচ্ছে বলতে, যেহেতু আমি বললাম যে ক্ষেত বাঁচাও অভিযানের প্রথম যে উদ্দেশ্যটা ছিল যে অ্যাওয়ারনেস বা সজাগ বা সচেতন করা, তো কৃষকরা ধীরে ধীরে সচেতন হচ্ছেন। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লকে কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি দপ্তর একযোগে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, ক্যাম্প করছেন, কৃষকদের সজাগ সচেতন করছেন। কৃষকরা অনেক কিছুই জানতে চাইছেন, যেগুলো আজকে আমাদের আলোচনার মধ্যে উঠে এলো এই বিষয়গুলো সম্বন্ধেও কিন্তু তারা জানতে চাইতেন, যে আমরা কেন হঠাৎ করে রাসায়নিক সারের ব্যবহার কমাবো বা জৈব চাষ করতে গেলে আমরা কী কী ব্যবহার করব বা প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং বিষয়টাই বা কী। এই যে তাদের যে জানার আগ্রহ বা জানতে চাইছেন, এই বিষয়গুলোকে আমরা তাদেরকে জানাচ্ছি এবং তারা আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে তাদেরকে প্রশিক্ষণের দরকার, অর্থাৎ এই জীবামৃত বা বীজামৃত এইগুলোকে যদি বা নিমাস্ত্র এইগুলোকে যদি তৈরি করতে হয় নিজেদের জমিতে, তাহলে তাদের যথেষ্ট প্রশিক্ষণের দরকার। তো সেই প্রশিক্ষণের ব্যাপারেও আমরা তাদেরকে বলছি যে যারা আগ্রহী হচ্ছেন, আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, প্রশিক্ষণ করাচ্ছি এবং সেটা হাতে কলমে কী করে তৈরি করতে হয়, এবং আমরা কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব খামারে তার সঙ্গে সঙ্গে কিছু সিলেক্টেড কৃষকের জমিতেও কিন্তু আমরা ন্যাচারাল ফার্মিংয়ের ডেমনস্ট্রেশন প্লট হিসেবে তৈরি করছি, যাতে ওই এলাকার কৃষকদেরকে নিয়ে কোনো কৃষকের জমিতে দেখানো যায় যে এরকমভাবে করে আমরা লাভ পেতে পারি, কিংবা ধরুন কোনো একটা দল আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক্সপোজার ভিজিট এলেন, তো সেখানে তাদেরকে নিয়ে যাতে সেই এক্সপোজারটা দেওয়ানো যায় যে এই রকমভাবে এটা করা হচ্ছে, সেই জন্য কিন্তু ভারত সরকার থেকে এই যে ডেমনস্ট্রেশন প্লট, সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং তার সঙ্গে সঙ্গে কৃষকদের জমিতে সেটা তৈরির কাজও কিন্তু চলছে।
0: বা তাহলে কিন্তু জোর কদমে এই যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে এবং আমাদের কৃষক ভাইরা এই অভিযানের মাধ্যমে তাদের অনেক অজানা তথ্য তারা জানতে পারছেন এবং যে বিষয়টা মানে গতানুগতিকভাবে যে রাসায়নিক সারের ব্যবহার জমিতে চলে আসছে সেক্ষেত্রে যে পরিমাণগতভাবে একটু জৈব সার বেশি করে মিশিয়ে তারা চাষবাস করতে পারেন সেই বিষয়গুলোও কিন্তু তারা জানতে পারছেন এবং তার সাথে মাটি পরীক্ষা সেই বিষয়টা নিয়েও অনেকটাই সচেতন।

0: জমিতে যোগ হয়, অর্থাৎ যদি আমরা ভুট্টা চাষের কথাই বলি, ভুট্টা মাটির থেকে প্রচণ্ড খাবার টেনে নেয়, সেই ভুট্টা চাষ করার পর ভুট্টার যে অবশিষ্ট অংশ সেটাকে পুড়িয়ে না ফেলে ওই টোটাল অবশিষ্ট অংশটাকেই যদি আমরা জমিতে দিয়ে দিতে পারি, অর্থাৎ জমিকে কিছু দিতে হবে, শুধু জমির থেকে আমরা নেব আর জমিকে কিছু দেব না, তাহলে কিন্তু মাটির স্বাস্থ্য রক্ষা হবে না। তো এই সমস্ত উদ্দেশ্য নিয়েই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন কৃষকদের কিছু ভালো করবার জন্যে, এবং মাননীয় কৃষিমন্ত্রীর হাত দিয়ে এই যে ক্ষেত বাঁচাও অভিযান, সেই অভিযান কিন্তু আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গতেও শুরু হয়েছে।
1: হ্যাঁ, আপনি যেটা বললেন যে ভুট্টা চাষ করলে সেক্ষেত্রে কিন্তু মাটির উর্বরতা ক্ষমতা অনেকটা কমে যায়, তো সেক্ষেত্রে পরবর্তীতে কি ডাল চাষ করতে পারে?
0: অবশ্যই করা যেতে পারে। ডাল জাতীয় শস্যকে অবশ্যই জমিতে একবার, মানে বছরের যে কোনো একটা সময় করাটা উচিত। তাহলে কিন্তু এক হচ্ছে ডাল এখন অনেক লাভজনক ফসল, ডাল চাষ করলে ভালো দাম পাওয়া যায়, ফলনও ভালো হয়, আর তার সঙ্গে সঙ্গে যেটা অ্যাডিশনাল যেটা আমরা পাই সেটা হচ্ছে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি। এবং তার সঙ্গে আরেকটা বিষয়, যদি আমরা ডালের যে অবশিষ্ট অংশ সেটাকে যদি আমরা গরুকে খাওয়াতে পারি বা মোষকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু তাদের দুধের পরিমাণও কিন্তু বাড়ে এবং দুধের যে প্রোটিন কন্টেন্ট সেটাও কিন্তু বাড়ে। তো সেই জন্য ডাল চাষ আমরা সবসময় করার জন্য কৃষকদেরকে জোর দিচ্ছি।
1: আচ্ছা, এই যে প্রাকৃতিক কৃষির কথা যেটা বললেন, সেক্ষেত্রে মানে কোন কোন ফসলে আমরা প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করতে পারি?
0: আমরা যে কোনো ফসলই প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করতে পারি, কিন্তু এখন পর্যন্ত যেগুলো হয়েছে মেইনলি আমরা বিভিন্ন সবজি জাতীয় ফসল, যেগুলো যে কোনো সবজি জাতীয় ফসলে কিন্তু প্রাকৃতিক কৃষি খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। তো যে কোনো সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা করতে পারি। এছাড়া আমরা সর্ষে, তারপর পাট, ডাল জাতীয় শস্য বা আমরা ধানের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রাকৃতিক কৃষি ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য যেটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফসলকেই যাতে এই প্রাকৃতিক কৃষির আওতায় আনা যায়।
1: আচ্ছা, এক্ষেত্রে কি বীজ নির্বাচন একটু অন্যভাবে করতে হবে?
0: একদম, মানে সঠিক পয়েন্ট একটা বলেছেন। সেটা হচ্ছে যে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে যে আমরা যে হাইব্রিড বীজ যেগুলো ব্যবহার করি সেইগুলোকে না ব্যবহার করে দেশীয় যে বীজগুলো আছে সেইগুলোকে ব্যবহার করার প্রতি কিন্তু আমরা গুরুত্ব দিতে বলি। তার কারণ হচ্ছে দেশীয় যে জাতগুলো আছে এই জাতগুলো যদি প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করা যায় তাহলে কিন্তু তার রেসপন্স অনেকটা ভালো হয়, অনেকটা বেশি হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেগুলো আমরা ব্যবহার করছি যে হাইব্রিড বীজ এইগুলোকে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে হবে। তার কারণ হাইব্রিড বীজের অনেক সমস্যা আমরা দেখছি, বিভিন্ন রোগ প্রকার উপদ্রব থেকে শুরু করে সমস্ত কিছুই অনেক বেশি বেশি হয়, খাবারের চাহিদাও অনেক বেশি। কিন্তু দেশীয় যে জাতগুলো আছে সেই জাতগুলোকে ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা আমি বললাম প্রাকৃতিক কৃষিতে, যে গোমূত্র বা গোবর দিয়ে যে জীবামৃত বা বীজামৃত তৈরি করা, সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেশীয় যে গরু আছে সেই গরুগুলোর গোবর কিন্তু ব্যবহার করতে হবে। আমাদের জার্সি গরু বা অন্য যে সমস্ত গরু আছে যেগুলো, সেই গরুর গোবর বা গোমূত্র ব্যবহার না করে আমাদেরকে দেশীয় যে গরু, দেশি গরু যেগুলো আছে সেই গরুর গোমূত্র এবং গোবর যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু প্রাকৃতিক কৃষির যে উপাদান তৈরি হয় সেটা কিন্তু অনেক বেশি গুণগত মানসম্পন্ন হয়।
1: আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আজকের আলোচনায় আমরা ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে অনেকটাই জানলাম। তো আমাদের কৃষক ভাইরা যারা আছেন তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
0: আমাদের বার্তা হচ্ছে, দেখুন কৃষক ভাইদের কাছে এটাই আমাদের সবিনয় নিবেদন যে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন থেকে যদি এই মুহূর্ত থেকে যদি আমরা সজাগ বা সচেতন না হই তাহলে কিন্তু আগামী প্রজন্মকে আমরা যে জমি দেব সেই জমিতে কিন্তু কৃষিকাজ করার মতো জায়গায় থাকবে না এবং উৎপাদন কিন্তু একদম কমে যাবে। সেই জন্যে জমির স্বাস্থ্য রক্ষা করে, যেহেতু জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে তো সেই দিকে উৎপাদনের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, জনসংখ্যা বাড়ছে, সেই জন্য উৎপাদনের দিকে খেয়াল রেখে জমির স্বাস্থ্যটাকে রক্ষা আমাদেরকে অবশ্যই করতে হবে। এবং আপনারা সবাই সজাগ হন, সচেতন হন এবং জমির স্বাস্থ্য কী করে রক্ষা করা যায় সবাই মিলে সেটা চেষ্টা করে আমরা সারা ভারতবর্ষের যেদিকে যাচ্ছে ঠিক একই দিকে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরাও যাতে যেতে পারি, যে প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি এই দিকে ঝোঁকা এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে ধীরে ধীরে একদম কমিয়ে ফেলা, এতে জমির স্বাস্থ্য রক্ষা এবং তার সঙ্গে সঙ্গে আপনার কৃষক ভাইরা যারা আছেন তাদের স্বাস্থ্য রক্ষাও যাতে হয়, সেজন্যই এটাই আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে।
1: তাহলে আমাদের কৃষক ভাইরা আজকের আলোচনা

0: আলোচনা থেকে ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে অনেক তথ্য পেলেন। শঙ্করবাবু আমাদেরকে অনেক তথ্য দিলেন, যার মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম যে আমাদের আগামী প্রজন্মের জন্য যে মাটির একটা সুন্দর স্বাস্থ্য যদি বজায় রাখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে রাসায়নিক সার কমিয়ে জৈব এবং প্রাকৃতিক কৃষির দিকে নজর দিতে হবে। আসরে আসার জন্য শঙ্করবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা ক্ষেত বাঁচাও অভিযান। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর শঙ্কর সাহা, ইনি বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। শ্রোতা বন্ধুরা, আজকের আসরে আলোচনা তো শুনলাম, এবারে আমরা শুনব লোকগীতি, শিল্পী গোষ্ঠগোপাল দাস, আর এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে আসর। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: শেষ হল গ্রামেগঞ্জে উপস্থাপনায় আইফিতে। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
1: তিনটে কলেজেই
2: অত ভেবো না,
1: ফিস তো দেখো।
3: কি খবর,
4: কি হলো কি?
2: ফিস নিয়ে টেনশন।
3: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
5: আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে উত্তরণ।

0: শুধু জমি নয়, এ আমাদের অন্নের ভাণ্ডার, জীবনের ভিত্তি। কিন্তু নগরায়ণ, শিল্পায়ন, অনিয়ন্ত্রিত রাসায়নিক ব্যবহার এবং পরিবেশ দূষণের
1: অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আড্ডো আবারও একবার হাজির হয়েছি শিলিগুড়ির সুভাষপল্লিতে। আর এখানে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে আমরা পেয়েছি। শুনে নেব তারই কথা, তারই মুখ থেকে, তার অজানা তথ্য, তার

0: প্রিয়ার কি কি কেটেছে সমস্তটাই জেনে নেবো তারই কাছ থেকে। নমস্কার, আপনার নাম?
1: নমস্কার, আমার নাম পপি সাহা পাঞ্জা।
0: আচ্ছা, আপনি বলুন, আপনার বাড়ি কোথায় ছিল? আপনি কি জন্ম থেকেই আপনার এরকম সমস্যা?
1: একেবারে জন্ম থেকে না, কিন্তু যখন আমার বয়স 2.5 বছর তখন প্রথমে পেটের সমস্যা হয়েছিল, তারপর তো ভিটামিন এ কমে যায় খুব বেশি দিন হলে এই সমস্যাটা।
0: আচ্ছা, পেটে কি সমস্যা হয়েছিল?
1: মানে ডায়রিয়া, সাদা মশা, এইগুলো যেগুলো হয় সেটা দীর্ঘস্থায়ী হয়েছিল। তারপর ডাক্তারও বুঝতে পারিনি, অনেকটা ছোট ছিলাম, এমন কিছু একটা ওষুধ দিয়েছিল, চোখটা একেবারেই খারাপ হয়ে গেছে। মানে তখনকার দিনের বাবা মা সেরকম কোনো স্টেপ নেননি বা তেমন কিছু আর করা যায়নি। তখন থেকে আমি দৃষ্টিহীন, মোটামুটি 3 বছর বয়স তখন থেকে আমি দৃষ্টিহীন শুনেছি সবার কাছে আর কি।
0: আচ্ছা, এই যে ছোটবেলায় আপনি দেখতে পেতেন পরিষ্কার,
1: হ্যাঁ,
0: এরপরে আপনি দেখতে আর পেলেন না, এই যে জায়গাটা, এই জায়গাটা কিরকম ছিল? হঠাৎ করে আলো থেকে অন্ধকার, আর সেই অন্ধকার থেকে আর আলো পাচ্ছেন না, সেটা তো একটা বিশাল বড় খামতি। সেটা কাটিয়ে উঠলেন কি করে, বা আপনার কি হয়েছিল সেই সময়টা?
1: আমার ঠিক সেই সময়টা মনে পড়ে না, একেবারে সকাল, তো খুব ছোট ছিলাম। তারপরে 2.5 বছরে তো অসুস্থ হয়ে গেলাম বিছানায় তখন থেকে। তারপর বড় হয়ে আমি শুনেছি যে আমি নাকি ছোটবেলায় একেবারে ফিট ছিলাম, খুব রেস্টলেস ছিলাম, আমার বড় দিদিরা বলে। আমি তো অনেকটা ছোট বাড়িতে, আমার ছোট একজন, বাকি সবাই বড়, তো ওরা বলে। আমার ঠিক একদম শিশুকালটা মনে নেই, ওই সময়টা অসুখের আগের সময়।
0: আচ্ছা আচ্ছা, মানে আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন ওই কি পেটের সমস্যার জন্য?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, আপনি কবিতা শোনাবেন বলেছিলেন, তো কবিতা একটু শোনান।
1: এটা একটু চেষ্টা করতে পারি, কারণ এখনো আমি মাঝে মধ্যে কোথাও প্রয়োজন হলে আবৃত্তি করি।
0: কার লেখা
1: এটা? হচ্ছে আমার লাইফ পার্টনার বঙ্গবন্ধু পাঞ্জা, ওনার নাম।
0: আচ্ছা,
1: ওনারই লেখা একটা কবিতা এটা, উনি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে লিখেছেন।
0: আচ্ছা,
1: সমাজ যে খুব সহজভাবে নেয় না বিষয়টা, তো উনি সেটাই বোঝাতে চেয়েছেন কবিতার মধ্য দিয়ে। আমি শুনি, কবিতার নাম আমরাও পারি। সকলের সাথে পায়ে পা মিলিয়ে আমরাও পারি চলতে, শিখেছি মোরাও জীবনের সব বাধা দৃঢ় পায়ে দলতে। শরীরে থাকুক বিকলাঙ্গতা, মনটা তো নয় বিকল, মনের জোরে ছিঁড়ে ফেলি প্রতিবন্ধকতার শিকল। তোমরা বলো প্রতিবন্ধী, কথাটা হয় না হজম, সব কাজই মোরা করি শুধু উপায় অন্য রকম। দাও গো সুযোগ কর্মযজ্ঞে সকলের সাথে মিলতে, আমরাও পারি সকলের সাথে তালে তালে রেখে চলতে। বিকল হলেও শরীর, তবু আমরা নেই কো বসে, সাগর পাহাড় সকল স্থানে আমরা বেড়াই চষে। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতেও পিছিয়ে নই কোমরা, হকিন্স সাহেব শিখালো কেমন সৃজন হলো ধরা। হোমার, হেলেন, হেম, সুধা, দিদিমাস, মিল্টন, কীর্তি তাঁদের কোনো দিনই ভুলবে না ভুবন। কৃষ্ণচন্দ্র, রবীন্দ্র জৈন কত সুমধুর সুরে গেয়ে গেছে গান, রয়ে গেছে তাঁরা সবার হৃদয় জুড়ে। এহেন কীর্তিমানদের কথা গর্ব হয়ে গো বলতে, আমরাও পারি এমনি ভাবেই ধ্রুব তারা হয়ে জ্বলতে।
0: অসাধারণ। আচ্ছা বেশ, কবিতা তো শুনলাম, তো এখন ব্যাপার হচ্ছে আপনি তো দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখতে না পেলেও আপনি এই যে সাজগোজ করছেন, তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছেন, তো সেইগুলো ক্ষেত্রে কি কি সমস্যা হয়? না না,
1: নিশ্চয়ই হয় সমস্যা। যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, খুঁজে পাই না, মানে কোথায় রাখলাম, যে খুব গুছিয়েই রাখি, তার মধ্যেও হয়তো শোকেসে অনেকগুলো জিনিস রেখেছি, তখন আমার যেটা দরকার, যেই চুড়িটা আমি ধরো হাতে পরবো, সেটা খুঁজে পাচ্ছি না। এরকম সমস্যাটা হতে গিয়ে কি হয়, অনেকটা টাইম নষ্ট হয়ে যায় আমাদের, যেখানে একজন সাইটেড পার্সন 10 মিনিট একটা কাজ করবে, সেখানে হয়তো আমার 15 মিনিট, মানে 5 মিনিট এক্সট্রা। তো কি হয়, আমাকে কোথাও যাওয়ার ব্যাপার হলে সময়ের অনেকটা আগে থেকে তৈরি হতে হয়, তাহলে আমার নিজের জন্য ভালো হয়, টাইম মেনটেন করতে পারি, তার ফলে অন্যের জন্যও ভালো হয়।
0: সময়টা বেশি লাগে। আর এই যে সমস্ত কিছু যে আপনি সাজগোজ করছেন, সেটাও কি আন্দাজে আন্দাজে?
1: একদম, আমি এই ঘরে একাই আছি, মানে আমরা দুজনেই যেহেতু দেখতে পাচ্ছি না, সুতরাং এই ব্যাপারে কেউ কাউকে গাইড করছি না, যে যার মতো নিজেই তৈরি হয়ে নি।
0: আচ্ছা, মানে পুরোটাই অনুভব।

0: সত্যি। তারপরে হচ্ছে এই যে আমি দেখেছি যেটা যে ওই লাঠি নিয়ে গুনে গুনে হাঁটে, তো সেই সেই ব্যাপারটা সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা আমাকে একটু দেবেন, মানে এরকম কোন মানুষকে তো কাছ থেকে আগে পাইনি, তাই জানতে চাইছি।
1: ঠিক ওই যে যেটাকে লাঠি বলছো সেটাকে আমরা বলি কেন স্টিক, একটা লং কেন হয় একটা ফোল্ডিং কেন। তো ফোল্ডিং কেনটা যেটা ভাঁজ করে আমাদের সাইড ব্যাগে, মেয়েদের যে ব্যাগ হয় না ছোট ছোট সাইড ব্যাগটা একটু ছোট, সেখানে ভরে রাখতে পারি। এবার যেখানে প্রয়োজন কেন বা স্টিক বা লাঠি যেটাই বলো ইউজ করার জন্য, তখন আমরা সেটাকে খুলে নিলাম। প্রথমে ধরো বাস থেকে নামবো, তো আগেই কিছুটা খুলে নিয়ে আমি যেটা করি নেমে গেলাম, তাহলে কি আমাদের স্টিক আছে, যে কেউ আমাকে হেল্প করবে বা রাস্তাটা ছেড়ে দিল আমি চলে গেলাম, সেটা ঠিক গুনে গুনে ঠিক না। মানে যেটা করি আমরা, আমরা যখন স্টেপটা ফেলবো ঠিক তার আগে স্টিকটাকে নামাই, তাহলে কি হয় আমার পায়ের সামনে যদি কোনো বাধা থাকে তাহলে স্টিক দিয়ে প্রথমে বুঝতে পারবো, তাই না, আমার লাঠিটাতে ঠেকে যাবে।
0: মানে লাঠিটা প্রথম পদক্ষেপটা ফেলছে,
1: হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছি, এক পা ফেলবো তো আগে স্টিকটা দিলাম, ডান পাটা ফেলবো এই পাশে একবার স্টিকটা ডান পাশে দিলাম, আবার এই পাশটা বাঁদিকটা এগোবো তো একবার স্টিকটা ওদিকটা সোজাসুজি। মানে সবসময় আমরা কি করি স্টিকটা দিয়ে বুঝি যে সামনে কোনো বাধা আছে কিনা, সেই জন্য আমরা সবাই স্টিকটা ব্যবহার করি।
0: আচ্ছা আচ্ছা, আর এই যে বাসে ওঠা নামার ক্ষেত্রে,
1: বাসে ওঠা নামার ক্ষেত্রে
0: বাস কোন বাসটা যাচ্ছে সেটা কি করে জানি,
1: এটা তো আমি যেমন এখানে জিজ্ঞেস করি।
0: আচ্ছা,
1: প্রথমে যখন রাস্তায় বেরোই তখন হয়তো আমার একটা টোটো দরকার, সোজা হেঁটে গেলাম, ওইটুকু আমি হেঁটে যেতে পারি, যেটুকু চেনা জায়গা, রোজ যাওয়া আসার রাস্তা, তো গিয়ে কেউ হয়তো আমাকে একটু গাইড করে দিল, হাত ধরে রাস্তাটা পার করে দিল, নিজে চেষ্টা করি প্রথমে, তারপর কেউ চলেই আসে, মানুষ তো এখনো অনেক ভালো ভালো মানুষ আছে সমাজে, রাস্তা পার করে দিল, তারপর আমি নিজেই চিৎকার করে ডাকলাম যতটা জোরে সম্ভব, টোটো যাবো অমুক জায়গায় বললাম, উঠে গেলাম আবার নেমে নেক্সট গাড়িতে উঠলাম, এভাবে আমাকে তো অনেকটা দূর যেতে হয়। যদি খুব সন্দেহ হয় তাহলে মোবাইলে একবার দেখে নেবো জায়গাটা,
0: শুনে নেবেন,
1: হ্যাঁ মোবাইলে শুনে নেবো, ঠিক
0: আছে, কারণ হচ্ছে দেখে নেবো বললেই তখন একটা ইয়ে হয় না।
1: হ্যাঁ হ্যাঁ, না আমি একদমই টোটালি ব্লাইন্ড, তো সবসময় শুনেই করি, আর আমাদের মোবাইলের স্ক্রিন রিডার সমস্ত কিছু রিড করে, তো যদি মনে হচ্ছে যে অন্য কোথাও নামিয়ে দিয়েছে হতেই পারে, তাহলে আমি মোবাইলে একবার সার্চ করে নিব ব্যাপারটা।
0: মানে আধুনিক প্রযুক্তি খুবই সাহায্য করছে,
1: খুবই সাহায্য করছে আমাদেরকে এখনকার যে অ্যান্ড্রয়েড মোবাইল সেখানে যে স্ক্রিন রিডার, তাতে আমাদের জীবনটা আরো অনেকটা সহজ হয়ে গেছে।
0: আচ্ছা এই যে রান্না বান্না যখন করছেন, তখন
1: রান্না বান্না যখন করি এমনিতে আমি খুব কম পরিসরে আমার রান্নাঘরটা, বেশিরভাগই আজকাল সেটাই হয়, আর যেহেতু শহরে বাড়ি রান্নাঘরটা খুব ছোট, আর আমি নিজে হাতে গুছিয়েছি, কোথায় কি রেখেছি আমার জানা, তো তার মধ্যেও হয় খুঁজে পেতে কখনো কখনো ঝামেলা হয়, তারপরে পেলাম। আর নুন তেল এগুলো সমস্ত কিছু আমি হাত দিই, যেমন ধর তেলের বোতল থেকেও যখন তেল ঢালি তখন আমি ওখানে আঙুল দিয়ে রাখি, যেটা একজন সাইটেড পার্সন হলে শুধু দেখবে তেলটা ঢালবে কতটা পড়লো দেখে দেবে, কিন্তু আমি ওখানেও একটা আঙুল রেখে দিই যাতে বুঝতে পারি যে কতটা তেল পড়লো। আর চিনি লবণ যা কিছু ব্যবহার করি মশলা সমস্ত কিছু আমি চামচ দিয়ে তো তুলি, কিন্তু হাত দিয়ে দেখেও নিই যে ঠিক কতটা উঠলো, আর রান্না ঠিক কতটা হলো এখন, হ্যাঁ কষানো হলো কি সেদ্ধ হলো কি এখন নামিয়ে দিতে হবে গ্যাস বন্ধ করে দিতে হবে, এই সমস্ত কিছু আমি অনেক বেশি বুঝতে পারি নাক দিয়ে, গন্ধে বুঝতে পারি ঠিক রান্নাটা এখন কোন পর্যায়ে আছে।
0: মানে পঞ্চ ইন্দ্রিয়ের একটা অঙ্গ না থাকলেও মানে
1: বাকিগুলো
0: বাকি
1: রাখতে হয়,
0: হ্যাঁ বাকি চারটা অঙ্গ একদম খুবই সক্রিয়, এবং সঙ্গে আরেকটা অঙ্গ মানে যেটাকে আমরা সিক্স সেন্স বলি সেটা আরো বেশি সক্রিয়।
1: হ্যাঁ ওই করতে করতে একটা অভ্যেস বলতে পারো, আর বুদ্ধিটাকে কাজে লাগাতে হয় আর কি,
0: অনেক কিছু ব্যাপার। এবার আনাজ কাটার ক্ষেত্রে
1: ওটা তো আমার এখন আর কোনো কঠিন ব্যাপারই মনে হয় না, তবে আমি বটি দিয়ে কাটতে পারি, অনেকে যেমন কাঁচি ছুরি এগুলো দিয়ে কাটে, ছুরি দিয়ে কাটতে আমি একদমই পারি না, আমার অভ্যস্ত হয়ে গেছি বটি দিয়ে কাটতে। আর ছোটবেলায় না আমি যেখানে বড় হয়েছিলাম স্কুলে, অস্বীকার করার কোনো জায়গা নেই, ওনারা আমাদেরকে আগুনের কাজটা শেখাতেন না, কিন্তু বাকি যে পার্ট থাকে রান্নার, ধরো রুটি বানাতে গেলে যা যা করতে হয়, রুটিটা ভাজার আগে পর্যন্ত সবটা শিখিয়েছেন, সবজি কাটা শিখিয়েছেন, আমাদের আলাদা আলাদা পালা থাকতো, মেয়েদের রুটি করার পালা, ছেলেদের রুটি করার পালা, এরকম ব্যাপার, বাসন মাজা সমস্ত

0: তাই ওনারা শিখিয়ে দিয়েছেন। তারপরেও শেখার তো কোনো শেষ নেই, এখনো প্রতিদিন শিখি। আর তখনকার রান্না হতো আমার ছোটবেলায় খড়ির উনুনে, কিন্তু এখন তো গ্যাস। তো আমি প্রথম প্রথম যখন গ্যাস জ্বলে উঠতো ভীষণ ভয় পেতাম আওয়াজটা শুনে, কিন্তু এখানে আমি বলি আমি শ্বশুরবাড়িতে এসে গ্যাস জ্বালানো শিখেছি। আমার যে বড় ননদ, আমার বড়দি এবারের, উনি আমাকে খুব সাহস দিয়ে মানে গ্যাস জ্বালানোটা শিখিয়েছেন। তারপরে এখন আমার লাইফ পার্টনার তো একেবারে এক্সপার্ট, উনি মাঝে মাঝে আমাকে গাইড করে দেন যদি আমার মিস্টেক হয় কোথাও, প্রবলেম হয় না। তার উপরেও যদি কোনো প্রবলেম হয় তারপরেও, তো আমার আশপাশে যত মানুষজন আছেন ওনাদেরকে ডেকে নিই, সবারই কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে, কোনো প্রবলেম হলে ওনারা হেল্প করে দেন আর কি।
1: আর বাড়ির মধ্যে হাঁটা চলা করতে কোনো সমস্যা নেই?
0: একেবারেই না, কোনো সমস্যা হয় না, এটা তো আমার মজ্জাগত হয়ে গেছে বলতে পারি।
1: তাহলে সেলাই টেলাইও করতে পারেন?
0: হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় আমি তো উলের কাজই শিখেছিলাম।
1: না এমনি এই যে জামা কাপড় বোতাম সেলাই
0: টুকটাক সেলাই করে নিই একদম,
1: মানে কি সবই ওই অনুভূতি দিয়ে?
0: হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে আর কি, হাত দিয়ে।
1: অসাধারণ। কি কি করতে পারে না উলের?
0: উলের কাজ আমরা ছোটবেলায় সমস্ত কিছু শিখেছি, যা কিছু উল দিয়ে তৈরি করা যায়, একেবারে মাফলার, টুপি, মোজা, সোয়েটার, পরীক্ষাতে যেগুলো হতো, আগে তো মাধ্যমিক পর্যন্ত ছিল না হাতের কাজ, আর সমস্ত কিছু আমাদেরকে হাতে বানাতে হতো। স্কুলে যখন প্র্যাকটিক্যাল হতো তখনও আমাদের উলের কিছু বুনে দেখাতে হতো, তো সমস্ত কিছু আমরা নিজেরাই করতাম ছোটবেলাতে। সেটা আমাদের স্কুলেই শিখিয়েছে, আমাদেরকে উলের কাজ শিখিয়েছিল, যাতে আমরা ইজিলি নিজের জন্য এবং অন্যের জন্যও করতে পারি।
1: এতে এত কিছু পারেন, তো কোনো বিশেষ সম্মানে সম্মানিত নিশ্চয়ই হয়েছেন?
0: বিশেষ সম্মান তেমন কিছু না, যখন ওই রেজাল্ট ভালো হয়েছিল ছোটবেলায়, সব ছোটবেলাতেই পড়াশোনা করতাম, ভালো রেজাল্ট হয়েছিল, তখন একবার কলকাতায় উত্তরপাড়াতে সম্মান জানিয়েছিলেন, দুই বেলাটা যে স্কুল আছে ওখান থেকে।
1: আর হচ্ছে যে সরকারি ক্ষেত্রে কোনো আপনারা সাহায্য পান না?
0: না মানে আমাদের তো পড়াশোনার সময়ও ছিল না এটা ব্যাপারটা, এখনকার ছেলে মেয়েদের যেমন আছে তারা সরকারি সাহায্য পায় সর্বশিক্ষা মিশন থেকে, সেটা ছিল না। আর এখন তো আমি নিজে স্বাবলম্বী, তো আমার তো ঈশ্বরের কৃপায় সরকারি সাহায্যের দরকারও হয় না, নিই না। একটা ফেসিলিটি আমরা নিই, যেটা রোজ জার্নি করার জন্য একটা সুবিধা দেওয়া হয় সরকার থেকে, ফ্রি জার্নি সরকারি বাসে, সেটা শুধু নিই এটাই।
1: সেটা সেটা তো বেশ, আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, তো যেতে যেতে আরেকখানা কবিতা শোনাবেন না আমাদের?
0: সেই রকম ভালো তো এখন হচ্ছে না, মানে গলাটাও বেশ ভারী হয়ে গেছে বয়সের সাথে সাথে, চেষ্টা করি বলছো যখন একটা।
1: হ্যাঁ, তো কি কবিতা শোনাবেন আমাদের?
0: রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে কোনো কিছু হয় না, আর ওনার কবিতা আবৃত্তি।
1: হ্যাঁ, উনি তো আমাদের স্বয়নে স্বপনে নিশি জাগরণে, সারাক্ষণই মানে রবি ঠাকুর আর রবি ঠাকুর, ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, তাই নয় কি?
0: খেতেই উনি।
1: হ্যাঁ বেশ, শুনে নি কি কবিতা।
0: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁধে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছ ভালো।
1: অসাধারণ সত্যি। রবি ঠাকুর সেই কোন যুগে লিখেছিলেন ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ি বাড়ি? সত্যি সত্যি আমরা মাঝে মাঝে কোনো না কোনো মানুষকে মানুষ রূপে হোক বা কোনো পশু পাখির রূপে হোক বা যাই হোক, ভগবানের দূত হিসেবে কাউকে না কাউকে পেয়েই যায়, এবং তারা আমাদেরকে যেন বিপদ থেকে উদ্ধার করতেই ছুটে আসেন। আপনাদের ক্ষেত্রেও এরকম নিশ্চয়ই অনেক সাহায্য পেয়েছেন আপনারা, তো এরকম কোনো ঘটনা আছে নাকি?
0: সবসময়ই তো ঈশ্বরের সাহায্যেই চলি, যেমন রাস্তাঘাটে যখন যেটা হয় যে একাই ফিরছি, বাস থেকে নামলাম, হেল্প করার কেউ নেই, তখন যেন আমার মনে হয় হঠাৎ করে কেউ চলে এলো,

0: আমাকে গাইড করে দিল যে কোথায় যাবেন, কি ব্যাপার, এরকম মাঝে মাঝেই হয় যখন একা জার্নি করি।
1: সেই মনে হলো যেন যেন আমি পাচ্ছি না,
0: পাচ্ছি না, ঈশ্বর যেন দেবদূত পাঠিয়ে দিলেন।
1: মানে অনেকক্ষণ থেকে সেটা লক্ষ্য করছেন, আমার পক্ষে সম্ভব না, একটি পাঠিয়ে দেওয়া হোক যাতে আমি ওই কাজটা ঠিক করতে পারি, হ্যাঁ, উদ্ধার হয়ে যায়, সেই রকমই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য, আপনার জীবনের এই যে স্ট্রাগল পিরিয়ডের কথা আপনি আমাদের শোনালেন, আপনার আনন্দের কথা শোনালেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমি সৌমিতা আঢ্য শিলিগুড়ির সুভাষপল্লী অঞ্চলে চলে এসেছিলাম। আজ আমার সঙ্গে ছিলেন পপি সাহা পাঁচা মহাশয়া, উনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। ছোটবেলায় বিশেষ অসুখে সম্পূর্ণ দৃষ্টি হারিয়ে উনি যে আবারও স্বাভাবিক জীবন কাটাচ্ছেন, এই যে উত্তরণের কথা, সেই উত্তরণের কথা আমরা শুনে নিলাম। আবারও কোনো দিন আবারও কোনো উত্তরণের কথা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান প্রতি রবিবার ঠিক 4:30। নমস্কার।
2: উত্তরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পপি সাহা পাঁজার সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, তারপর পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: হ্যালো,
1: রাজেশ বাবু থানা থেকে কথা বলছি।
0: আবার
1: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশে ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
2: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: স্যার অত কোথায় পাবো?
2: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
0: স্যার 2 লাখ?
3: কি হয়েছে বাবা?
0: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
1: আরে
0: কেটে দিল।
3: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
0: ফ্রড?
3: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
4: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে।
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
7: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন এসরাজের লঘু সঙ্গীতের সুর, শিল্পী শিউলি বসু।

এতক্ষণ এসরাজি লঘুসঙ্গীতের সুর শুনলেন, শিল্পী ছিলেন শিউলি বসু। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে জোয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারা। আমি অপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে, কথা বলবো আপনাদের সঙ্গে এবং সেই সাথে শোনাব গান। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। প্রতিদিনই আমাদের বিভিন্ন বিষয়ে এই লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় এবং আপনাদের সাথে নানান বিষয়ে আমাদের কথা হয়, ভাবনার আদান প্রদান হয়। আজকে আমি আনন্দধারা এই লাইভ ফোন ইন অনুষ্ঠানটিতে ভাবলাম যে আপনাদের সাথে কথা বলতে বলতে জেনে নেওয়া যাক আপনাদের পছন্দ এবং অপছন্দের কথা খানিকটা। অর্থাৎ দেখুন, আমাদের প্রত্যেকেরই একটা কাজের জগৎ থাকে। সেই কাজের জগৎটা সব সময় যে আমাদের ভালো লাগার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সম্ভব হয় এমনটা সব ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু কারুর কারুর ক্ষেত্রে অবশ্য তারা সৌভাগ্যবান যে তাদের পছন্দের কাজটি তারা কর্মজীবনেও বেছে নিতে পেরেছেন বা পেয়েছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু পছন্দের কাজ থাকে, বিভিন্ন রকম হতে পারে সেটা, সেটা আমাদের কিন্তু সেই কর্মজগতের বাইরে। তো সেই বিষয়ে আজকে আপনাদের থেকে জেনে নেব আপনাদের কার কী কাজ করতে ভালো লাগে। কথা বলতে বলতে শ্রোতা বন্ধু চলে এসেছেন আমাদের সাথে, কথা বলে নেব বন্ধুর সাথে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার,
1: মিলন কুমার রায় এলাপাত্রি থেকে বলছি।
0: হ্যাঁ মিলন বাবু বলুন।
1: আজকে এখন বিষয়টা কি দিলেন?
0: বিষয়টা দিলাম আপনার, আপনার নিজস্ব তো একটা কাজের জগৎ আছে, কিন্তু তার বাইরে আপনার কোন কাজ করতে খুব ভালো লাগে, যে কাজ করলে আপনার মন খুশি হয়ে ওঠে, আনন্দে ভরে ওঠে, সেরকম কি কাজ?
1: যেমন আমি টিউশন পড়াই, তো পড়াতে পড়াতে যেমন মাঝে মাঝে আমি তো গান সঙ্গীত তো খুব পছন্দ করি, তো একঘেয়েমি কাজ করতে ভালো লাগে না, তখন ইচ্ছে করে একটু বিনোদনমূলক অন্যান্য, যেমন খেলা জগতে একটু বা খেলা

0: দেখতে বা খেলা খেলতে বা গান গাইতে গান শুনতে এরকম জিনিসগুলো ভালো লাগে,
1: ভালো
0: বা কোনো
1: লাগে।
0: কিছু কবিতা লিখতে,
1: আচ্ছা আচ্ছা
0: হ্যাঁ এরকম
1: আচ্ছা,
0: কোনো গল্পের বই পড়তে এগুলো
1: হ্যাঁ
0: ভালো
1: হ্যাঁ,
0: লাগে।
1: আমাদের প্রত্যেকেরই এরকম কিছু না কিছু মানে যেটাকে আমরা শখ বলি, সেটা ঠিক আমাদের কাজের জায়গার সাথে মিল হতেও পারে নাও পারে, হ্যাঁ, তার বাইরে গিয়েও কিছু পছন্দের কাজ আমাদের থাকে, সেই আপনার লেখালেখি করতে গান শুনতে এগুলো ভালো লাগে, তাই না?
0: একদম এগুলো ভালো লাগে।
1: ঠিক
0: আর
1: আছে,
0: একজনের কাজ করতে করতে ভালো লাগে না, তখন একটু অন্যরকম কাজ করতে
1: ঠিক
0: ভালো
1: ঠিক
0: লাগে।
1: ঠিক, হ্যাঁ হ্যাঁ, সে
0: যেমন রেডিওতে, রেডিওতে একই রকম প্রোগ্রাম শুনতে ভালো লাগে না, একটু যেমন প্রতিদিন যদি গানগুলো চেঞ্জ হয় ওই
1: হুম
0: সময়টা,
1: হুম
0: তাহলে হয়তো খুব ভালো লাগে।
1: হুম
0: হ্যাঁ
1: হুম
0: এরকম প্রত্যেকটা জিনিসে,
1: ঠিক
0: যেমন
1: ঠিক,
0: রেডিওতে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে
1: হুম হুম
0: তার জন্য ভালো লাগছে,
1: হুম হুম হুম
0: এটাই
1: ঠিক।
0: অন্যান্য।
1: অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন,
0: হ্যাঁ
1: শুনতে
0: আপনাকেও
1: থাকুন
0: ধন্যবাদ,
1: আমাদের অনুষ্ঠান।
0: ধন্যবাদ।
1: সেই নিয়েই কথা বলছিলাম আর কি, কারোর ছবি আঁকতে ভালো লাগে, কারোর গান গাইতে ভালো লাগে, আবার কারোর গান শুনতে ভালো লাগে, কেউ হাতের কাজ করতে ভালোবাসেন, কেউ ঘর সাজাতে ভালোবাসেন, কেউ রান্না করতে ভালোবাসেন, বিভিন্ন আরও অনেক আছে, অনেক তো, সেসব নিয়ে আজকে আপনাদের ভালো লাগার কাজ জেনে নেব। আরেকজন রয়েছেন শ্রোতা বন্ধু, কথা বলে নি। হ্যালো,
2: হ্যালো, নমস্কার ম্যাম,
1: নমস্কার, বলুন কে বলছেন?
2: আমি মায়নাগুড়ির বলবাড়ি থেকে বলছি, মায়া রায়।
1: হ্যাঁ মায়াদি, বলুন।
2: এই সারাদিনে কাজের মধ্যে যে আমি রেডিওটা সবসময় কানের কাছে রাখি,
1: হুম,
2: এইটাই একটা,
1: সেটাই আপনার ভালো লাগা, তাই তো? সারাদিন সারাদিন ঘরের একরকম কাজ করতে করতে মাঝে মাঝে রেডিও শোনা, এটাই আপনার ভালো লাগা, তাই তো?
2: শুনি আর আপনার সাথে কথা বলি, এটাই আর কি।
1: এটাই আপনার ভালো লাগা, বাহ, খুব সুন্দর, ভালো লাগা। আপনাদের মতো শ্রোতা বন্ধুরা রয়েছেন, তাই আমরা আমাদের এই অনুষ্ঠানগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার উৎসাহ এবং অনুপ্রেরণা পাই। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো,
2: নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। কথা হলো, কথা হতেই থাকবে আপনাদের সাথে, তার মাঝখানে শুনে নিই একটা গান, আপনাদেরকেও শোনাই, অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে সাতি ছবির গান। গান তো শোনাবই, তার আগে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, তার সাথে কথাটা সেরে নিই। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, না আমি ওনার কথা শুনতে পাচ্ছি না কিছু। হ্যালো, আমরা গানে চলে যাই, সাথী ছবি গান, অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

0: গান শেষ হতে হতেই বন্ধুর ফোন চলে এসেছে, আমরা কথা বলে নেব, দেখছি কে আছেন লাইনে। হ্যালো,
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ বলুন সঙ্গীতাদি।
1: হ্যাঁ, আজকে কাজ সম্পর্কে বলতে বলছেন তো?
0: কাজ মানে আপনার কি কাজ করতে ভালো লাগে, যেটা করলে আপনার মনে আনন্দ হয়, মনটা ভরে ওঠে?
1: এগুলো করতে ভালো লাগে সেগুলো বলছি আর কি।
0: হুম হুম
1: বাচ্চা বাচ্চাদেরকে পড়ানো,
0: হুম
1: এবার পড়া হয়ে গেলে তাদের সাথে কিছুটা খুনসুটি করা
0: হুম
1: এবং তাদেরকে কিছু উপহার দেওয়া বা খাবার দেওয়া,
0: হুম
1: এগুলোর মধ্যে একটা আনন্দ পাই আমি।
0: আচ্ছা,
1: এছাড়া বয়স্ক মানুষদের সাথে কথা বলতেও আমার খুব ভালো লাগে, গল্প টল্প করতে,
0: হুম
1: আর তাদের হয়তো কেউ দেখার নেই, তাদের সাথে
0: হুম
1: তাদেরকে কিছু সাহায্য করলাম বা কিছু একটা উপহার দিলাম।
0: হুম হুম হুম হুম
1: এছাড়া গান শুনতে আর আপনাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে
0: আচ্ছা
1: আমার।
0: আচ্ছা, বাহ, খুব ভালো। কিন্তু আমি শুধু এইটুকুই বলবো যে আপনার এমন দুটি কাজ ভালো লাগে যা সত্যি প্রশংসার যোগ্য, কারণ শিশুরা ফুলের মতো সুন্দর, তাদের সাথে সময় কাটাতে ভালো লাগে মানে আপনিও ঠিক মানসিকভাবে ততটাই আপনার মনটাও নির্মল এবং সুন্দর। আর বয়স্ক যারা, সত্যি তো তাদের অনেক ক্ষেত্রে সাহায্যের দরকার হয় এবং সঙ্গীরও দরকার হয়, একটা কথা বলার মানুষেরও তো দরকার হয়। তো আপনি এই বয়স্কদের সাথে এবং শিশুদের সাথে সময় কাটান, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। খুব ভালো লাগলো আপনার কথা শুনে।
1: ভালো লাগে,
0: ঠিক ঠিক, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ভালো থাকবেন আর এভাবেই থাকবেন।
1: আচ্ছা, আপনিও ভালো থাকবেন, নমস্কার।
0: হুম হুম আমরা আজকে বিষয় রেখেছিলাম কার কি কাজ করতে ভালো লাগে, মানে আমাদের যে কর্মজীবন যার যা রয়েছে তা তো আছেই, তার বাইরে এক কথায় সংক্ষেপে বলা যেতে পারে যে কার কি শখ। তো আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, কথা বলে নেব, দেখি তার কি কাজ করতে ভালো লাগে। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি শিলিগুড়ি পরেশনগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি বলুন।
2: আমার রান্না করতে খুব ভালো লাগে।
0: বাহ, শুনেই তো জিভে জল চলে আসছে শুভ্রাদি।
2: হ্যাঁ, এই যে 3টা পর্যন্ত রান্নাঘরে ছিলাম,
0: হুম
2: আবার এখন রান্নাঘরেই ঢুকছি। ছেলে আবদার করছে প্যাটিস খাবে,
0: আচ্ছা
2: সেটা বানানোর জন্য এই পূর্ব

0: আচ্ছা
1: আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। রান্না তো একটা অপূর্ব শিল্প। আমরা তো আমাদের পুরোনো দিনে আমাদের যে মা জেঠিমা বা ঠাকুমা দিদিমারা ছিলেন, তাদেরকে দেখেছি কি অপূর্ব নিপুণতায় তারা রান্নাটা করতেন আর কি। তো
0: হ্যাঁ সেটাই, আমার রান্নাটাই খুব, আমি ইউটিউব দেখে যেসব রান্না ভালো
1: হুম হুম
0: লাগে আমার
1: হুম হুম
0: সেগুলো দেখি, সেটাই
1: আচ্ছা,
0: আবার আমি তৈরি করে খাওয়াই।
1: সেটাই আবার করার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে
0: হ্যাঁ
1: আপনার নিশ্চয়ই রেসিপি খাতাও আছে একটি, যেখানে লিখে রাখেন, নাকি সব মনেই থেকে যায়?
0: মনে থেকে যায়,
1: ও
0: যখন দেখি না তখন ছেলেদেরকে বলি এই রান্নাটা করবো, এটা বের করে দে,
1: আচ্ছা,
0: ওরা বের করে দেয়। সেই যে রান্নাটা ইউটিউবে দেয় সেই তার নাম বলি,
1: হুম হুম
0: যেমন সেফ অতনু, তন্নি রান্নাঘর,
1: হুম হুম আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ
1: মানে আপনি
0: তারপর
1: বিভিন্ন
0: আহারে বাহারে
1: বিভিন্ন ইয়েগুলো
0: বিভিন্ন
1: চ্যানেল,
0: রান্না
1: ইউটিউব
0: ইয়ে
1: চ্যানেলগুলো দেখে রান্নাগুলো আর কি।
0: সেইগুলো
1: হ্যাঁ
0: রান্না
1: হ্যাঁ
0: ইয়ে
1: হ্যাঁ,
0: করি,
1: বাহ, খুব ভালো।
0: সেটাই ইয়ে করি।
1: এবং আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার হাতের রান্নাও খুব ভালো হবে।
0: হ্যাঁ খেয়ে ওরা তৃপ্তি পায়,
1: বাহ, সেটাই আসল কথা। রান্না করে সবাইকে দেওয়ার পর যখন তারা খেয়ে তাদের মুখগুলো তৃপ্তিতে ভরে ওঠে, সেটাতে
0: হ্যাঁ
1: যে রাঁধে তার কিন্তু ভীষণ মনের একটা
0: হ্যাঁ
1: আনন্দ।
0: হ্যাঁ হ্যাঁ
1: ঠিক
0: তখন
1: ঠিক,
0: সেই পরিশ্রমটা আমার ইয়ে হয়ে যায়,
1: সার্থক হয় আর কি।
0: সার্থক হয়।
1: ঠিক ঠিক ঠিক, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি এভাবেই বেশ সুন্দর করে রান্নাবান্না করে নিজের মানুষদের, বাড়ির প্রিয়জনদের আপনি
0: হ্যাঁ
1: খাওয়ান এবং তাদেরকেও খুশি করুন, সেই সাথে আপনিও ভীষণ ভালো থাকুন, আনন্দে
0: হ্যাঁ
1: থাকুন।
0: হ্যাঁ হ্যাঁ
1: ঠিক ঠিক, আবার কথা হবে, কেমন?
0: নমস্কার।
1: নমস্কার। কত মানুষের কত রকম হবি থাকে, তাই না? রান্না তো একটা অপূর্ব শিল্প, আমি তো অন্তত তাই মনে করি। কারণ এর এত সুন্দর মানে সময়, জ্ঞান এবং নিজের অনুভূতি এবং সাথে মস্তিষ্ক, এ না খাটালে সুস্বাদু রান্না করা সম্ভব নয়। তো যাই হোক, কথা তো হতেই থাকবে। এবারে আরও একটি গান মণিহার ছবির, শিল্পী লতা মঙ্গেশকর।

0: গান সবেই শুরু হয়েছিল, একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি, তারপরে গানে ফিরব। হ্যালো,
1: হ্যালো, আমি বলছি শিলিগুড়ি থেকে।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি তো সব সময় রেডিও শুনতাম।
0: হুম হুম
1: হ্যাঁ, তারপরে রেডিওটা নষ্ট ছিল কিছুদিন,
0: হুম হুম
1: তারপরে তো ঠিক করে নিয়ে আসলাম, হচ্ছে এই 7-8 দিন হলো।
0: আচ্ছা,
1: তারপরে আপনাদের নাম্বার করে যাই কিন্তু পাচ্ছি না।
0: ও না,
1: আমি
0: আমাদের তো
1: রান্নাঘর,
0: অনুষ্ঠান চালু আছে, মানে প্রতিদিনই হচ্ছে
1: নমস্কার,
0: বিভিন্ন। হ্যাঁ নমস্কার, আপনার নামটা বলবেন প্লিজ।
1: আমি আমি আমার নাম দীপ্তি দে, গ্রিন ভেস্তা।
0: আচ্ছা হ্যাঁ দীপ্তিদি বলুন।
1: আমার হচ্ছে কি, মানে সারাদিন রেডিও নিয়েই থাকি,
0: হুম
1: আর
0: আচ্ছা
1: মাঝখানে হয়তো একটু টিভি দেখতে গেলাম।
0: আচ্ছা
1: এই রান্নার কথা শুনছিলাম না,
0: হুম হুম
1: তাই আবার আমি ফোন করতে করতেই আবার দেখি গানটা হচ্ছে।
0: হুম আমরা আমরা গানটা আবার শুনবো, তার আগে একটু আপনার সাথে কথা বলে নিচ্ছি এই আর কি।
1: আমার আমার আমার না খুব রেডিও প্রিয়,
0: আচ্ছা
1: নিজে নিজে এই পায়ে হাঁটুর ব্যথা আছে,
0: হুম
1: মানে প্রচন্ড ব্যথা, সেইটা নিয়ে রেডিও সারাতে গেছি।
0: ও আচ্ছা আচ্ছা
1: রেডিও সারানোর পরে অনেক চেষ্টা করলাম, আজকে পেলাম আপনাকে।
0: ও আচ্ছা আচ্ছা, তাহলে কোনো কারণে হয়তো আপনি আমাদের মানে লাইন
1: আচ্ছা,
0: পেয়ে
1: হ্যাঁ হ্যাঁ
0: ওঠেনি
1: হ্যাঁ,
0: আর কি,
1: না
0: কোনো
1: আমারও
0: কারণে
1: ভুল হইতে পারে।
0: সংযোগ তৈরি হয়নি। তো যাই হোক, আজকে
1: আমার
0: হলো।
1: কথা শুনি ভালো লাগে,
0: হুম হুম এরপরে আবার আবারও
1: ভালো
0: কথা
1: লাগে।
0: হবে নিশ্চয়ই আপনার সাথে। আর
1: হ্যাঁ,
0: রেডিও আপনার রেডিও শুনতে আপনার ভালো লাগে, অর্থাৎ আপনার
1: ভালো
0: অবসর
1: লাগে তো,
0: বিনোদনটা
1: মানে
0: রেডিও।
1: আমার বন্ধু ছিল কলকাতার একজন এখানে, উনি
0: হুম
1: তো চলে গেছে পরে,
0: হুম হুম
1: ওই দুইজনে মিলে আমরা রেডিও শুনতাম,
0: বাহ,
1: পাশেই বাড়িতে ছিল, এখন তো উনি মারা গেছেন।
0: আচ্ছা আচ্ছা, তো
1: আর এই রান্নার কথাটা কেন বললাম, রান্না আমি নিজেও করি, কাজের মাসি বিরক্ত হয় রান্না করলে। আমি কালকে ছোলার ডাল করেছি না,
0: হুম হুম
1: নাতিকে বলছি যে খেয়ে দেখিস, সেই একদম। আচ্ছা, এখন আপনি গান
0: ঠিক ঠিক।
1: চালান।

0: হ্যাঁ, আপনার সাথে আবারও কথা হবে। আপনি খুব ভালো থাকবেন আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: হ্যাঁ, আমি গান শুনতেই ভালোবাসি।
0: ঠিক ঠিক ঠিক আছে। আমরা ফিরে যাই গানে।

0: শুনছেন আনন্দধারা। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে, কথা বলতে বলতে ফোনে রয়েছেন একজন। হ্যালো, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার। নমস্কার
0: নমস্কার নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি ধূপগুড়ি থেকে বলছি, জনার্দন সামান।
0: হ্যাঁ জনার্দনবাবু বলুন।
1: আমি তো আগে শিক্ষকতা করতাম, এখন বয়স হয়ে গেছে, এখন ওই একটু রাতে একটু ধর্ম অনুষ্ঠান শুনতে ভালো লাগে। আর আমার একটা হবি আছে, ওই যে ফুল গাছ লাগাই, ফুল গাছের সময় সবসময় লাগিয়ে থাকি।
0: মানে বাগান করার শখ আপনার?
1: আর একটা অভ্যাস আছে কি, আমি ওই কবিতা লিখি।
0: আচ্ছা।
1: হ্যাঁ, বিভিন্ন পত্রিকা।

0: দিনে পত্রিকায় আমার লেখা ছাপানো হয়, প্রকাশ হয়।
1: আর বাহ, খুব ভালো, খুব ভালো।
0: তা আপনি অনুমতি দিলে একটা ছোট্ট কবিতা পাঠ করি,
1: খুব ছোট্ট করে। হ্যাঁ
0: হ্যাঁ করবো, পাঠ করবো।
1: হ্যাঁ করুন।
0: আচ্ছা, কিছু ওটা আছে রাজবংশী ভাষায় লেখা। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে চিঠি। চিঠি কয় বছর আগত, ডাকত যাওয়া আইসা, সুখ দুঃখের কাঠা, ইতির বিকৃত ভাষা, আনানিগা করিছি নাই হারাইস ঘাটায়। চিঠি তোর দৌলত যায় নেখাই আর নেখা, ইরানি ভালো মন্দ কাঠা, উল্টি গেছে ভাইল নাই চিঠি নেখা, নেখা নেখির আকাল। চিঠি হারালো কোটে নিকিলিল মোবাইল ফোন, উহাক দেখিয়া তুই আকারি নিকল সরম। নমস্কার।
1: সত্যি কথা বলতে কিছুটা বুঝতে পারি রাজবংশী ভাষা, কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি ভাষা এটা। আপনি এভাবেই কবিতা লিখতে থাকুন, সুন্দর সুন্দর বাগান করে গাছে সুন্দর ফুল ফুটিয়ে চারিদিক আলোকিত করে রাখুন। আবার কথা হবে আপনাদের সাথে, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এবারে শঙ্খবেলা ছবির গান মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আমাদের অনুষ্ঠানের সময় আজ এ পর্যন্তই ছিল। কথা হলো আপনাদের সাথে অনেক, এবং এর পরেও আরও অনেক অনুষ্ঠান আমাদের প্রতিদিন থাকছে, আবারও কথা হবে আপনাদের সাথে। কিন্তু আজ এখানেই বিদায় নিতে হচ্ছে আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আমি অপর্ণা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন। নমস্কার। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় প্রভাব বিস্তার করেছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হয়েছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে অতি ভারী বৃষ্টি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি এলাকায় বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে স্বাভাবিক ছিল, দু একটি স্থানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা মালদায় 37.1 ডিগ্রি সেলসিয়াস এবং 29.7 ডিগ্রি সেলসিয়াস ট্যাডংয়ে। মুখ্য বৃষ্টিপাতের পরিমাণ ইন্ডং টি এস্টেট 26, জিতি 25, চালৌনি টি এস্টেট 24, জুরন্তি টি এস্টেট, মূর্তি, গাজলডোবা, ফাগু 23, ওদলাবাড়ি টি এস্টেট 21, বানারহাট 18, আলিপুরদুয়ার 18, চম্পাশাড়ি গাইঘাটা টি এস্টেট 16। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 4 জুলাই শনিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে আগামীকাল এবং পরশু 29 এবং 30 জুন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 7-20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

সিকিম এবং কালিম্পং কোচবিহার জেলার দু একটি স্থানেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্র বিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন, দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন, সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন অ্যাক্টিভ ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার এট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল এট মেনি প্লেসেস ওভার দার্জিলিং কালিম্পং কোচবিহার ডিস্ট্রিক্ট অ্যান্ড এক্সট্রিমলি হেভি রেইনফল অকার এট আইসোলেটেড প্লেসেস ওভার জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়াজ অ্যাপ্রিসিয়েবলি এট 1 or 2 প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, নো লার্জ চেঞ্জ ইন ইয়েস্টারডেজ টেম্পারেচার অকার্ড এলসওয়্যার ওভার দ্য রিজিয়ন। ইয়েস্টারডেজ হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার 37.1 ডিগ্রি সেলসিয়াস ওয়াজ রেকর্ডেড অ্যাট মালদা অ্যান্ড 29.7 ডিগ্রি সেলসিয়াস অ্যাট টেডং। চিপ অ্যামাউন্ট অফ রেইনফল ইন ডং টি এস্টেট 28, জিতি 25, চালৌনি টি এস্টেট 24, জুরন্তি মূর্তি গাজলডোবা ফাগু 23, পলাশবাড়ি 21, কুর্তি 20, আলিপুরদুয়ার 18, চম্পাশাড়ি 16। ওয়েদার ফোরকাস্ট টিল 4th July স্যাটারডে, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট 2 days 29th and 30th June হেভি টু ভেরি হেভি রেইনফল উইথ এক্সট্রিমলি হেভি রেইনফল 7 to 20 centimeter and more than 20 centimeter very likely to occur at 1 or 2 places over Darjeeling, Jalpaiguri, Alipurduar district of Sub Himalayan West Bengal and Kalimpong and Kuchbihar district of Sub Himalayan West Bengal, along with thunderstorm with gusty wind speed 30 to 40 km/h and lightning very likely to occur at 1 or 2 places. That concludes the weather bulletin. Please stay with us for our next announcement in Bengali. Akashbani Shiliguri. এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:05 শুনবেন লোক পরম্পরা, শুনবেন কীর্তন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে। 6:30 থেকে আকাশবাণী শিলিগুড়ি মিডিয়াম ওয়েভ 421.9 meter এবং 711 kHz শুনবেন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ICC ওমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার ধারা বিবরণী ইংরেজি এবং হিন্দিতে এই ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অন্যান্য অনুষ্ঠান শুনবেন নিউজ অন AIR অ্যাপে। 6:40 লোকগীতি কল্যাণ মিশ্রর কণ্ঠে। 7:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান এবং ডুয়ার্স দর্পণ। রাত 8:00 কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির প্রতি বার্তা মন কি বাতের 135তম পর্বের বাংলা রূপান্তর। এই অনুষ্ঠানটি আপনারা একযোগে আকাশবাণী শিলিগুড়ি এবং আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্র থেকে শুনতে পাবেন। 8:30 আধুনিক গান উষা উত্থুপের কণ্ঠে। 9:15 বিভিন্ন শিল্পের কণ্ঠে গজল। 9:30 শিক্ষাঙ্গন থেকে। 10:00 শুনবেন রবিবাসরী অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6:05 গানের ভেলা, 7:00 বিশেষ জয়মেলা, 7:45 সাজ ওর আওয়াজ, 8:30 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজকা ফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজ সান্ধ্যকালীন অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, একটু পরেই শুনবেন লোক পরম্পরা অনুষ্ঠানে কীর্তন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে। তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন লোক পরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে।

লোকপরম্পরা অনুষ্ঠানে কীর্তন শুনছেন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে। সন্ধে 6:30 থেকে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ICC ওমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার পর্যায়ক্রমিক হিন্দি এবং ইংরেজিতে ধারাবাহিক আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আপনারা শুনতে পাবেন আকাশবাণী শিলিগুড়ি মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অন্যান্য অনুষ্ঠান আপনারা শুনবেন নিউজ অন AIR অ্যাপে। শুনছেন কীর্তন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে।

এতক্ষণ লোকপরম্পরা অনুষ্ঠানে কীর্তন শুনলেন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি, শিল্পী কল্যাণ মিশ্রা।

লোকগীতি শুনলেন কল্যাণ মিশ্রর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: সাপ্তাহিক বিশেষ বিশেষ প্রতিবেদন নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স দর্পণ। আজকের ডুয়ার্স দর্পণে শুনবেন,
1: উচ্চশিক্ষার সুযোগ, নতুন পাঠ্যক্রম এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে পড়ুয়াদের সঠিক দিশা দেখাতে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো আপাই WB প্রি কাউন্সিল ও শিক্ষামেলা 2026। এই দিন মাল্লাগুড়িতে অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল এই শিক্ষামেলার আয়োজন করে। কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে সাফল্য পাওয়া যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোন কোন বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে, এই বিষয়ে সঠিক ধারণা না থাকায় পড়ুয়ারা উচ্চশিক্ষার বিষয় নির্বাচন করা নিয়ে ধন্দে থাকে। এই সমস্যা মেটাতেই এই দিনে শিক্ষামেলার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই শিক্ষামেলার উদ্বোধন করে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন,
2: শিশুবিন্দু অধিকারী মহাশয়ের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ইনভেস্টর্স ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স ওয়েস্ট বেঙ্গলে গড়ে তোলো, রেভিনিউ জেনারেট করো, যে আমার রাজ্যে আমার কাজ। একটা বড় অংশের ছেলেমেয়েরা মাধ্যমিকের পরেই তারা

0: বিভিন্ন রাজ্যে তারা পাড়ি দিচ্ছিল। এই বিষয় নিয়ে আমি সরকারকে অনুরোধ করেছিলাম ভাববার জন্য, তো তৎকালীন সরকার ভাবেনি। আমরা এই বিষয়ে নিয়ে আমাদের এখন দায়িত্ব যে কিভাবে, এই যে বারবার করে আমি দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে আসন ফাঁকা থেকে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়বার প্রবণতা কমছে, বিজ্ঞান নিয়ে পড়বার প্রবণতা কমছে, এর পেছনের কারণগুলোকে পয়েন্ট আউট করে কোয়ান্টিটির সাথে কোয়ালিটিকে মিক্স আপ করে আমাদের এখানে এতগুলো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার পরিকাঠামো ক্যাম্পাসিং এগুলোকে উন্নত করে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে তারা যাতে কাজেরও সুযোগটা পায়। এরা তো কাজ করবে, সেই কাজ করবার জায়গাগুলোই যদি না থাকে তাহলে তো তাদেরকে বাইরে রাজ্যে যেতে হবে। বলে সেই রকম একটা পরিকাঠামো আমরা গড়ে তুলবো, এটা সরকারের দৃষ্টি।
1: আপায়ের সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরী বলেন, উত্তরবঙ্গের পড়ুয়াদের শিক্ষা ও কেরিয়ারের ব্যাপারে সঠিক দিশার সন্ধান দিতেই তাদের এই উদ্যোগ। এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরিত কুমার চৌধুরী। এদিনের শিক্ষামেলায় অন্যান্য জেলার পড়ুয়ারাও অংশগ্রহণ করেছিলেন।
2: मैं कर्नल संजय मणि प्रधान वेटरन आज आप सभी के समक्ष एक ऐसे रिपोर्ट प्रस्तुत करने जा रहा हूं जो न केवल भारतीय सेना के शौर्य और तकनीकी कौशल को दर्शाती है बल्कि देश के प्रति उनके निस्वार्थ समर्पण रणनीतिक सूझबूझ और असीम धैर्य को भी उजागर करती है और राष्ट्र निर्माण के प्रति उनके अटूट संकल्प को भी उजागर करती है। अक्सर हम सेनाओं को सीमाओं की रक्षा करते हुए देखते हैं या आतंकवाद के खिलाफ लड़ते हुए देखते हैं, लेकिन जब भी देश के भीतर हमारे नागरिकों को कोई विपत्ति आती है या दुर्गम क्षेत्रों में कनेक्टिविटी और विकास की जरूरत होती है तो भारतीय सेना अग्रणी और सबसे भरोसेमंद शक्ति बनकर सामने आती है। इसी कड़ी में सेना के इंजीनियर्स, आर्मी इंजीनियर्स ने हाल ही में 34.5 मीटर माउंटेन फुटब्रिज, जिसको हम MFB भी बोलते हैं, उसको शामिल किया है जो दुर्गम ग्रामीण और पहाड़ी क्षेत्रों के लिए जीवनदान साबित हो रहा है। सभी को पता है दुदेनती का इतिहास और उसके रणनीतिक महत्व। सेना का यह योगदान इस इलाके के लिए नया नहीं है। इससे पहले भी जब दुधे नदी के उफान ने संपर्क तोड़ दिया था तब भारतीय सेना के जाबाज इंजीनियर ने वहां बेली फुटब्रिज का निर्माण करके रातों रात कनेक्टिविटी बहाल की थी। यह क्षेत्र रणनीतिक रूप में कितना महत्वपूर्ण है इसका अंदाजा इस बात से लगाया जा सकता है कि यह मार्ग दार्जिलिंग सिलगुड़ी मुख्य राजमार्ग के बंद होने या भूस्खलन की स्थिति में एक अत्यंत महत्वपूर्ण वैकल्पिक सड़क या अल्टरनेटिव रोड प्रदान करता है। जब मुख्य हाईवे कट हो जाते हैं तब यही रास्ते पूरे क्षेत्र के लाइफलाइन बन जाता है। जब यह कनेक्टिविटी टूटी तो स्थानीय जनता बेहद संकट में आ गई और इस क्षेत्र के रीढ़ की हड्डी माने जाने वाले पर्यटन यानी कि टूरिज्म पूरी तरह ठप होने लगा। त्रिशक्ति कोर के जाबाज सेना तुरंत हरकत में आई। जब यह कनेक्टिविटी टूटती है तो इससे सबसे बड़ा असर यहाँ की अर्थव्यवस्था पर पड़ता है। पहाड़ी क्षेत्रों के स्थानीय लोगों की आजीविका पूरी तरह पर्यटन पर निर्भर है।
1: শনিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনকালে ক্রীড়া, যুব বিষয়ক ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খা শনিবার ঘোষণা করেছেন যে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কেন্দ্রে উন্নত করা হবে। তিনি প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণ সুবিধা ও সহায়তা প্রদানের মাধ্যমে উত্তরবঙ্গ জুড়ে ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করার ব্যাপারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্টেডিয়াম পরিদর্শন করে তিনি জানান,
3: ক্রীড়াকে যা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছে, ক্রীড়া যেমন অবহেলিত থেকেছে তেমনি খেলোয়াড়রা সব থেকে বেশি তারা বঞ্চিত হয়েছে, কোনো সাপোর্ট পায়নি। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পুরো উত্তরবঙ্গের একটাই ইন্টারন্যাশনাল মাপের স্টেডিয়াম আছে, সেটার অবস্থা হয়েছে দেখুন, এখানে বৃষ্টি হলে এখানে যারা খেলা দেখতে আসে তারা মাথার উপর স্ট্যান্ড পাচ্ছেন না এবং অনেকটা অংশ দেখতে পাচ্ছি পুরো আগাছা দিয়ে ভরে গেছে, মাঠেরও সেইভাবে যত্ন হয়নি দীর্ঘদিন ধরে, ইভেন ফ্লাড লাইটের কোনো ইলেকট্রিসিটি লাইন পর্যন্ত নেই, জেনারেটারে চলে, এরকম দুর্দশা দীর্ঘদিন ধরে এই উত্তরবঙ্গের সঙ্গে দীর্ঘদিন যে বঞ্চনা হয়েছে তারই আর এক নিদর্শন কিন্তু এই অবহেলাতে যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পড়ে আছে। আরো অনেক প্রতিভাকে আমরা কিন্তু মিস করে গেছি, কারণ এখানে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সাপোর্টের অভাব ওনারা তাও এই প্রতিকূলতা উপেক্ষা করে নিজেদের জায়গা স্থান অর্জন করেছে শিলিগুড়ি।

0: আন্তর্জাতিক মাপের স্টেডিয়াম হবে এবং কাঞ্চনজঙ্ঘা যে স্টেডিয়াম আছে সেটাকেও আমরা একটা পর্যাপ্ত একটা ইন্টারন্যাশনাল মানের মতন পরিস্থিতি সেটা করবে, এটা রিনোভেশন ওয়ার্ক হবে। তবে এখানে আমি শুনলাম যে এখানে এটা কর্পোরেশন দেখছে, কিন্তু কি দেখেছে তোমাদের সেটাই বুঝতে পারছি না। এখানে ড্রেসিং রুম বাথরুম সেগুলো খুব দুর্দশায় পড়ছে, মানে খেলোয়াড়রা বাথরুম করবেন সেটার জন্য প্রপার বাথরুম করে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যাতে ক্রীড়ার বিশেষ ব্যবস্থা হয়, ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস এর ইম্প্রুভমেন্ট হয় এবং খেলোয়াড়রা পর্যাপ্ত সাপোর্ট পায়।
1: পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটন মন্ত্রী এবং শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্বমানের পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে পর্যটন বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন। তার প্রধান উদ্যোগগুলির মধ্যে রয়েছে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, পাহাড়ি অঞ্চলে যানজট নিরসন এবং শিল্পের অগ্রগতিতে বাধা না দিয়ে স্থানীয় চা বাগানগুলিকে সহায়তা করা। বাংলার পর্যটন সম্ভাবনাকে বিশ্ব মানচিত্রে স্থান দেওয়ার লক্ষ্যে কৌশলগত প্রচারমূলক প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তিনি আকাশবাণীর সঙ্গে কথা বলে জানালেন, মোদি সরকারের 12 বছরের পূর্তি এবছরটা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এত বড় রদবদল, আপনি এত বড় একটা দায়িত্ব পেয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের পথ কতটা উন্মুক্ত হলো কাজ করার পক্ষে?
2: দেখুন, আমার গত 5 বছরের বিরোধী দলের জনপ্রতিনিধি হিসাবে যখন কাজ করেছি তখন যেটা সব থেকে বড় সমস্যা মনে হয়েছিল সেটা হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্রের পারস্পরিক সম্পর্ক যত সৌহার্দ্যপূর্ণ হবে সেটা দেশের পক্ষেও মঙ্গলদায়ক, রাজ্যের পক্ষেও মঙ্গলদায়ক। আমাদের দেশে 3 ধরনের তালিকা হয়, একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। রাজ্যের তালিকার মধ্যে সবথেকে বড় জিনিসটা হচ্ছে জমি রাজ্য প্রদান করে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে জমি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রকল্পে রাজ্যের অসহযোগিতা কেন্দ্রের যে উন্নয়নমূলক প্রকল্প সেটাকে আটকে দিয়েছে। আর হচ্ছে কেন্দ্রের সরকার যে প্রকল্পগুলো রাজ্যে তারা শুরু করতে চেয়েছিলেন সেইগুলো কিন্তু এখানে হয়নি, যেরকম বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত সহ অনেক প্রকল্পগুলো। তো এবার আমরা আশা করছি যে এই প্রকল্পগুলো আমরা রাজ্যের মানুষকে এই প্রকল্পগুলো উপহার দিতে পারবো। আর মাননীয় প্রধানমন্ত্রীর এই 12 বছর নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের কাছে, ওনার স্লোগানই তো বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গের কথা উনি বলেছেন, ফলে ভারত যে আজকে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তার একটা বড় কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা। ফলে সেই চিন্তাভাবনাকে সামনে রেখে দেশ যেমন এগিয়েছে পশ্চিমবঙ্গ সেভাবে এগোবে।
1: অর্থনৈতিক পরিকাঠামো এখানে অনেক নয় ছয় হয়েছে পর্যটন শিল্পে, সেই জায়গাটা কাটিয়ে উঠে আপনাকে একটা চ্যালেঞ্জের মুখে কাজ করতে হবে।
2: দেখুন, যে কোনো সময় চ্যালেঞ্জ হচ্ছে একটা অত্যন্ত আমি বলবো প্রেরণাদায়ক বস্তু যেটাকে নিয়ে মানুষ কাজ করে। সামনে যদি চ্যালেঞ্জই না থাকে তাহলে কাজ করবার আগ্রহ কমে যায়। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের একটা আমি বলবো যে এতদিন যেভাবে এটা অবহেলিত হয়েছে ভবিষ্যতে থাকবে না, কেন পশ্চিমবঙ্গের মতন পর্যটন মানচিত্র আর কোনো রাজ্যে হয়তো এভাবে নেই। পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, ফলে এটাকে পুরোপুরি ব্যবহার করে পশ্চিমবঙ্গের পর্যটনকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরা।
1: আজকের ডুয়ার্স দর্পণ এই পর্যন্তই। এই অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি। শুনলেন ডুয়ার্স দর্পণ, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন সোনু নিগমের কণ্ঠে দিল তো বাচ্চা হ্যায় জি ছবির গান, সুরকার প্রীতম।

এবারে শুনবেন তু ঝুটি ম্যায় মক্কার ছবির গান, সুরকার প্রীতম। গানখানি শুনবেন অরিজিৎ সিং এর কণ্ঠে।

এবারে শুনবেন জরা হটকে জরা বচকে ছবির গান অরিজিৎ সিং এবং সচিন জিগারের কণ্ঠে, সুরকার সচিন জিগার।

হিন্দি ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: मन्त्री डाक्टर एस जयशंकरले सामाजिक सञ्जाल मार्फत यसको जानकारी दिँदै भारतले पठाएको फिल्ड अस्पताल इकाई राहत सामग्री औषधि र चिकित्सा उपकरणहरूले भेनेजुएलाको भूकम्पपछिको राहत कार्यमा ठूलो सहयोग पुग्ने विश्वास व्यक्त गर्नुभएको छ। भेनेजुएलाका हालै आएको विनाशकारी भूकम्पमा परि ठूलो संख्यामा मानवीय क्षति र विनाश भएपछि भारतले गत शुक्रबार अपरेशन अमिटार शुरू गरेको थियो। पुरूष क्रिकेट अन्तर्गत भारत र आयोजक आयरल्याण्ड बीच बेलफास्टमा भइरहेको दुई खेलको श्रृंखलाको दोस्रो तथा अन्तिम टी ट्वेन्टी अन्तर्राष्ट्रिय खेलमा आयरल्याण्डले ब्याटिङ गरिरहेको छ। पछिल्लो समाचार प्राप्त हुँदासम्म घरेलु टोली आयरल्याण्डले 16 ओभरमा 5 विकेट गुमाएर 118 रन बनाएको छ। यसअघि भारतले टस जितेर पहिलो बलिङ गर्ने निर्णय गरेको थियो। गत शुक्रबार भएको पहिलो खेलमा भारतमाथि 34 रनको ऐतिहासिक जित निकाल्दै आयरल्याण्डले श्रृंखलामा 1-0 को अग्रता लिएको छ। अर्जेन्टिनाका फुटबल लियोनल मेसीले फिफा विश्वकपमा नयाँ ऐतिहासिक कीर्तिमान बनाएका छन्। उनी विश्वकपमा लगातार 7 खेलमा गोल गर्ने विश्वकै पहिलो खेलाड़ी बनेका छन्। आज भएको समूह जेको आफ्नो अन्तिम खेलमा अर्जेन्टिनाले जोर्डनलाई 3-1 विरूद्ध 1 गोल अन्तरले पराजित गर्यो। उक्त खेलको 80 मिनटमा मेसीले फ्री किक मार्फत उत्कृष्ट गोल गरेका थिए। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। आकाशवाणीको मन की बात कार्यक्रम मार्फत भारत आत्मनिर्भरताको यात्रामा गतिशील रहेको प्रधानमन्त्री नरेन्द्र मोदीको भनाई। भारतीय प्रधानमन्त्री मोदी र सेसेल्सका राष्ट्रपति हर्मिनी बीच द्विपक्षीय वार्ता।
1: आकाशवाणी खबर पढ्छি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, C-295 বিমানের প্রথম সফল উড়ান ভারতে বিমান চলাচল ক্ষেত্রে একটি বড় সাফল্য। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সৃষ্ট মেঘালয়ের রুট ব্রিজ সারা বিশ্বের কাছেই দৃষ্টান্তস্বরূপ বলেছেন প্রধানমন্ত্রী। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে 4 দিনে প্রায় 1000 মানুষের মৃত্যু। একাধিক দেশে তাপমাত্রার নতুন রেকর্ড। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এভিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেশেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। জাতীয় পরিষদে ভাষণ দানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেশেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাকে সম্মানিত করার জন্য তিনি সেদেশের রাষ্ট্রপতি ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
2: It is a special honor to stand before you as the first Indian Prime Minister to address this National Assembly. I thank you, Madam Speaker, for your warm words. I also thank President Armini and the people of Seychelles for honoring me with the Guardian of the Blue Horizon earlier today. It will encourage all those who are making sustained efforts for environment conservation. I bring with me the warm greetings and best wishes of 1.4 billion people of India.
1: পরিবেশ সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের জন্য সেশেলসের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, মনোহরলাল ও জিতেন্দ্র সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চলতি মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারতের বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান, ভারতে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে।
2: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे एमएसएमई और एरोस्पेस

0: सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है।
1: প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অনুধাবন করে দেশের মানুষ তার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
0: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিও কো দেখতে হুয়ে মানে দেশবাসিও সে কাহা থা कुछ समय के लिए सोना खरीदने से बचें, लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें, लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी, किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
1: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক জয় করেছে।
0: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কি বড়ি চর্চা হুই, ইসমে ভারত নে কুল 114 পদক জিতে, ইনমে 102 গোল্ড মেডেল ভি শামিল হ্যায়। ভারত ইস চ্যাম্পিয়নশিপ কি পদক তালিকা মে পহলে স্থান পর রাহা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্তস্বরূপ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
0: মেঘালয়কে রুট ব্রিজ, রাস্তা মালা রুট নেই, জড়ো মালা রুট। इन रूट ब्रिजों की कहानी बहुत रोचक है। ये ब्रिज कुछ दिनों या कुछ वर्षों में नहीं बनते, इन्हें तैयार होने में कई दशक लगते हैं। रबर के पेड़ों की जड़ों को धीरे धीरे दिशा दी जाती है।
1: আজ এর স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে গত বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সই 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্ক বার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই প্রভাব বেশি পড়েছে। বিশেষ করে ইল দ্য ফ্রান্স, নোভেল আকিতেন, ব্রিটানি, সত্র ভাল দ্য লোয়ার, নরম্যান্ডি এবং পে দ্য লোয়ার অঞ্চলে এই তাপপ্রবাহের প্রভাব ছিল সবথেকে বেশি। এই সপ্তাহে ফ্রান্সের কিছু কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জরুরি সেবার ডাক বা ইমার্জেন্সি কল বেড়ে গেছে এবং হাসপাতাল ও জরুরি সেবাদানকারী কর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি, যা সর্বকালের সর্বোচ্চ। এই চরম আবহাওয়ার কারণে জার্মানির কিছু অংশে দাবানলও ছড়িয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হাঙ্গেরিতে নিকটবর্তী দানিউব নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো উটাহ সীমান্তের কাছে দাবানল নেভানোর সময় 3 জন দমকলকর্মী নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। সেদেশের ওয়াইল্ডল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল নোলস ও গোর দাবানল মোকাবিলায় গঠিত যৌথ উদ্ধারকারী দলের অংশ ছিলেন এই দমকলকর্মীরা। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আজ স্কাইডাইভিংয়ের কাজে ব্যবহৃত একটি বিমান ধ্বংসে 11 জন প্রাণ হারিয়েছেন। মুর্থ এ মোসেল অঞ্চলের প্রতিনিধি ইভ সেগি জানিয়েছেন, বিমানটি ন্যান্সি শহরের কাছে ভেঙে পড়ে। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের কাজ শুরু করেছে। ইরান সমর্থিত ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার মহাসচিব শেখ নাইম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে

0: আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে দাবি করেন, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটন মধ্যস্থতায় হওয়া চুক্তিটি নিয়ে আলোচনার জন্য আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইঙ্গেলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আহমেদাবাদে অনুষ্ঠিত এভিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে 3-1 সেটে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। দীর্ঘ 40 বছর পর এই প্রতিযোগিতায় ভারত পদক পেল। লর্ডসে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 72 রান করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল বর্তমানে গ্রুপ এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা কানাডা। খবর শেষ হলো, এরপরেই শোনো স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8:00 শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি বার্তা, মন কি বাতের 135তম পর্বের বাংলা রূপান্তর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এই অনুষ্ঠানটি আপনারা একযোগে শুনবেন আকাশবাণী শিলিগুড়ি এবং আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্র থেকে। ৮:30 আকাশবাণী শিলিগুড়ি মিডিয়াম ওয়েভ এবং 711 কিলোহার্টজে শুনবেন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার হিন্দি এবং ইংরেজিতে পর্যায়ক্রমিক ধারাবিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আকাশবাণী কেন্দ্রের অন্যান্য অনুষ্ঠান শুনবেন নিউজ অন এআইআর অ্যাপে। 8:30 আধুনিক গান উষা উত্থপের কণ্ঠে। রাত 9:15 গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 9:30 শিক্ষাঙ্গন থেকে আজ শুনবেন মালমাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রবিবাসরীয় অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। থাকবে তবলায় পণ্ডিত সুধীর পাণ্ডে, মৃদঙ্গম থাকবেন বিদ্বান এনিস কল্যাণ রামান। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। 8:30 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ধলতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ এবং এই স্থানীয় সংবাদের অব্যবহিত পরই কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে

ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি বার্তা মন কি বাতের 135তম পর্বের বাংলা রূপান্তর। অনুষ্ঠানটি আপনারা আকাশবাণী শিলিগুড়ি এবং আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্র থেকে একযোগে শুনতে পাবেন। এখন স্থানীয় সংবাদ।

0: স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে তাঁর আহ্বানে সাড়া দেওয়ায় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্নপূর্ণা যোজনায় আগামী পয়লা জুলাই রাজ্যের 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন উপভোক্তার হাতে চেক তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল পেশ করার কথা। একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত। রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণীতে আজ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষাতেও ভারত সফল হয়েছে।
1: नौ सेना से जुड़े एक कार्यक्रम में शामिल होने का अवसर मिला। वहां आईएनएस दुनागिरी, आईएनएस संशोधक और आईएनएस अग्रय को भारतीय नौसेना के बेड़े में शामिल किया गया। इन शिप्स की डिजाइन और मैन्युफैक्चरिंग तक सब कुछ स्वदेशी है।
0: পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহারের যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
2: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিও কো দেখতে হুয়ে মানে দেশবাসিও সে কাহা থা কিসানো সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে আর প্রাকৃতিক খাদ কা জাদা সে জাদা ইস্তেমাল কা আগ্রহ কিয়া থা। মেরি আপিল কা উনহোনে न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: জল সঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষার মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
1: बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है। कैच द रेन ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়ে।
0: প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস এখন বিশ্বজনীন হয়ে উঠেছে। বিশ্বের 2,500-এরও বেশি জায়গায় যোগের নানা অনুষ্ঠান হয়েছে, এটা দেশের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপেও ভারত সকল দেশকে ছাপিয়ে গেছে। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 মিনিটে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী পয়লা জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং দোষীদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। কমিশনের নির্দেশে অভিযুক্তের স্থাবর বা অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার ক্ষমতাও থাকবে। ক্ষতিপূরণ না দিলে তা ভূমি রাজস্ব বকেয়ার মতো আদায় করা হবে। সরকারি বা বেসরকারি সম্পত্তির মালিক এমনকি বৈধ দখলদারও কমিশনের কাছে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর, জনগণের জন্য অপরিহার্য পরিষেবার ক্ষেত্রে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রিটেল আউটলেটের মাধ্যমে মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেল বিক্রি নিয়ন্ত্রণ সংক্রান্ত সাময়িক বিধিনিষেধ গত 11 জুন জারি করা হয়েছিল। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, জনস্বার্থে এবং আর্থিক কাজকর্ম অব্যাহত রাখতেই এই পদক্ষেপ। হাসপাতাল, পুলিশ, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত যানবাহন, কৃষি, খাদ্য, মৎস্যচাষ, চা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের জরুরি কাজকর্মের জন্য দৈনিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকরা ডিজেল বহনের জন্য ব্যারেল বা কন্টেনার ব্যবহার করতে পারবেন। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ভেঙে পড়ার নেপথ্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানই দায়ী বলে মনে করছে লালবাজার। মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিটের হাতে এসেছে এ সংক্রান্ত নতুন তথ্য। তবে কালীচরণ একেবারেই জেরায় সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে। প্ল্যান সংক্রান্ত তথ্য পেতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করছে লালবাজার। আজ তার চেতলা ও হাওড়ার বাড়িতে কলকাতা পুলিশের তদন্তকারী দল তল্লাশি চালায়। একাধিক ফাইল ও কাগজপত্র খুঁটিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় কালীচরণের পরিবারের সদস্যদের। এদিকে আজ তারাতলায় ফের যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দল। সঙ্গে ছিলেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন তারা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলায়। দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। নিচু এলাকা এবং বিভিন্ন রাস্তায় জল জমে স্বাভাবিক জনজীবন ব্যাহত। গতরাত থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে থাকায় আলিপুরদুয়ারের কালজানি, শঙ্কশ, তোরসা সহ একাধিক নদীর জল বাড়ছে। বাড়ছে হলং নদীর জলও। কুমারগ্রাম, বারোভিসার বিভিন্ন এলাকা জলমগ্ন। ভুটান পাহাড়ে একনাগাড়ে বৃষ্টির জেরে গোবরজ্যোতি নদীর জলস্রোতে বিবাড়ি সেতুর ডাইভারশন তলিয়ে যাওয়ায় ভুটান সীমান্তের শহর জয়গা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে তোরসায় জলস্তর বাড়তে থাকায় সুভাষিনী চা বাগানের নদী লাগোয়া এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে শিলিগুড়ি

মহকুমার মাটিগাড়ার নির্মলনগর, রবীন্দ্রপল্লী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জল জমেছে। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন আজ জলমগ্ন বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুতের পাশাপাশি নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্নপূর্ণা যোজনায় আগামী 1 জুলাই রাজ্যের 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিধানসভায় আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল পেশ করার কথা। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে।
0: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছমাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক, INS আগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDOর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল।

যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তাঁরা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তাঁরা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয়, তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বীমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী

অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2 লক্ষ টাকা বিমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তাঁরা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যাঁরা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে যাঁরা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার।
প্রথম

উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লিগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা পাঁচ থেকে দশ বারো বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। পাঁচ থেকে বারো বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন তিন বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল পাঁচজন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা,
আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, স্ত্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে

0: আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তাঁরা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তাঁরা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তাঁরা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে কয়েকশো কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার।

এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 135তম পর্বের বাংলা রূপান্তর। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন আধুনিক গান উষা উত্থপের কণ্ঠে।

তো মনে ঠিক আছে, তো মনে ঠিক আছে তো। গত পুজোর ছুটিতে দার্জিলিং মেলেতে সে যে প্রথম আলাপ হয়, মনে ঠিক আছে তো।

0: মনে ঠিক আছে তো, মনে ঠিক আছে তো।
1: আধুনিক গান শুনলেন উষা উত্থুপের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: runs for Australia in their final Group A match of the Women's T20 World Cup in London. And in men's cricket, India gets a target of 155 runs by hosts Ireland in the final T20 International in Belfast. And that's all in the news at 9. Good night.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী হরিহরণ।

এতক্ষণ গজল শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে শিক্ষাঙ্গন থেকে, আজ শুনবেন

0: কোনো রাঙা মাটির পথ নয়, বরং সবুজ গালিচার মতো সুন্দর মনোরম চা বাগান অধ্যুষিত এলাকায় প্রকৃতির উজাড় করা রূপের সাক্ষী থাকতে আজ আমরা স্টুডিওর বাইরে চলে এসেছি। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানের জন্য আজ আমরা এসে উপস্থিত হয়েছি উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের অন্যতম আকর্ষণীয় স্থান মালবাজারে। সমতল এলাকা হলেও এখান থেকে খুব কাছে হাতছানি দিয়ে পর্যটকদের ডাকে লাভা লোলেগাঁওয়ের মতো পাহাড়ি এলাকা। তাই তো এই শহরকে ডুয়ার্সের অন্যতম হার্টথ্রব বলা যায়। আজ আমরা উপস্থিত হয়েছি মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে। মূল ফটক পেরিয়ে আমরা প্রবিষ্ট হয়েছি অধ্যক্ষের ঘরে। চারপাশে ছাত্রছাত্রীদের কোলাহল, যারা আগামীতে উন্নত ভবিষ্যতের লক্ষ্যে মহাবিদ্যালয়ে পদার্পণ করেছে। চারধারে বিভিন্ন মনীষীদের ছবি দেখে শিক্ষা প্রসঙ্গে তাঁদের চিন্তাধারা বক্তব্য স্মরণে এলো। স্বয়ং রবীন্দ্রনাথ শিক্ষার মাধ্যমে আত্ম উপলব্ধি এবং জীবনের সকল স্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সামগ্রিক বিকাশের উপর জোর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা শুধু তথ্য আদান প্রদান করে না, বরং স্বাধীনতা, সৃজনশীলতা এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে। তিনি এমন শিক্ষার কথা বলেছেন যা মানুষকে সমাজের সাথে যুক্ত করে, তার ভেতরের কুশিক্ষাকে দূর করে এবং তাকে উৎসাহের সাথে এগিয়ে যেতে সাহায্য করে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতাকে স্মরণ করে এবার আমরা আলাপ সেরে নেব মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় কার্তিক চন্দ্র দে মহাশয়ের সাথে। নমস্কার স্যার।
1: নমস্কার।
0: শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আপনাকে স্বাগত এবং নমস্কার জানাই।
1: নমস্কার
0: স্যার। আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি এই মহাবিদ্যালয়ে কবে থেকে যুক্ত আছেন?
1: আমি এই মহাবিদ্যালয়ে যুক্ত হয়েছি গত 2023 সনের 1 আগস্ট।
0: আচ্ছা, 2023 সালের পয়লা আগস্ট থেকে আপনি এই মহাবিদ্যালয়ের দায়িত্ব সম্পন্ন করছেন।
1: রাইট।
0: আচ্ছা, এই মহাবিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যদি কিছু বলেন।
1: হ্যাঁ, এই পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় এই পশ্চিম ডুয়ার্স এলাকায় একটা সাংস্কৃতিক হাব হিসেবে প্রতিষ্ঠিত, কিন্তু বর্তমানে যে আমরা অবস্থাটা দেখছি, এই ফুলে ফাঁপা ওঠা এবং এই প্রকৃতির মধ্যে যে এর দায়িত্ব পালন করছে, সেই অবস্থা একদিনে আসেনি। 1980 দশকে প্রথম এই পশ্চিম ডুয়ার্সের জনগণ একটা আন্দোলন তৈরি করে তাদের দাবি মেটানোর জন্য, যে এখানে একটা কলেজ প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলনকে মান্যতা দিয়ে 1985 সনের মার্চ মাসে একটি কমিটি গঠন হয় তৎকালীন মালবাজারের বা এই মাল সাবডিভিশনের যিনি এসডিও তার নেতৃত্বে, এবং সেই কমিটি এই কলেজ প্রতিস্থাপনের সমস্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যায়। এরপর ওই 1985 সনেরই 19 সেপ্টেম্বর গভর্নমেন্টের তরফ থেকে এই কলেজ প্রতিস্থাপনের অ্যাপ্রুভাল চলে আসে, এবং এই জন্যে এই 19 সেপ্টেম্বর ডেটটিকে আমাদের পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু প্রতিষ্ঠা দিবস 19 সেপ্টেম্বর হলেও আমাদের যে কলেজের যে শুভ সূচনা হয়েছিল সেটা 9 ডিসেম্বর 1985 সনে একটা প্রভাতী যাত্রার মাধ্যমে, এবং সেই দিনটিতে আমাদের কলেজ প্রতিষ্ঠা হয়। বর্তমানে যে মালবাজার বাসস্ট্যান্ড রয়েছে সেখানে জেলা পরিষদের ভবন ছিল, সেই ভবনেই অস্থায়ীভাবে কলেজটি প্রতিষ্ঠিত বা স্থাপন করা হয়। এরপর শুরু হয় আমাদের কলেজের জন্য বিল্ডিং প্রতিস্থাপনের জন্য কাজ, খোঁজা হয় আশেপাশে বিভিন্ন জমি, তারপর স্থানীয় কিছু ব্যবসায়ী, শুভানুদ্দায়ী যারা শিক্ষানুরাগী, এবং মালবা

0: বাজারের যে অপমর জনসাধারণ তাদের প্রচেষ্টায় অর্থানুকূল্যে এই সোনগাছি টি গার্ডেনের কাছে একটি জমি 14 একর জমি এই অধিগ্রহণ করে এই এখানেই আমাদের কলেজটি প্রতিস্থাপিত হয়। কলেজটি শুরুতে প্রতিস্থাপিত হয়েছিল জাস্ট 3টি সাবজেক্ট নিয়ে আর্টসের, কালক্রমে আর্টসের এখন 11টি সাবজেক্ট এখানে পড়ানো হয়। 1992 সন থেকে কমার্স পড়ানো শুরু হয় এবং 2016 সন থেকে সায়েন্স স্ট্রিম পড়ানো শুরু হয়। এই হচ্ছে আমাদের কলেজের মোটামুটিভাবে হিস্ট্রি। বর্তমানে কলেজটি কিন্তু আর্টস, সায়েন্স এবং কমার্স 3টি স্ট্রিমেই কিন্তু শিক্ষাদান করে আসছে।
1: আপনাদের মহাবিদ্যালয়ে কি সাম্মানিক স্নাতক পড়ানো হয়?
0: হ্যাঁ, এখানে তো অনার্স, এখানে 8টি বিষয়ে সাম্মানিক স্তরে স্নাতক পড়ানো হয়। আর্টসের 7টি বিষয়, যেমন 4টি ল্যাঙ্গুয়েজ। আমাদের কলেজের বিশেষত্ব হচ্ছে এখানে 4টি ল্যাঙ্গুয়েজে সাম্মানিক স্তরে গ্র্যাজুয়েশন করানো হয়, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এবং নেপালি। এবং আর 3টি বিষয় রয়ে গেছে সোশ্যাল সায়েন্সের, ফিলোসফি, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। এই 3টি বিষয়ে, এই 7টি বিষয়ে আর্টস থেকে অনার্স পড়ানো হয়। আর কমার্স, কমার্সে সাম্মানিক স্তরে গ্র্যাজুয়েশন করানো হয়।
1: স্নাতকোত্তর,
0: স্নাতকোত্তর এখনও কোনো কোর্স খোলা হয়নি আমাদের কলেজে। প্যারালালি এখানে ইগনু বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির একটা ব্রাঞ্চ রয়ে গেছে, সেই ব্রাঞ্চ থেকে আমরা এখানে স্নাতকোত্তর স্তরের এডুকেশনও দিয়ে থাকি।
1: এই মহাবিদ্যালয়কে নিয়ে আপনার আগামী দিনের পরিকল্পনা কি?
0: হ্যাঁ, এখন তো এনইপি চালু হয়ে গেছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ফলে আমাদের এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন, সেই পরিবর্তন অ্যাডাপ্ট করে নিতে হবে। তার জন্যে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি, যেমন আইসিটি বেসড এডুকেশনগুলো চালু করার প্রচেষ্টা করছি। এখানে এই ডুয়ার্স এলাকায় কিন্তু এখনও কম্পিউটার রিলেটেড কোনো কোর্স করানো হয় না। আমরা ইউনিভার্সিটিতে অলরেডি বিসিএ কোর্স খোলার জন্যে অ্যাপ্লিকেশন করেছি। এর পরেও আমরা আরও কিছু কোর্সের জন্য বিএসসি করার জন্য অ্যাপ্লাই করব, যেমন বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড কম্পিউটার গ্রাফিক্স, বিএসসি ইন টি ট্যুরিজম, এই ধরনের কোর্সগুলো। তারপরেও আরও কিছু কোর্স রয়ে গেছে, যেই কোর্সগুলো যেমন ট্যালি, তারপর ট্যুরিজমের উপরে ডিপ্লোমা, ব্যাংকিং সেক্টরের উপরে ডিপ্লোমা, বিভিন্ন ধরনের এই ফিজিওথেরাপি, তারপর কেক মেকিং, এই ধরনের ছোট্ট ছোট্ট উদ্যোগগুলোও আমরা কলেজে চালু করতে চাইছি, যাতে করে এখানকার স্টুডেন্টরা স্বনির্ভর হয়ে তারা জীবনযাপন করতে পারে।
1: অর্থাৎ চাকরিমুখী কোর্স আপনারা শুরু করতে চাইছেন?
0: হ্যাঁ, বর্তমানে যে অবস্থা, গভর্নমেন্ট এনইপির পলিসি তাই যে স্টুডেন্টকে উচ্চশিক্ষার দিকে যেমন নিয়ে যেতে হবে, সঙ্গে সঙ্গে তাদেরকে ছোট্ট ছোট্ট কাজ করে তাদেরকে স্বনির্ভর করার একটা প্রচেষ্টা, যেটা এন্টারপ্রেনারশিপ বলা হয়। বিভিন্ন বিষয়ে এন্টারপ্রেনারশিপ বা ছোটো ছোটো উদ্যোগের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করে তোলা, সেলফ এমপ্লয়েড করে তোলা, এটাই হচ্ছে আমাদের এখন পরিকল্পনা রয়ে গেছে ভবিষ্যতে।
1: আচ্ছা স্যার, এই প্রসঙ্গে আমি জানতে চাইছি, এই যে আমাদের গতানুগতিক যে বিষয়গুলো পড়ানো হয়, তো সেই বিষয়গুলি থেকে আজকের দিনে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা একটু দূরে সরে যাচ্ছে, তারা একটু অন্যরকম বিষয় নিয়ে পড়াশুনো করতে চাইছে। অর্থাৎ এই যে ধরুন সাধারণ যে বিষয়গুলো থাকে বিজ্ঞান বিভাগেরই হোক বা কলা বিভাগেরই হোক, তো সেই বিভাগ থেকে সরে গিয়ে তারা একটু চাকরিমুখী বিষয়ের দিকে বেশি আকর্ষিত হচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে, এই যে আমরা এতকাল ধরে যে গতানুগতিক বিষয়ের উপরে আমরা জোর দিয়েছি, তো সেই বিষয়গুলি থেকে ছাত্রছাত্রীরা যে দূরে সরে যাচ্ছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য, কেন এরকম হচ্ছে?
0: হ্যাঁ, সমাজ তার নিজস্ব গতিতে চলে। আমরা দেখে এসেছি ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন আমাদের ভারতবর্ষে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত সংখ্যা কম ছিল। এই জন্য আমাদের তৎকালীন বিভিন্ন রকম এডুকেশন পলিসিগুলো আসে এবং তাদের মাধ্যমে উচ্চশিক্ষা কীভাবে সংখ্যা বাড়ানো যায় সেই প্রচেষ্টা চলেছে। কিন্তু বর্তমানে আমরা কি দেখছিলাম, মানে 2010 সনের দিকে আমরা দেখছিলাম যে উচ্চশিক্ষা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছিল। তার কারণ হচ্ছে শুধু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা নয়, দূরশিক্ষা বা ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে কিন্তু সেই সংখ্যাটা আরও বাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। লাভের লাভ কী হচ্ছিল, এবং এই যে সংখ্যাটা উচ্চশিক্ষা বাড়ছিল সবই হচ্ছে ট্র্যাডিশনাল সাবজেক্টগুলোতে, যার মাধ্যমে, যেটাকে বেস করে বা ভিত্তি করে ভবিষ্যতে কিন্তু কোনো

0: কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা একেবারে কম ছিল। আস্তে আস্তে সমাজে উচ্চশিক্ষিতর সংখ্যা বেড়ে যাচ্ছে, অথচ এমপ্লয়াবিলিটি কিন্তু শুরু হচ্ছিল না, এবং এই জন্যেই কিন্তু NEP 2020 এলো। এবং সেখানে কিন্তু পড়তে পড়তে উল্লেখ করা হয়েছে যে স্টুডেন্টকে কীভাবে কর্মমুখী করা যায় বা এমপ্লয়াবিলিটি করা যায়, কীভাবে ই স্কিল এনহ্যান্সমেন্ট করা যায়। অর্থাৎ আজকে যে এটাই হচ্ছে সমাজের নিয়ম, যে যখন উচ্চশিক্ষায় সংখ্যা বেড়ে গেল এবং আনএমপ্লয়েড রয়ে গেল, তখন সমাজ অটোমেটিক্যালি নিজেকে অ্যাডাপ্ট করার জন্য এমন শিক্ষা ব্যবস্থা এখন চালু করলো যেখানে স্টুডেন্টরা তারা এমন শিক্ষা লাভ করবে যে শিক্ষা লাভের মাধ্যমে তারা নিজেরাই নিজেদেরকে এমপ্লয়েড করতে পারবে, অর্থাৎ সেলফ এমপ্লয়েড হতে পারবে। তাহলে ডেফিনেটলি কিন্তু তাকে উচ্চশিক্ষায় না গিয়ে তাকে একটা মধ্যবর্তী শিক্ষিত অবস্থায় তাকে চলে যেতে হবে কর্মমুখী শিক্ষায়। এবং এটাই হচ্ছে, এবং এটা কিন্তু সমাজের পক্ষে একটা পজিটিভ দিক যে স্টুডেন্টরা বুঝতে পারছে যে ভবিষ্যতে উচ্চশিক্ষা নিয়ে অত লাভ নেই, মানে খুব বেশি লাভ নেই যদি আমি এমপ্লয়েড না হতে পারি। তার চাইতে বরং হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন পাস করার পরেই আমরা একটা কর্মমুখী কাজের জগতে প্রবেশের জন্য ওই ধরনের স্কিল এনহ্যান্সমেন্টে বেরিয়ে যাই।
1: আপনাদের মহাবিদ্যালয়ে তো বলছেন যে সাম্মানিক বিজ্ঞান বিভাগে সাম্মানিক বিষয়টি নেই,
0: না
1: ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা রয়েছে আপনারা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে সাম্মানিক স্নাতক স্তর শুরু করবেন?
0: হ্যাঁ, ওই যে বললাম একটু আগে যে BCA ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই বিষয়ে আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি সাম্মানিক স্তরে গ্র্যাজুয়েশন করার। আরও দুটো বিষয়ে অ্যাপ্লাই করব, যে পরিকল্পনা রয়ে গেছে BSc ইন অ্যানিমেশন, BSc ইন টি টেকনোলজি, এই দুটো বিষয়ে। আর এই কেন এই বিষয়গুলো করছি, কারণ এই বিষয়গুলোতে সাম্মানিক স্তরে গ্র্যাজুয়েশন করলে তা এমপ্লয়াবিলিটি অনেক বেশি সায়েন্সের অন্যান্য সাবজেক্টে সাম্মানিক স্তরে গ্র্যাজুয়েশন করার চাইতে। আর এই এলাকায় পিছিয়ে পড়া একটা এলাকা, এখানে ফার্স্ট জেনারেশন লার্নার বেশি, তাদেরকে এমন শিক্ষা দিতে হবে যারা শিক্ষা লাভের পর এমপ্লয়মেন্ট পেয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।
1: আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দিতে চান?
0: পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় এই এলাকায় সর্বোত্তম শিক্ষা দেবার জন্য প্রস্তুত, এবং তারা নিজেদেরকে আপগ্রেড করছে সর্বোত্তম শিক্ষা দেওয়ার জন্যে। তার জন্য প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, স্মার্ট ক্লাস তৈরি করেছে, ICT এনেবলড স্মার্ট ক্লাস, কম্পিউটার সংখ্যা বাড়াচ্ছে এবং বিভিন্ন রকম কোর্স ইন্ট্রোডিউস করছে। আগামী প্রজন্মের কাছে আমার আবেদন, তোমরা কলেজমুখী হও, কলেজমুখী হয়ে অত্যাধুনিক শিক্ষা গ্রহণ করো এবং বর্তমানের উপযোগী শিক্ষা নিয়ে তোমরা কর্মজীবনে প্রবেশ করো।
1: অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ মহাশয় আপনাকে।
0: ধন্যবাদ আপনাকেও।
1: এরপরে আমরা সরাসরি চলে যাব অনুষ্ঠানের দিকে। অধ্যক্ষ মহাশয়ের বক্তব্য শোনার পর আমরা সরাসরি চলে এসেছি অনুষ্ঠানের দিকে। আমাদের অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সার্থক করে তুলতে মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের এক ঝাঁক প্রতিভাবান এবং প্রতিভাময়ী তরুণ তরুণী তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে তাদের সুন্দর পরিবেশনার মাধ্যমে। আমি আলাপ করে নিচ্ছি তাদের সাথে। তোমরা প্রত্যেকে তোমাদের নাম এবং কে কোন বিভাগে এবং কোন সেমিস্টারে পড়ছো সেটা জানাবে। আমি প্রথমে আলাপ সেরে নিচ্ছি প্রিয়াঙ্কা নার্জিনারির সাথে। প্রিয়াঙ্কা, তুমি কোন বিভাগে পড়ছো?
2: থার্ড সেমিস্টার বাংলা বিভাগ।
1: আচ্ছা, তোমার বাংলা বিষয়টাকেই কেন বেশি পছন্দ হলো?
2: ভালো লাগে, তাই
1: বাংলা পড়তে ভালো লাগে। আর বাংলার বিভিন্ন সাহিত্যিকদের বিষয়ে তুমি কিছু বলবে? আচ্ছা বেশ। আচ্ছা প্রিয়াঙ্কা, এই যে ভারতের জাতীয় সংহতি অর্থাৎ ন্যাশনাল ইন্টিগ্রেশন, এই সম্পর্কে তোমার বক্তব্য কী?
2: আমরা সবাই জানি ভারত একটি বিশাল দেশ, এখানে মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, ভিন্ন ভিন্ন ধর্ম মানে, আলাদা পোশাক পরে, আলাদা খাবার খায়, তবু আমাদের সবার পরিচয় একটাই, আমরা ভারতবাসী। এই এক হওয়াটাই আসলে জাতীয় সংহতি। আমার নিজের কাছে জাতীয় সংহতি মানে হলো ভিন্ন ভিন্ন পথ দিয়ে চলেও গন্তব্য যেন এক থাকে, আমরা আলাদা হতে পারি কিন্তু তাতে যেন ভেদাভেদ না হয়, একে অপর

0: অপরই সম্মান করা, ভালোবাসা আর সহযোগিতা করার আসল ঐক্য। ছোট ছোট ঘটনাতেও আমরা সংহতির শক্তি অনুভব করি। যেমন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে দেখছি মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। ধর্ম বা ভাষা তখন কেউ ভাবে না। আবার খেলাধুলা যখন ভারত জেতে আমরা সবাই মিলে আনন্দ করি, সেখানে ভেদাভেদ থাকে না। এগুলো আমাদের প্রকৃত পরিচয়। জাতীয় সংহতি শুধু কথার কথা নয়, এটা কাজের মধ্যেও ফুটে ওঠে। আমরা যদি ক্লাসে একে অপরের সাহায্য করি, পাড়ায় একসাথে উৎসব করি, কিংবা বন্ধুদের বিপদে পাশে দাঁড়াই, এসবই আসলে সংহতির শিক্ষা। ছোট ছোট জায়গা থেকে এই সংহতি গড়ে ওঠে, যা শেষ পর্যন্ত পুরো দেশকে শক্তিশালী করে। বন্ধুরা, আমরা কলেজের ছাত্রছাত্রী, আমাদের হাতেই দেশের ভবিষ্যৎ। তাই এখন থেকে শিখতে হবে ভেদাভেদ ভুলে মিলেমিশে চলতে হবে। ধর্ম, ভাষা, জাত, এইসবের ঊর্ধ্বে উঠে আমরা যদি দেশকে আগে রাখি, তবে আমাদের দেশ আরও উন্নত হবে। জাতীয় সংহতি মানে হলো একসাথে থাকা, একসাথে এগোনো। ভিন্নতা আমাদের দুর্বলতা নয়, বরং আমাদের শক্তি। আর এই শক্তি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।
1: বাহ, খুব সুন্দর প্রিয়াঙ্কা, খুব সুন্দরভাবে তুমি ভারতের জাতীয় সংহতি বিষয়ে তোমার বক্তব্য আমাদের শুনিয়েছ। শিক্ষাঙ্গন থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি চলে যাব নাসরিন নেশার কাছে। নাসরিন, তোমার বিষয় এবং কোন সেমিস্টারে তুমি পড়ছো, তুমি সেটা আমাদের জানাও।
2: থার্ড সেমিস্টার বিএসসি মাল্টিডিসিপ্লিনারি।
1: বর্তমানে চারদিকে যে নারী শক্তির জাগরণ চলছে, যে একটা বিশাল আলোড়ন চলছে, বা গোটা বিশ্বে উন্নত সমাজ গঠনে নারীদের যে বিশাল এবং ব্যাপক একটা ভূমিকা রয়েছে, এ বিষয়ে তোমার বক্তব্য কী?
2: এম্পাওয়ারমেন্ট মিন্স গিভিং সামওয়ান দ্য ফ্রিডম, অপরচুনিটি অ্যান্ড কনফিডেন্স টু লিভ উইথ ডিগনিটি। Woman empowerment means ensuring women get equal rights, equal opportunities and equal respect as men. Why it is important? Because no society can progress if half of its population is left behind. Educated and empowered women contribute not only to their families but also to the economy and the nation. As the saying goes, when you empower a woman, you empower an entire generation. There are so many examples. We have many inspiring women around us. Kalpana Chawla and Tessie Thomas showed excellence in science. Mary Kom and P.V. Sindhu proved themselves in sports. Malala Yousafzai fought for girls' education and inspired the whole world. These examples prove that given the chance, women can excel in any field. Yet, challenges remain. Gender discrimination, inequality in workplaces, violence, and lack of education for girls in many parts of the world. This issue slow down women's progress. What we must do to empower a woman? We must ensure education for every girl child, provide equal pay and opportunities, create safety and respect for women everywhere. Most importantly, change the mindset of society to treat women as equal. To conclude, woman empowerment is not just about women. It is about creating a stronger and fairer world for all. As Swami Vivekananda said, the best thermometer is the progress of a nation to its treatment of its women. Let us place to support and respect women so that our society can truly move forward. Thank you.
1: Bah, khub sundor Nasrin. তুমি নারী শক্তির জাগরণ বিষয়ে খুব সুন্দরভাবে তোমার বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করছো। একজন নারী হিসেবে তুমি এই নারী শক্তিকে কিভাবে দেখো?
2: ম্যাম, মে খুদ ভি এক লড়কি হুঁ তো মে জানতি হুঁ কি এক লড়কি কো ইস সোসাইটি মে কিস নজর সে দেখা যাতা হ্যায়, উসে কিস তরিকে কে ডিসরেসপেক্ট ফেস কিয়ে যাতা হ্যায়। তো মে কহুঁগি কি হর লড়কি কো পড়নে কা হক হ্যায় অর হর লড়কি কো এম্পাওয়ার করনা চাহিয়ে।
1: বাহ, খুব সুন্দর নাসরিন, খুব সুন্দরভাবে একজন মেয়ে হয়ে তুমি নারী শক্তিকে উপলব্ধি করেছো এবং আমাদের নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে তুমি তোমার বক্তব্য উপস্থাপন করেছো। শিক্ষাঙ্গন থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে আরও একবার ধন্যবাদ জানাই। আচ্ছা, এরপরে আমি ডেকে নেব রোশনি তাঁতিকে। আচ্ছা রোশনি, তুমি তোমার বিভাগ, তুমি কোন বিভাগে পড়ছো সেটা আমাদের বলো।

0: এবং তুমি কোন সেমিস্টারে পড়ছো সেটা বলো।
1: ফিফথ সেমিস্টার, বিএ ইংলিশ মেজর।
0: আচ্ছা রোশনি, এই যে চারদিকে আমাদের প্রত্যেকের এত কাজের চাপ, বা আরও বিস্তৃতভাবে বললে অস্তিত্বের সংগ্রামের লড়াই, তো এই যে একটা মানে চারদিকে যে একটা চাপ, এই চাপ আমাদের প্রত্যেকের মানসিক স্বাস্থ্য কম বেশি প্রভাবিত করছে, বুঝতে পারছো তো তুমি আমি কি বলছি? আচ্ছা এই যে চাপটা, এই চাপটাকে নিয়ে বা মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে তোমার বক্তব্য কি?
1: টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট সামথিং দ্যাট এফেক্ট অল অফ আস, মেন্টাল হেলথ। Mental health is more than just the absence of illness. It is also about achieving balance, managing emotions, and efficiently dealing with stress. As we see doctors for physical illness, we must also care for our mental health in order to live a fulfilling life. Mental health is an essential component of our well-being. It is not a common behavior and demands immediate attentions. Approximately 10.7% of the global population suffers from mental health disorders. Mental health has an impact on all aspects of life, shaping how we think, feel, and react to things. It influences how we handle stress and make decisions, which eventually affects our lives. First and foremost, it is important to understand the true natures of mental health. Mental health is more than just the absence of mental illness. It also includes emotional, psychological, and social well-being. Good mental health means being able to deal with the ups and downs of life, being productive, and contributing to society. However, as we experience physical health, we also encounter mental health issues such as anxiety, sadness, and stress-related disease. And just like physical health, mental health requires care. So, what can we do individually to create a supportive environment for mental health? First, we must educate ourselves and communicate our awareness to those around us. Understanding the signs of mental health issue, such as unexpected changes in behavior, withdrawal from social activities, or mood swings, can help us recognize when someone may require help. By practicing empathy, we can provide an ear to someone who is feeling alone. And if you are struggling with something like this, remember that it's okay to ask for help, taking to family, friends, a counselor, or even joining support groups and engaging in meditation techniques can all contribute to greater mental health. Don't forget that mental health is a priority, not an afterthought. It's time to challenge the stigma, encourage one another, and foster a culture in which mental well-being is valued just as much as physical wealth. So together, we can create a compassionate society that understands the value of mental health for all. So let us be honest, compassionate, and supportive of people around us. Working together, we can increase awareness, prioritize mental health, and create a healthier society. Thank you.
0: বাহ রোশনি, অসাধারণভাবে তুমি আমাদেরকে মানসিক স্বাস্থ্য বিষয়ে তোমার বক্তব্য উপস্থাপন করেছো, এবং মানসিক স্বাস্থ্য কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে সেই বিষয়ে তুমি তোমার বক্তব্য রেখেছো। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে আরও একবার ধন্যবাদ জানাই। শ্রোতা বন্ধুরা, আমরা এগিয়ে নিয়ে চলেছি আমাদের শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠান। এতক্ষণ বিভিন্ন সামাজিক সমস্যা বিষয়ে এই মহাবিদ্যালয়ের ছাত্রীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সামনে তুলে ধরেছে। এবার আমরা একটু স্বাদ পরিবর্তন করব, আমরা বরং একটা গান শুনব। এই মহাবিদ্যালয়ের ছাত্রী প্রিয়াঙ্কা থাপা, সে আমাদের সঙ্গীত পরিবেশন করবে।
2: আজকে আমি একটি আধুনিক গান শোনাতে চলেছি, কথা হচ্ছে আমার সাদা রংটা নাও।

0: ধন্যবাদ।
1: বাহ, অসাধারণ প্রিয়াঙ্কা, খুব খুব সুন্দর। আমরা তোমার গান শুনে ভীষণ ভীষণ আনন্দিত এবং তৃপ্ত। তুমি এইভাবে তোমার সঙ্গীত চর্চা চালিয়ে যাও এবং আগামী দিনে আরও বড় কোনো জায়গায় তুমি তোমার যোগ্যতা প্রমাণ করো। আকাশবাণী শিলিগুড়ির শিক্ষাঙ্গন অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
2: ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আমাদের সময় প্রায় শেষ। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আজ শুনলেন মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানের প্রথম পর্ব। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম পাঞ্চানী দে চক্রবর্তী। শিক্ষাঙ্গন থেকে আজ এ পর্যন্তই, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন শিক্ষাঙ্গন থেকে মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আজ রয়েছে তবলায় পণ্ডিত সুধীর পাণ্ডে এবং মৃদঙ্গমে বিদ্বান এন এস কল্যাণ রামন।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। তবলায় ছিলেন পণ্ডিত সুধীর পাণ্ডে এবং মৃদঙ্গমে বিদ্বান এন এস কল্যাণ রামন। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

পূর্বাভাস, তারপর থাকবে চাষবাসের টুকিটাকি। ছাগল বা গবাদি প্রাণীকে সুস্থ রাখতে কিছু সতর্কবার্তা বলবেন ডক্টর রাকেশ রায়। 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, বৃদ্ধ বয়সের সমস্যা, এ নিয়ে বলবেন ডক্টর পার্থ প্রতিম রায়। 6:35 ভাওয়াইয়া গান অর্পিতা বর্মনের কণ্ঠে, 6:45 রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্রের কণ্ঠে, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র, 8:30 হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান শিল্পী ইন্দ্রনীল সেন, 9:30 ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:45 হিন্দি শিক্ষার আসর মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শ্যামা সঙ্গীত বেলা 10:00, 10:20 রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, 11:30 বিদ্যার্থীদের জন্য কালকের বিষয় সপ্তম শ্রেণীর জন্য বাংলা, 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিস, প্রথমেই থাকবে নারী মন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, তারপর গর্ভবতী মায়ের পুষ্টি ও স্বাস্থ্য এ নিয়ে আলোচনা, অংশগ্রহণে থাকবেন ডক্টর সোহিনী ভট্টাচার্য এবং উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়। 1:45 অর্পিতা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া গান, 3:00 সময় গান পরম্পরা শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত কুমার গন্ধর্ব। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অনুষ্ঠান সূচি। 6:05 বান্দনবাদ, তারপর চিন্তন, 6:35 রামচরিত মানুষ, 6:45 সঙ্গীত সরিতা, 7:00 ভুলে বিশ্রে গীত, 7:30 হাম হ্যায় রাহি প্যার কে, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 উজালে উনকি আদো কি, 11:00 চয়নিকা, 12:05 আদো কি মেহফিল, 1:00 সুরেলা সফর, 2:00 ত্রিবেণী, 2:30 সদাবাহার নগ্মে, 3:00 সখী সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:14। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।